0: টাইম চেক, এখন সময় সকাল সাতটা।
1: সবার সাথে 90.4।
2: খবর পড়ছি মনজুরুল হক। শুরুতেই শিরোনাম, নির্বাচিত 102 জন গুণী শিক্ষককে বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা প্রদান। শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশায় পরিণত করতে সরকার কাজ করছে, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবার জন্য নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ, বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। ব্যবসা বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আহ্বান। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। দেশে একদিনে ডেঙ্গুতে 9 জনের মৃত্যু। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল। হুতিদের কাছ থেকে বন্দরনগরী মোখা পুনরুদ্ধারের দাবি ইয়েমেনি সেনাবাহিনীর। এবং রাজশাহীতে শুরু হল 31তম আন্তর্জাতিক অনূর্ধ্ব 18 জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ, অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশ সহ 10টি দেশ। শুনছিলেন শিরোনাম।
3: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
2: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই পছন্দ হিসেবে প্রথম পছন্দ হিসেবে বেছে নেন, সে লক্ষ্যে সরকার শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে। তিনি গতকাল রাজধানীর উসমানি স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ের গুণী শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত 102 জন শিক্ষককে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে।
4: শিখন কৌশল হিসাবে আনন্দময় শিক্ষা সারা বিশ্বে, বিশেষ করে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের কাছে গ্রহণীয় হয়ে উঠছে ধীরে ধীরে। বাংলাদেশে এবার প্রথমবারের মতন শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের হাতে লার্নিং উইথ হ্যাপিনেস শিরোনামে একটি নতুন বই তুলে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীগণ যাতে আনন্দের সঙ্গে লেখাপড়া করতে পারেন সেই উদ্দেশ্যেই এই ধরনের উদ্যোগ। পর্যায়ক্রমে অন্য ক্লাসেও এই বইগুলো দেওয়া হবে। শিক্ষকতা পেশা কখনোই উপায়হীন বিকল্প কিংবা একটি সাধারণ চাকরির মতন হতে পারে না, বরং শিক্ষা দীক্ষায় সবচেয়ে মেধাবী যে মানুষটি, সে যাতে করে কর্মজীবনে শিক্ষকতা পেশাকে প্রথম প্রায়োরিটি হিসেবে বেছে নিতে আগ্রহী হয়ে ওঠেন। সরকার শিক্ষক নিয়োগ এবং শিক্ষা ব্যবস্থাকে সেভাবেই গড়ে তুলতে চায়। আমরা বিশ্বাস করি রাষ্ট্র এবং সমাজে শিক্ষকদের সম্মান এবং মর্যাদার সঙ্গে রাষ্ট্রের মর্যাদা ও ভাবমূর্তি জড়িত। সমাজে শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ থাকলে অবশ্যই রাষ্ট্রের।
2: শিক্ষার্থীর সামনে শিক্ষক শিক্ষিকারাই আদর্শ রোল মডেল, উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকরা যাতে আত্মবিশ্বাসের সঙ্গে শিক্ষার্থীদের সামনে নিজেদের রোল মডেল হিসেবে তুলে ধরতে পারেন, সে ধরনের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবার জন্য নিরাপদ টেকসই বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি গতকাল রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস 2026-এর উদ্বোধনকালে একথা বলেন। সর্বজনীন আবাসন টেকসই নগরায়ন প্রতিপাদ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রী বলেন, শুধু একটি ঘর নয়, নাগরিকদের জন্য নিরাপদ, সাশ্রয়ী, পরিবেশসম্মত ও মৌলিক সেবা সুবিধা সম্পন্ন বাসস্থান নিশ্চিত করতে সরকার কাজ করছে।
4: সকলের জন্য বসবাসযোগ্য, সাশ্রয়ী, পরিবেশ সম্মত, নিরাপদ, মৌলিক সেবা পরিষেবা সম্বলিত বাসস্থান তথা সার্বজনীন আবাসন নাগরিকদের মৌলিক সাংবিধানিক অধিকার, এই অধিকার নিশ্চিত এবং নিরাপদ করতে সরকার অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞ। পরিকল্পিত নগরায়ণ এবং আবাসন নিশ্চিত করা এবং সীমিত আয়ের মানুষের জন্য বাসস্থান সুবিধা প্রদান আমাদের সরকারের অন্যতম একটি নির্বাচনী অঙ্গীকার বটে। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, সহনশীল এবং টেকসই নগর গড়ে তোলার মাধ্যমে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDG ১১ নম্বর যে অভীষ্ট লক্ষ্য সেটা অর্জন করা আমাদের পক্ষে সম্ভব হবে।
2: প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পিত নগরায়নের জন্য প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে। এরই মধ্যে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। এদিকে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে তিন দিনব্যাপী আবাসন মেলার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী এ মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের ব্যবসা বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। গতকাল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI এর সভাপতি তাসকিন আহমেদের নেতৃত্বে 21 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি দেশে জ্বালানি ব্যবস্থা দ্রুত গড়ে তুলতে এবং সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক কাজে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি ব্যবসা বাণিজ্য প্রসারে ব্যাংক সুদের হার কমানো উপর জোর দেন। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের একটি প্রতিনিধি দল গতকাল রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করে। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের উন্নয়ন, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ডক্টর আব্দুল ওয়াহাব সাইদানি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল সচিবালয়ে সাক্ষাৎকালে দুদেশের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা সহযোগিতা, মানব পাচার প্রতিরোধ ও দমন, অভিবাসন ব্যবস্থাপনা, অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান, যৌথ কর্মশালা আয়োজন এবং আইনগত সহায়তা আদান প্রদানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। গতকাল বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমে নিয়ন্ত্রণ করার কোন চেষ্টা করছে না এবং এ ধরনের কোন ইচ্ছাও সরকারের নেই। তিনি গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষার বিষয়ে সরকার সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে নিয়মিত মত বিনিময় করছে। সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকতার নৈতিক মানদণ্ড বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য অপতথ্য মোকাবিলায় ফ্যাক্ট চেকিং এর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এক্ষেত্রে ব্রিটেনের অফিস অফ কমিউনিকেশনস বা অফকম এবং বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতার সুযোগ রয়েছে। দেশে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 9 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1902 জন। এদিকে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে। এবারে শুনুন শিশুদের ডেঙ্গু থেকে নিরাপদ রাখা নিয়ে একটি প্রতিবেদন।
5: সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন হাজারো মানুষ। চলতি বছরের 5ই অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট 88,360 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মোট 270 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃত রোগীদের মধ্যে শিশুর সংখ্যা প্রায় 9%, যা শিশুদের নিয়ে বাড়তি সতর্কতার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে আসে। শিশুর জ্বর হলে এখন শুধু পাড়ার দোকান থেকে ওষুধ কিনে খাওয়ালে নিশ্চিন্ত থাকা যায় না। জ্বর দেখলে প্রয়োজন ডাক্তারের পরামর্শ ও প্রয়োজনীয় টেস্ট। দেশব্যাপী ডেঙ্গু ইস্যুতে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার ও মা ও শিশু হাসপাতালের নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সবিতা রানী দাস বাংলাদেশ বেতারকে বলেন, ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় হল এডিস মশা নিয়ন্ত্রণ। এর জন্য সর্বপ্রথম প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি। ডাক্তার সবিতা রানী দাস আরো বলেন, ডেঙ্গু জ্বরের মূল চিকিৎসা হল শরীরে পর্যাপ্ত পানির ব্যবস্থাপনা। পানির পাশাপাশি ফলের রস, স্যুপ, ওর স্যালাইন, ডাবের পানি, শরবত প্রভৃতি তরল খাবার খাওয়াতে হবে। শুধু সিটি কর্পোরেশন বা সরকারের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, এজন্য নগরবাসীর সচেতন ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
2: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি ফাহমিদা হক। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি। এই উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে প্রতিটি শিশুর জন্য নিরাপদ, বৈষম্যহীন ও স্নেহ মমতায় পরিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, বর্তমান সরকারের সুদৃঢ় অঙ্গীকার হচ্ছে দেশের প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও ঝুঁকিমুক্ত শৈশব, নৈতিক আধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষা, সার্বজনীন স্বাস্থ্যসেবা, পর্যাপ্ত পুষ্টি এবং খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মুক্ত পরিবেশ নিশ্চিত করা। বাণিজ্য, বস্ত্র, পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নিয়ে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও বাড়াতে চায় বাংলাদেশ। তিনি গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠককালে এ আগ্রহের কথা ব্যক্ত করেন। বৈঠকে বাংলাদেশ তুরস্ক এফটিএ নিয়ে আলোচনা শুরুর অগ্রগতি পর্যালোচনা এবং বিপজ্জনক শিল্প বর্জ্য ব্যবস্থাপনায় তুরস্কের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে সহযোগিতা নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে আলোচনা হয়। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরউদ্দিন বলেছেন, গণতন্ত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এ প্রক্রিয়ায় নারীদের কার্যকর অংশগ্রহণ। তিনি গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় একথা বলেন। সিইসি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাইরে রেখে গণতন্ত্র সুসংহত করা সম্ভব নয়, তাই কার্যকর ও টেকসই গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে। তিনি বলেন, এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে এবং ব্যাপক সচেতনতা গড়ে তুলতে হবে। 24 জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সাজা 10 বছর থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, গতকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আপিল করা হয়। এদিকে ক্ষমতা অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও তার ছেলে আসিবুর রহমানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে গতকাল ঢাকায় মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ শাহজাহান কবির এই সংক্রান্ত এক আবেদন মঞ্জুর করেন। জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় আগামীকাল মধ্যরাত থেকে 29 অক্টোবর পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার এই 22 দিন প্রতি জেলে ভিজিএফ চাল পাবেন 25 কেজি করে। নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য নদীতে মৎস্য বিভাগ, উপজেলা জেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে।
7: আর কয়েকদিন পরই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গোৎসবকে কেন্দ্র করে ঢাকা সহ সারাদেশের পূজা মণ্ডপগুলোতে এখন চলছে প্রতিমা নির্মাণ সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: শারদীয় দুর্গাপূজা যতই ঘনিয়ে আসছে, প্রতিমা শিল্পীদের ব্যস্ততা ততই বাড়ছে। কারিগররা নিপুণ হাতে তৈরি করছেন দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অসুরের প্রতিমা। কাঠামো তৈরির প্রাথমিক ধাপ পেরিয়ে এখন প্রায় প্রতিটি মণ্ডপেই চলছে রঙের শেষ আচর ও সাজসজ্জার নিপুণ কারুকার্য। তাই গভীর রাত পর্যন্ত আলো জেলে নিখুঁত রূপদানে ব্যস্ত কারিগরেরা।
9: কখন সূর্য উঠবে, কখন সূর্য ডুব যাবে সেটা তো আমরা বলতে পারবো না। রাত দিন 24 ঘন্টাই আমাদের ডিউটি থাকবে।
10: দর্শক আমাদেরকে মায়েরকে দেখে যদি খুশি হয় তখনই আমাদেরকে ভালো লাগে। সাধারণত
8: এবার দেশে 33,851টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসব। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে পূজা মণ্ডপ সমূহে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তি ও তদারকি ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবারও তাই শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশার কথা জানালেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।
11: জন্মাষ্টমী এবং রথযাত্রা যেভাবে নিরবিচ্ছিন্ন শান্তিপূর্ণভাবে আমরা উদযাপন করতে পেরেছি, দুর্গাপূজায়ও সেভাবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকবে, নিরাপত্তা জোরদার করবে।
8: রাজধানীর পুরান ঢাকার শ্রী শ্রী শীতল ও শ্রী শ্রী রক্ষা কালী মন্দির থেকে ভক্তরা জানালেন তাদের প্রস্তুতি ও আশাবাদের কথা।
12: আমাদের এই মন্দিরটার নাম শ্রী শ্রী শীতলা মাতা রক্ষা কালী মাতার মন্দির। এই মন্দিরে এবং দুর্গা ঠাকুর বানানো হয়, বানায় সেই রাস্তায় আমাদের 16 বছর ধরে পূজা হচ্ছে।
13: 16 বছর পূজা হচ্ছে রক্ষা কালী মাতার মন্দির। রঙের কাছে হয়ে গেছে, রঙের কাছে ঝাড়ঝমক পূজা হয় এখানে এবং সুন্দরভাবে সুস্থভাবে পরিচালনা করা হয়।
8: আগামী 10ই অক্টোবর মহালয়া শুরু হয়ে 21শে অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে দুর্গা উৎসব। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
7: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 22শে অক্টোবর ছুটির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ওই দিনে ছুটির বদলে 17ই অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে পূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীরা 20 থেকে 24শে অক্টোবর পর্যন্ত টানা 5 দিনে ছুটি পাবেন। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। একই সাথে আগামী 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
14: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবার আন্তর্জাতিক সংবাদ। নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়, 32 জন আরোহী সবাই প্রাণ হারিয়েছে। ওই বিমানে 25 জন যাত্রী এবং 7 জন ক্রু ছিল। কর্তৃপক্ষ জানায় গতকাল দেশটির অন্ড্রু রাজ্যের ইকবোগোটা অঞ্চলে বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি দেশটির অর্থনৈতিক কেন্দ্র লাগোসের পথে নিয়মিত উড্ডয়নে ছিল। নাইজেরীয় বিমানবাহিনী দুর্ঘটনা কবলিত বিমানটি চিহ্নিত করে জানায় তাৎক্ষণিকভাবে অনুসন্ধান এবং উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। প্রেসিডেন্ট বোলা টিনুবু দুর্ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান। ইয়েমেনের হুথিদের চালানো বর্বরোচিত হামলার জবাবে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানকে নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা চুক্তি বিষয়ক কমিটি সৌদি আরবের সম্মতি অনুযায়ী সামরিক বাহিনী ও সক্ষমতা মোতায়েন এবং তা দ্রুত কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। হুথিদের দখলে থাকা রাজধানী সানার বিরুদ্ধে একটি কৌশলগত আক্রমণ শুরুর ঘোষণার পর ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা তাইজ শহরের পশ্চিমে অবস্থিত মুখা শহরের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়েছে। হুথিদের সামরিক মুখপাত্র জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি সৌদি রাজধানী রিয়াদের কিং খালিদ বিমান বন্দর এবং রাভেকে অবস্থিত আরামকো শোধনাগারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। খেলার খবর টেনিস। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে 31তম আন্তর্জাতিক অনূর্ধ্ব 18 জুনিয়র টেনিস টুর্নামেন্ট রাজশাহী টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে গতকাল এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করে। 6 দিনব্যাপী এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ সহ 10টি দেশের শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করছেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের উপর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 52 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 41 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচিত 102 জন গুণী শিক্ষককে বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা প্রদান। শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশায় পরিণত করতে সরকার কাজ করছে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবার জন্য নিরাপদ টেকসই আবাসন নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ, বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। ব্যবসা বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আহ্বান। গণমাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। এবং রাজশাহীতে শুরু হল 31তম আন্তর্জাতিক অনূর্ধ্ব 18 জুনিয়ার টেনিস চ্যাম্পিয়নশিপ, অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশ সহ 10টি দেশ। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
15: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: শীতে আমি তোমার থেকে দূরে হেঁটে চলে গেছি রোজ।
1: এক নেশন এক স্টেশন।

গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। আরো একটি নতুন সকাল, নতুন একটি দিনের শুরু, আর নতুন সকাল আর নতুন দিন মানেই তো হচ্ছে তানহা, তাই না? মানে আমি চলে আসি এবং মর্নিং মাইক নিয়ে আর অনেক আড্ডা দিয়ে অনেক গল্প করি, সুন্দর সুন্দর গান প্লে করি, আপনাদের পছন্দের গান প্লে করি আর আপনাদের গল্পগুলো শুনি। তো কেমন লাগে আমার এই মর্নিং মাইক প্রতিদিন জানাতে পারেন আমাকে। এছাড়াও আমার ফেসবুকে কিন্তু, মানে ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজে কিন্তু আমি একটা সুন্দর ছবি আপলোড করেছি আজকে, একদম ওটা অন্যরকম ছবি আপলোড করেছি। সেই ছবিটি যে দেখে আসতে পারেন আর চাইলে কমেন্ট করে আসতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM, আর হোয়াটসঅ্যাপ এবং SMS নম্বর 01841904904। তো চলুন আজকের মর্নিং মাইক শুরু করি একটা সুন্দর গান দিয়ে, ধার ধারি না, সাইরা রেজার, গানটি শুনুন আর আমি আবার একটু পরে ব্যাক করব। আর সবাই এর মধ্যে কিন্তু হাতে চায়ের কাপ নিয়ে নেবেন, ঠিক আছে? তারপরের বার আমি চায়ের কাপ হাতে আপনাদের সাথে গল্প করতে আসবো। তো ব্রেক থেকে ফিরছি একটু পরে।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামা তামা উঠাছেন তো, মগর কি উঠাছেন? পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
5: ফিল করেন ঢাকা FM 90.4।

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্ক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি নাবলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার আইটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপিফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপিফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। আমাকে চাইলে এসএমএস এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে চাইলে আমার পোস্টটা কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। তো চলুন আমরা একটু এসএমএস এ চলে যাই। অনেকেই আমাকে এসএমএস করছেন, তো প্রতিদিন এখন আপনাদের এসএমএস গুলো পড়তে আমার খুব ভালোই লাগে, কারণ আপনারা এত মজার মজার এসএমএস করেন, আসলে না পড়ে বা না মানে বলে থাকা যায় না আর কি। যাই হোক, প্রথম এসএমএস টি পাঠিয়েছেন, আসসালামু আলাইকুম তানহা আপু, কাইফা হালুকা নিশি। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এত কিছু বাদ দিয়ে কাইফা হালুকা কেন, মানে সৌদি আরবের ভাষা কেন? আচ্ছা, একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে বাংলাদেশের আমার মনে হয় যে একমাত্র বাংলা ভাষাতেই আপনি তুমি তুই আছে, আর পৃথিবীর কোনো ভাষাতেই হয়তো বা আপনি তুমি তুই এর ব্যাপারটা নেই। এটা কেন, এটা কারণ কি, এটা কি আপনি জানেন? না জানলে আমার জন্য ওয়েট করুন, আমি অ্যান্সারটা দিয়ে দিব। আর যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে এসএমএস কমেন্ট করে জানিয়ে দিন। ওকে, পরবর্তী এসএমএস এ চলে যাব। ইউসুফ, মোহাম্মদ ইউসুফ, বিক্রমপুর, গুড মর্নিং আপু, প্রতিদিনের মতো আজও সারাদিন তোমার ভালো কাটুক। ঠিক আছে আপু, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, আপনার দিনটিও অনেক বেশি ভালো কাটুক। দিদিমণি, আপনার কখন হয় বললে খুশি হব, রাঙামাটি থেকে। আচ্ছা, কি হয় মানে আমার কি হয়, আমার শোয়ের কথা জিজ্ঞেস করছেন কি? আমি তো বলে দিলাম যে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত, ঠিক আছে? আমি তারপরও আমি মেসেজটা আরেকবার মানে পাঠাতে বলবো আপনাকে, যে কি লিখেছেন আমি একদম বুঝতে পারিনি, তো আমি আমার অনুমান করে আমি অ্যান্সারটা দিয়েছি। হাই তানহা আপু, কেমন আছো? শীতের শুভেচ্ছা তোমার, আগে চা খাইছি, এখন থেকে তোমার সাথে থাকবো আমি, সানিম। আচ্ছা সানিম, ধন্যবাদ মেসেজ করার জন্য। পরবর্তী এসএমএস এ চলে যাই, আরমান আলিফের, অপরাধী গানটা প্লে করবেন আপু, প্লিজ প্লিজ প্লিজ, আরিফ রংপুর। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব আপনাদের রিকোয়েস্টের গানগুলো প্লে করার, তবে আমি যেই প্লে লিস্ট সাজিয়েছি সেটা কিন্তু আপনাদের রিকোয়েস্টের এবং পছন্দের গান দিয়ে সাজিয়েছি। তো এর মাঝে যদি আমি একটা মানে গানের বদলে আপনার এখন পছন্দের একটা গান দেই, তাহলে ওই গানটা যার পছন্দ ছিল সে তো মন খারাপ করবে, তাই না? তাই জন্য আমি চেষ্টা করব মাঝে মাঝে আপনাদের রিকোয়েস্টের বা পছন্দের গানগুলো দেওয়ার। সেটা জানতে হলে, শুনতে হলে একদম 11টা পর্যন্ত টিউন থাকতে হবে। ওকে, শুভ সকাল মিষ্টি আপু, কেমন আছো? মিষ্টি আপু, কিছুক্ষণ পর আমি স্কুলে চলে যাব, আজকে আর শুনতে পারবো না, ভালো থেকো, আর কালকে কথা হবে, আল্লাহ হাফেজ। মিষ্টি আপু কে, এটা নাম কে? ও আচ্ছা, হালিমা। হালিমা, থ্যাংক ইউ সো মাচ, স্কুলে যাচ্ছেন তার জন্য আর কিছু বলবো না, অবশ্যই পড়াশোনা সবার আগে, তো অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। আচ্ছা, তারপর এসএমএস করেছেন, হাই আপু, আমি রংপুর থেকে নুসাইবা বলছি, সাইয়ারা গানটা বাজিয়ে দাও প্লিজ। আচ্ছা নুসাইবা, থ্যাংক ইউ সো মাচ রিকোয়েস্ট করার জন্য। আমি একটু আগেই বললাম যে গানের রিকোয়েস্ট আমি মাঝে মাঝে পূরণ করব, ঠিক আছে? তো চলুন এই মুহূর্তে আর একটা ছোট্ট ব্রেক নিই, ব্রেক থেকে ফিরবো একটু পরে, স্টে টিউনড।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: much.
1: আরো একটি নতুন ঘন্টা শুরু হয়ে গেছে, আর নতুন ঘন্টার একদম শুরুতেই আমি চলে এসেছি আপনাদের সাথে, আর গল্প করব, আড্ডা দিব, দিচ্ছিলাম সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে। আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। আজকেও আছি, অসম্ভব সুন্দর একটা ছবি কিন্তু আমি আপলোড করেছি ফেসবুকে, যারা এখনো দেখেননি চলে যান ফেসবুক পেজে, ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। অনেকেই ফেসবুকের পোস্টে কমেন্ট করছেন, চলুন একটু কমেন্টগুলো দেখে আসি যে কে কি কমেন্ট করছে এবং ধরতে পেরেছি কিনা আমি যে ছবিটা দিয়েছি সেটা কার ছবি। ডিএইচ রুবো, কেমন আছো আপু? আমিও যুক্ত হয়ে গিয়েছি, থ্যাংক ইউ সো মাচ ডিএইচ রুবো। রুবো, আপনার নাম কি রুবো? আজ রুবো নামটা কিন্তু একটু সুন্দর, মানে আনকমন আর কি। মোহাম্মদ শিহাব হোসেন, মিশে আছো তানহা আপু, রেডিও প্রেমীদের মনে সকালটা জমে উঠুক ঢাকা এফএম এর গানে। বাহ, খুব সুন্দর, খুবই সুন্দর, থ্যাংক ইউ সো সো সো মাচ, আর এত সুন্দর একটা কবিতা লিখে আমাকে প্রেজ করার জন্য। অ্যান্ড কি বলবো আর, প্রতিদিন যুক্ত হয়ে যাবেন ঠিক সময় মতো আশা করি, আর কমেন্ট করবেন আমার পোস্টে, লাইক শেয়ার করে দেবেন। ওকে, অমৃত বোস কলকাতা ইন্ডিয়া, শুভ সকাল, শুভ সকাল। মোহাম্মদ রবিউল হাসান, গুড মর্নিং তানহা আপু, কেমন আছেন? আমি হাজির হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ রবিউল হাসান। হাবিবুল্লাহ মাহি, আসসালামু আলাইকুম আপু, আমি রংপুর থেকে হাবিবুল্লাহ মাহি, থ্যাংক ইউ সো মাচ। আফরিনা আরভি, গুড মর্নিং। জামাল মিয়া, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করছেন আর কমেন্ট মানে করেছেন এবং যারা কমেন্ট করতে চাচ্ছেন সবাইকে। অ্যান্ড আপনারা কমেন্ট করতে থাকুন, আমি আবার একটু পরে হয়তো ফিরে এসে বা এই গল্প আড্ডার মাঝে মাঝেই হয়তো বা আমি আপনাদের কাছে এই কমেন্ট SMS এর রিপ্লাইগুলো দিব এবং আপনাদের গল্পগুলো পড়ব। ওকে, তো আমরা কি এখন একটু গল্পে, মানে আমার কিছু গসিপ আড্ডায় চলে যেতে পারি? আমি আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা সিনেমা কি দেখেছেন শুক্রবারে, সেই সিনেমা নিয়ে আপনারা মানে বলতে মানে বলবেন, আমাকে জানাবেন যে কোন সিনেমার রিভিউ কোনটা। আমি যেটা দেখেছি সেটা রিভিউ আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি অলরেডি। তবে আপনারা কি আরও একটা গুড নিউজ জানেন, যারা অ্যাভেঞ্জার্স লাভার্স আছেন, যারা কি বলে অ্যাভেঞ্জার্স এর আয়রন ম্যান লাভার, স্পাইডারম্যান লাভার বা হাল্ক লাভার, তাদের জন্য কিন্তু একটা অনেক বড় একটা খুশির সংবাদ চলে এসেছে। সিনেমা মুক্তির 7 বছর পরও যেন কমেনি অ্যাভেঞ্জার্স ইন্ড গেমের দাপট। নতুন করে প্রেক্ষাগৃহে ফেরার পর আবারও বিশ্ব বক্স অফিসের শীর্ষ স্থান দখল করেছে মার্ভেলের এই বহুল আলোচিত সিনেমা। আসন্ন অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে দর্শকদের আগ্রহ বাড়াতে অ্যাভেঞ্জার্স এন্ড গেম এনকোর নামে সিনেমাটি পুনরায় মুক্তি দেওয়া হয়। পূর্ণ মুক্তির আয়ে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী জেমস ক্যামেরনের অ্যাভাটারকে পেছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ আয় করি সিনেমার মুকুট পুনরুদ্ধার করেছে মার্ভেল স্টুডিওর এই সিনেমাটি। মানে বুঝতে পারছেন, মানে এখনো এত হাইপড, এত কি বলে জনপ্রিয়তা, এবং যারা মার্ভেল মানে মার্ভেল সিরিজের বা স্টুডিওর অ্যাভেঞ্জার্স এন্ড গেম দেখেছেন তারাই জানেন যে এই সিনেমাটা আমাদের ভিতরে কি পরিমাণ, কি রকমের একটা ইমোশনাল একটা ড্যামেজ, ইমোশনাল ড্যামেজ করে দিয়ে গেছে। কারণ সেখানেই আমরা আয়রন ম্যানকে শেষবারের মতো দেখতে পাই। তো এটা আসলে আমাদের যারা অ্যাভেঞ্জার্স ভালোবাসেন, মার্ভেল স্টুডিওর মার্ভেল সিনেমাগুলো ভালোবাসেন, তাদের জন্য একটা খুবই ব্যথাযুক্ত একটা মানে কারণ আর কি, যার কারণে অ্যাভেঞ্জার্স এর এই ডুমসডে নিয়ে আমাদের অনেক বেশি প্রতীক্ষা এবং আমরা আবারও দেখতে পাবো ডুমসডে চরিত্রে আয়রন ম্যান ক্যারেক্টার যে করেছিল তাকে। তো এটা নিয়ে আর কি সবাই অনেক এক্সাইটেড, কিন্তু আমার কাছে মনে হয় যে ডুমসডে ক্যারেক্টারের থেকে আয়রন ম্যান ক্যারেক্টারই টনি স্টার্ককে বেশি মানিয়েছিল, তাই না? তো যাই হোক, চলুন না আপনাদের মতামত জানবো এবং আপনারা কি মনে করেন এই সিনেমা নিয়ে, আর আপনাদের কি মতামত সেটা জানিয়ে দিন আমাকে SMS কমেন্ট করে। এখন গানে চলে যাব, কল্পনার বাইরে তুমি, গানটি শোনো না, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউন্ড।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: কোনো সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড.
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music. How hot is music?
2: Tuesday to Wednesday from 5 p.m.

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। আপনাদের পছন্দের রিকোয়েস্টের সুন্দর সুন্দর গান প্লে করছি, আর এই মুহূর্তে গান বাজছে ওরে পিয়া রাহাত ফাতে আলী খানের। গানটি এনজয় করুন, আমি তানহা আবার একটু পরে ব্যাক।

0: মর্নিং মাইক,
1: আমি তানহা আবারও হাজির হয়ে গেলাম মর্নিং মাইক নিয়ে। একটা ব্রেকের পর গান শুনছিলেন আপনারা, আর মজার মজার আড্ডা দিচ্ছিলাম আমি, তারপর গান প্লে করলাম আপনাদের পছন্দের আর আমার পছন্দের। বাই দ্য ওয়ে, আমি আরও একবার আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইকে। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। আজকেও চেষ্টা করব 11টা পর্যন্ত থাকার, কারণ 10টা থেকে আমাদের একটা রিলে আপলোড হবে, প্লে হবে। তো সেই রিলেটা আপনারা শুনতে থাকবেন, কিন্তু তার মাঝে যদি কোনো সুযোগ থাকে বা ব্রেক থাকে অবশ্যই তার মাঝখানে আমি আসবো 11টার মধ্যে। আর আমি আপনাদেরকে মানে ঠিক 10টা থেকে আমি রিলের জন্য ছেড়ে দিয়ে যাব জায়গাটা, আর আপনারা অবশ্যই ঢাকা FM 90.4 টিউন থাকবেন, কারণ ব্রেকের মধ্যেই কিন্তু আমি আবার চলে আসতে পারি। তো এই মুহূর্তে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে দিতে চাই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার IT কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার IT ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bt। আম্বার IT আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। তো আশা করি সার্ভিসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং কাজে লাগবে, আপনারা এই সার্ভিসটি নিয়ে নেবেন। তো চলুন আমরা আরও একবার SMS এ ঢু মেরে আসি, দেখি কে কে আমাকে কী রকম SMS পাঠাচ্ছে। ওকে, আমি কোন পর্যন্ত পড়েছিলাম, ওকে আমি পেয়েছি। দীপান্বিতা, গানটি শোনাও। আচ্ছা ঠিক আছে, এটা কে? লাস্টে 365। চেষ্টা করবো গান প্লে করার, তবে টিউন থাকুন অবশ্যই, সুযোগ মানে কোনো একটা ফ্রি জায়গা পেলে সেখানে আমি গানটি প্লে করে দেবো। ওকে তানহাপু, তুমি কেমন আছো? আমি সাজ্জাদ রংপুর থেকে। কালকে তোমার VF এর কসম দিলাম, তারপরও গানটা বাজালে না। আজকে তোমার দুই হাত দুই পা দুই কান দুই মাথা ধরে বলি আপু সায়ারা গানটা বাজাও আপু প্লিজ। আচ্ছা সায়ারা কি এটা নতুন যে রিলিজ হয়েছে মানে আমাদের সায়ারা সিনেমার সেই গানটা? কারণ এর আগেও আমি সায়ারা গান অনেকবার প্লে করেছি। আমি আরেকটা আছে, সেটা হচ্ছে সালমান খানের যেটা সিনেমা একতা টাইগার, সেটা আমি প্লে করেছি, কিন্তু আমার মনে হচ্ছে যে আপনার সেটা পছন্দ হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি নতুন সিনেমার সায়ারা গানটা প্লে করে দিচ্ছি, আপনার রিকোয়েস্ট আমি রাখলাম, অনেকদিন ধরে রিকোয়েস্ট করছেন। আচ্ছা তারপর মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম তানহা আপু, কেমন আছো? আমি রংপুর থেকে সালেকিন। আপু অভিমান সংটা একটু প্লে করো প্লিজ। আচ্ছা ঠিক আছে, টিউন থাকুন, যদি সম্ভব হয় তাহলে প্লে করব। একটা মজার গল্প বলেন প্লিজ। তোমার বাসায় কোথায়? আমি জাহিদ। কি খাইছেন আপু? আমি সকালে নাস্তা করেছি, আর আমার বাসা তো বাসায় পাতার পাতর চাপা কষ্ট বুকে, তুমি আছো অনেক সুখে, কার মনের মনমোহনায় আছো তুমি ডুবে, হাজারবার ডাকলে তোমাকে আর পাবো না ফিরে। কেমন দিলাম তানহা আপু? আমি সানিম। সানিম অনেক ভালো দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। ইউর প্রেজেন্টেশন ইজ ভেরি নাইস তানহা, স্বপ্নিল ফ্রম রংপুর, থ্যাংক ইউ সো মাচ। তানহা আপু কেমন আছো? পুরোটা সময় জুড়ে আছি সিলেট থেকে পারমিতা। পারমিতা অনেকদিন পর আপনার SMS পড়ছি, কোথায় ছিলেন এতদিন আপনি? আমি মাহির, কেমন আছো? আমি অনেক বেশি ভালো আছি মাহির, আপনি কেমন আছেন? নিশি, আপু আমাকে একটা গান শোনাবে, বাংলা নাটকের গান, এভাবে ভালো বাসা যায়, গানটা হলো কনার। আচ্ছা যদি আমার প্লে লিস্টে থাকে আর সুযোগ থাকে তাহলে অবশ্যই প্লে করে দিব। আপু শাহিদ কাপুরের করা কবির সিং মুভি থেকে বেখেয়ালি গানটা প্লে করবেন, এই গানটা যদি প্লে না করেন তাহলে আর কোনো দিন আপনাকে শুনবো না। ওরে বাবা, রে বাবা। আচ্ছা ঠিক আছে, এইভাবে থ্রেড দিলে আসলে মানে গান প্লে না করে কোনো উপায় আছে বলেন? আচ্ছা আমি চেষ্টা করব, যেহেতু আমি 10টা থেকে আমাদের রিলে যাচ্ছে তো সেখানে তো গান প্লে করা সম্ভব না, আমি এই ঘন্টায় আপাতত সাইয়ারা গানটা দিচ্ছি, আর চেষ্টা করব আজকের কোনো একটা সময়ে আপনার এই কি বলে বেখেয়ালি গানটা প্লে করার। যদি সম্ভব না হয় তাহলে আমি কথা দিচ্ছি, প্রমিস, আগামীকাল ঠিক সকাল 8টা বাজে এই গানটি আপনি শুনতে পারবেন, এটা আমি প্রমিস দিয়ে যাচ্ছি, একদম প্রমিস। ঠিক আছে, এখন একটা ব্রেক নিচ্ছি, আবারও ব্রেক বলতে এখন এই ঘন্টা থেকে আমি বিদায় নিচ্ছি, 10টার ঘন্টায় চেষ্টা করব আসার, কথা বলার। আপাতত এখনের জন্য এবং আজকের জন্য বিদায় নিয়ে নিচ্ছি, আবার ফিরব। ঠিক আছে, বাই বাই। এক নেশন এক স্টেশন।
2: হ্যালো,
0: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: অফিস ও বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠার 50 বছর পূর্তি উপলক্ষে আমরা যখন শিশুদের অধিকার নিয়ে কথা বলছি তখন প্রতিটি শিশুর কথা শোনা ও বোঝার চেষ্টা করা আমাদের সকলের দায়িত্ব। প্রিয় সুদীপ, গান, কবিতা, গল্প, চিত্রকলা, নৃত্য ও সাহিত্য চর্চার মধ্য দিয়ে বাংলাদেশ শিশু একাডেমি প্রজন্মের পর প্রজন্ম শিশুর প্রতিভাকে বিকশিত করে যাচ্ছে। সবার আগে বাংলাদেশ এই বিশ্বাসকে ধারণ করি শিশুদের জন্য আমাদের প্রতিটি উদ্যোগকে আরও সময় উপযোগী করতে হবে। উপস্থিত সুধীমণ্ডলী, বাংলাদেশ শিশু একাডেমি শিশুদের মেধা, মনন, সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে দেশ জুড়ে শিশুদের জন্য চিত্রাঙ্কন, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নাটক ও কম্পিউটার প্রশিক্ষণের মতো নানান সৃজনশীল কোর্স পরিচালনা করে আসছে। একাডেমির প্রশিক্ষণ শাখার মাধ্যমে সারা দেশে প্রায় 40,000 শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করছে। বাংলাদেশ শিশু একাডেমির প্রকাশনা শাখা হতে নিয়মিত শিশুতোষ ও সৃজনশীল প্রয়োগ প্রকাশ করা হচ্ছে। সবশেষে দেশের প্রতিটি শিশুর জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা। শিশুর হাসি হোক আমাদের উন্নয়নের সবচেয়ে সুন্দর সূচক, শিশুর নিরাপত্তা হোক আমাদের রাষ্ট্রীয় দায়িত্বের সবচেয়ে দৃঢ় প্রতিশ্রুতি, আর শিশুর স্বপ্ন হোক আমাদের বাংলাদেশের আগামী দিনের পথ নির্দেশক। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
1: ধন্যবাদ সচিব মহোদয়।
2: সুপ্রিয় সুধী, এবারে আমরা উপভোগ করব বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উপলক্ষে প্রামাণ্যচিত্র। শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত।

0: একটি সুর, একটি নাচের মুদ্রা, একটি রঙের আঁচড়, এভাবে শুরু হয় হাজার শিশুর সাংস্কৃতিক যাত্রা। গান, নৃত্য, চিত্রকলা, অভিনয়, আবৃত্তি ও সৃজনশীলতার নানা মাধ্যমে শিশুরা খুঁজে পেতে থাকে নিজেদের সম্ভাবনাকে।
1: 1976 সাল, স্বাধীন বাংলাদেশের পথ চলার এক নতুন অধ্যায়।
0: ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে শুরু হয় এক নতুন রাষ্ট্রীয় উদ্যোগ। শিশুদের সৃজনশীলতা, প্রতিভা ও সাংস্কৃতিক বিকাশের জন্য নিবেদিত একটি প্রতিষ্ঠান বাংলাদেশ শিশু একাডেমি।
1: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম মনে করতেন, যে কোনো জাতি গঠনের শুরুটা হতে হবে শিশুদের দিয়ে, কারণ আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ।
0: বাংলাদেশ শিশু একাডেমি নতুন প্রজন্মকে গড়ে তোলার এক দূরদর্শী রাষ্ট্রচিন্তার প্রতিফলন।
1: প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়েও শিশুদের সাংস্কৃতিক বিকাশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা অব্যাহত ছিল, যা প্রতিষ্ঠানটিকে গতি এনে দেয়।
0: একটি জাতির ভবিষ্যৎ চিন্তা প্রতিফলিত হয় তার শিশুদের গড়ে তোলার প্রক্রিয়ায়। আর মানবিক সৃজনশীল বাংলাদেশ গড়ার এই প্রয়াস আজও অব্যাহত রয়েছে।
1: কেন্দ্র থেকে জেলা, জেলা থেকে উপজেলা, শিশুদের সৃজনশীলতার এই স্বপ্ন ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্তে।
0: অঞ্চল, পরিবেশ কিংবা সুযোগের ভিন্নতা পেরিয়ে শিশুরা যুক্ত হতে থাকে শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার বৃহত্তর পরিসরে।
1: সাংস্কৃতিক বিকাশের পাশাপাশি শিশুর সুরক্ষা, যত্ন ও কল্যাণেও বাংলাদেশ শিশু একাডেমি রেখে চলেছে নিরবিচ্ছিন্ন ভূমিকা, যেখানে প্রতিটি শিশুর প্রতি দায়বদ্ধতাই মূল বিবেচ্য।
0: 50 বছরের পথ চলা, বদলেছে সময়, বদলেছে প্রযুক্তি, বদলেছে শিশুর স্বপ্নের ভাষা, কিন্তু বদলায়নি মূল লক্ষ্য, শিশুর সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানো এবং তাকে একটি মানবিক ও আলোকিত ভবিষ্যতের জন্য প্রস্তুত করা।
2: একটি জাতি শুধু যদি শিক্ষা থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় জাতি হিসাবে তারা শক্ত বুনিয়াদের উপরে গড়ে উঠতে পারবে। শিক্ষার সাথে সাথে যদি কালচার না থাকে, একটি জাতির নিজস্ব যা শত হাজার বছর ধরে গড়ে উঠে, কালচার বা ঐতিহ্য গড়ে উঠে, এই বিষয়গুলো আমাদের বাচ্চাদেরকে জানাতে হবে, এই বিষয়গুলো তাদেরকে আমাদের ভিতরে দিতে হবে।

0: বাংলাদেশ শিশু একাডেমি আমাদের পঞ্চাশ বছরের এই পথ চলায় এ এক নতুন যাত্রার শুরু। শিশুর স্বপ্নে, সৃজনশীলতায়, সম্ভাবনায় গড়ে উঠুক আগামীর বাংলাদেশ।
1: সুপ্রিয় সুধী, এবারে আমরা উপভোগ করব শিশু অধিকার দিবসের ওপর আরো একটি প্রামাণ্য চিত্র, আমার সময় আমার অধিকার।
2: ভোর হলো, দোর খোলো, সুকুমনি ওঠো রে।
3: কি সুন্দর সকাল।
4: আম্মু,
3: উজ্জ্বল ভবিষ্যৎ মানে কি?
4: উজ্জ্বল ভবিষ্যৎ মানে হচ্ছে খেলাধুলা, পড়াশোনা, তারপরে সাংস্কৃতিক অনুশীলন, সুন্দরভাবে বেড়ে ওঠা এবং নিজেদের স্বপ্ন পূরণ করা সুযোগ।
5: শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত।
2: প্রতিটি শিশুর জন্য বেছে নিন আলোকিত ভবিষ্যৎ। চুজ আ ফিউচার ফর এভরিওয়ান।
5: শিশুর রয়েছে জন্মগত অধিকার, বেঁচে থাকার, বিকশিত হওয়ার, সুরক্ষা পাওয়ার, নিজের কথা নিজে বলার।
0: জাতিসংঘের শিশু অধিকার সনদ গৃহীত হওয়ার পর বাংলাদেশ বিশ্বের ২০তম এবং দক্ষিণ এশিয়ার প্রথম দুটি রাষ্ট্রের একটি হিসেবে ১৯৯০ সালের ৩রা আগস্ট তা অনুসমর্থন করে।
5: বাংলাদেশ বিশ্বাস করে শিশুর সুরক্ষা আলোকিত শৈশবই গড়ে তোলে একটি নিরাপদ, সমৃদ্ধ, মানবিক ও আলোকিত ভবিষ্যৎ। বাংলাদেশে শিশুদের কল্যাণ, সুরক্ষা ও বিকাশ সবসময় গুরুত্বপূর্ণ বিবেচিত হয়েছে। এই উপলব্ধি থেকে ১৯৭৬ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের পরিকল্পনায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ শিশু একাডেমি, যা শিশুদের শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল বিকাশের ভিত্তি গড়ে তোলে।
0: তিনি বলেন, শিশুদের বাংলাদেশি ভাবধারায় গড়ে তুলতে হবে। শিশুদের নৈতিক, চারিত্রিক ও মানসিক বিকাশ ঘটাতে হবে।
5: ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয় শিশু পার্ক, যা শিশুদের সাংস্কৃতিক ও বিনোদনমূলক বিকাশের সুযোগ বাড়ায়। পরে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বাল্যবিবাহ থেকে সুরক্ষা সহ নানা নীতি ও কর্মসূচি গৃহীত হয়। শহীদ জিয়ার নীতির ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়ার সরকার বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষা, মেয়েদের দশম শ্রেণী পর্যন্ত টিউশনমুক্ত শিক্ষা, শিশুশ্রম, পথ শিশু পুনর্বাসন কেন্দ্র ও বাল্য বিবাহ রোধে কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করে।
0: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যপুস্তক, শিশু সুরক্ষায় প্রযুক্তির ব্যবহার সম্প্রসারিত হয়েছে।
6: ছোট ছোট বন্ধুরা আছে, তোমাদের সকলের কাছে আমি একটি সহযোগিতা চাই। এই দেশটা আমাদের সকলের দেশ। এই দেশের আলো, এই দেশের বাতাস, এই দেশের পরিবেশ আমরা সকলে মিলে যদি ঠিক রাখি, তাহলে আমরা একটি সুন্দর পরিবেশে থাকতে পারবো।

0: জাতীয় শিশু নীতি সামনে রেখে সরকারি বেসরকারি উদ্যোগে শিশুর অধিকার সুরক্ষা ও বিকাশে কার্যক্রম অব্যাহত রয়েছে।
1: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে শিশু উন্নয়নে কাজ করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। প্রতিটি শিশুর জন্য নিশ্চিত করি শিক্ষা ও সুরক্ষা, সম্মান করি তার স্বপ্ন ও মতামত, আর গড়ে তুলি এমন এক বাংলাদেশ
0: যেখানে প্রতিটি শিশুর শৈশব হবে আনন্দময়, অধিকার থাকবে অটুট, ভবিষ্যৎ হবে নিরাপদ ও সম্ভাবনাময়।
2: আমরা চাই আমাদের জন্য আলোকিত ভবিষ্যৎ। আজকে শিশুই আগামীর বাংলাদেশ। সবার জন্য বাংলাদেশ।
0: শিশুর অধিকার রক্ষা শুধু সরকারের একক দায়িত্ব নয়, আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ।

0: প্রতিনিধিমণ্ডলী, আমরা বিকশিত হয়ে বিশ্ব নাগরিক হতে চাই, সুন্দর এক পৃথিবী গড়তে চাই। এই আশা নিয়ে এবারে বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষণার্থী বন্ধু হুমায়রা আহমেদ সুবাহকে তার বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
1: আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ রহমান রহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত সুধীমণ্ডলী, শুভ সকাল। শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত, এমন সুন্দর একটি প্রতিপাদ্য নিয়ে আজ পালিত হচ্ছে শিশু অধিকার দিবস 2026 এবং বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠার 50 বছর পূর্তি উপলক্ষে নানান আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান। বিশেষ ক্ষণে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান এমপি। আজ আমার জন্য একটি বিশেষ দিন। আমার বক্তব্য শোনার জন্য এই অনুষ্ঠানে এবং টেলিভিশনের সামনে অনেকেই বসে আছেন, আমাকে দেখছেন। আমার ভীষণ আনন্দ ও গর্ব হচ্ছে। আরো গর্ব হচ্ছে এই ভেবে যে এই মঞ্চে বসে সরাসরি আমার কথা শুনছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমি এখানে এসেছি বাংলাদেশের প্রতিটি শিশুর পক্ষ থেকে কথা বলতে। এই অনুভূতি ভীষণ আনন্দের, যা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। আর এই সুযোগ আমাকে করে দিয়েছে বাংলাদেশ শিশু একাডেমি। ধন্যবাদ বাংলাদেশ শিশু একাডেমি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার একটি স্বপ্ন রয়েছে। আমরা ছোট আগামী নাগরিক, দেশের সাধারণ নাগরিকদের মতো আমাদেরও তো রয়েছে কিছু অধিকার। আমাদের অধিকার আছে কথা বলার এবং মতামত প্রকাশ করার। অনেক পরিবারে শিশুরা মতামত প্রকাশ করার সুযোগ পায় না, কিন্তু আমরা চাই পরিবারে যেন আমাদের কথা বলার এবং কথা শোনার সুযোগ থাকে। শুধু তাই নয়, আমরা শিশুরা যেন নিরাপদে এবং সুস্থ পরিবেশে বেড়ে উঠবার সুযোগ পাই। স্বপ্ন, যা আমাদের আগামীর পথ দেখায়, আর এই পথ ধরেই আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাই। আমি চাই আমার মতো প্রত্যেকটি শিশুর স্বপ্ন পূরণ হোক, প্রত্যেকে যেন নিরাপদে এবং যত্নে বেড়ে উঠতে পারি, সুস্থ পরিবেশে সঠিক শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারি, সমৃদ্ধ বাংলাদেশের পথচলায় নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারি। আর এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আমার বক্তব্য। সবাইকে আরো একবার জানাই শ্রদ্ধা ও শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।
0: ধন্যবাদ বন্ধু হুমায়রা আহমেদ সুবাহকে।
2: সুস্থ ও সুন্দর পরিবেশ আমাদের অধিকার, আমরাই হব আগামীর অগ্রদূত। প্রিয় সুধী, এই আনন্দক্ষণে আমাদের আরো একজন শিশু বক্তার বক্তব্য শুনব। বক্তব্য রাখার জন্য গাজী মুহাইমিনাল আরশকে আমন্ত্রণ জানাচ্ছি।

0: থাকবো না বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ শিশু অধিকার দিবস 2026-এর উদ্বোধনী আয়োজন এবং বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তির ঐতিহাসিক ও আনন্দঘন মুহূর্তে দেশের সকল শিশুর পক্ষ থেকে আপনাদের সামনে দাঁড়াতে পেরে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। এই উপলক্ষে দেশজুড়ে আয়োজন করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান। আমাদেরকে নিয়ে আমাদের জন্য এত কিছু, সত্যি এক কথায় অসাধারণ। 50 বছরের এই দীর্ঘ পথ চলায় বাংলাদেশ শিশু একাডেমি আমাদের মেধা বিকাশ, শিল্প সংস্কৃতি চর্চা এবং অধিকার সুরক্ষায় এক বিশাল ভূমিকা পালন করে আসছে। গত 50 বছর ধরে এই প্রতিষ্ঠান লক্ষাধিক শিশুকে সঙ্গীত, নৃত্য, নাট্য, আবৃত্তি, বাদ্যযন্ত্র, চিত্রাঙ্কন সহ নানা শিল্প চর্চার সুযোগ করে দিয়ে তাদের স্বপ্নকে ডানা মেলতে সাহায্য করেছে। অধুনা পৃথিবীর যোগ্য নাগরিক হওয়ার জন্য তথ্য প্রযুক্তির প্রাথমিক শিক্ষাও আমরা এখান থেকেই পাই। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই দিনে আমাদের কিছু প্রত্যাশার কথা আপনার ও নীতি নির্ধারকদের কাছে তুলে ধরতে চাই। আমরা এমন একটি পৃথিবী চাই যেখানে প্রতিটি শিশু শৈশব হবে নিরাপদ, আনন্দময় এবং বৈষম্যহীন। আমাদের দেশের অনেক শিশু আজও নানা প্রতিকূলতার মুখোমুখি হয়। আমরা চাই প্রতিটি শিশু যেন মানসম্মত শিক্ষা, সুস্বাস্থ্য, পর্যাপ্ত খেলাধুলার সুযোগ এবং পুষ্টিকর খাবার পায়। কোন শিশু যেন শ্রমের কারণে তার শৈশব হারাতে বাধ্য না হয় এবং প্রতিটি শিশু যেন বুলিং, নির্যাতন এবং সহিংসতা থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আজকের শিশুরা কেবল দেশের ভবিষ্যৎ নয়, আমরা আজকের বর্তমানও। আমাদের মতামত শোনা এবং আমাদের সাথে এই সুন্দর আয়োজনে অংশ নেওয়ার জন্য আপনাকে জানাই অশেষ ধন্যবাদ। আমাদের মেধা, সৃজনশীলতা ও সাহস দিয়ে আমরা একদিন একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব, এই আমাদের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
1: ধন্যবাদ বন্ধু গাজী মোহাইমিনাল আরশকে।
2: প্রিয় সুধী, এবারে বক্তব্য রাখার জন্য আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব সেলিমা রহমান এমপিকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

বিসমিল্লাহ রহমান রহিম। আজকে শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপস্থিত মহিলা বিষয়ক সভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর জাহিদ হোসেন, উপস্থিত আচার্যকে বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট চিকিৎসক এবং হার্ট ফাউন্ডেশন জিয়া ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান, এবং উপস্থিত সামনে এখানে মঞ্চে উপবিষ্ট আছেন মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং মঞ্চে দুজন শিশু বক্তা, এতক্ষণ যারা সুন্দর বক্তব্য দিলেন সেই দুই শিশু বক্তা সহ সামনে মাননীয় মন্ত্রীবৃন্দ, সম্মানিত এমপিগণ এবং উপস্থিত ছোট ছোট আজকের দিনের প্রধান অতিথি আমি বলবো তাদেরকে, বিশেষ করে যাদের জন্য আজকের অনুষ্ঠান সেই শিশু ছোট্ট শিশু ভাই ও বোনেরা আমার আসসালাম আলাইকুম। আজকের দিনটা আমাদের বাংলাদেশের শিশুদের জন্য একটি আনন্দ ঘন দিন। কেন? আজকে দিন হল সুবর্ণ জয়ন্তী শিশু একাডেমির 50 বছর। তাই আজকে আমরা এখানে সমবেত হয়েছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন আমাদের শিশুদেরকে শুভেচ্ছা জানাতে, তাদের অধিকার সম্বন্ধে কথা বলার জন্য। আমরা জানি, তোমরা জানো যে নিশ্চয়ই শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন আমাদের স্বাধীনতার ঘোষক, আমার রণাঙ্গনে যুদ্ধ করে যিনি দেশকে স্বাধীন করেছিলেন সেই মহান ব্যক্তিত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি একটি কল্যাণমুখী রাষ্ট্রের প্রধান পূর্বশর্ত হয় শিশু অধিকার এবং শিশু নিরাপত্তা মর্যাদা রক্ষা করা। কিন্তু আমরা দেখেছি

ঘোষণা করে। তারপরে দুঃখের বিষয় ছিল যে সেই সময়কার সরকার এবং পরবর্তী বাংলাদেশের সরকার যারা সরকারে এসেছিলেন তারা কিন্তু শিশুদের অধিকারের জন্য কোনো কাজ করেননি। এবং সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি ক্ষমতায় আসীন হয়ে সর্বপ্রথম শিশুদেরকে নিয়ে একটি সমাজ গঠন করতে চেয়েছে, যে সমাজে শিশুরা ভবিষ্যতে বড় হয়ে নেতৃত্ব দেবে তার জন্য, তাদের মেধা মনন বিকাশের জন্য। এবং তিনি ছিলেন একজন শিশু বান্ধব ব্যক্তিত্ব, সেই কারণে তিনি এই শিশুদের এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। তিনি অনুভব করেছিলেন এবং উপলব্ধি করেছিলেন দেশ ও জাতির ভবিষ্যৎ গড়তে হলে তাদেরকে সুনির্দিষ্টভাবে পরিচালনা করতে হবে, শিশুরা যেন মাথা উঁচু করে যোগ্য নেতৃত্ব যোগ্য হয়ে নেতৃত্ব দিতে যোগ্য হয়ে উঠতে পারে, সেই লক্ষ্যে তিনি শিশুদের জন্য অনেক কর্মসূচি। তার শিশুদের কাছে আজকের দিনটা সবচেয়ে বড় উপহার হলো শিশু একাডেমি, যার মাধ্যমে শিশুরা আমাদের বিভিন্ন সাহিত্য শিল্প সংস্কৃতি এবং বিতর্ক নানা রকম প্রশিক্ষণের মাধ্যমে তারা আজকে বড় হয়ে উঠেছে। এবং তাই আজকের দিনটা আমি মনে করি আমাদের বড় উপহার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তরফ থেকে এই শিশু একাডেমি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি চলে যাওয়ার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা একটু আগে দেখেছেন, তিনিও কিন্তু শিশুদের জন্য অনেক কাজ করেছেন তারই ধারাবাহিকতায়। তিনি দিয়েছিলেন আপনার উপবৃত্তি দিয়েছেন শিশুদের জন্য স্কুলে খাদ্যের বিনিময় শিক্ষা এবং বাধ্যতামূলক করেছিলেন, যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানও করেছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরো কাজ করেছিলেন, শিশু পার্ক করেছিলেন, সেবং জাতির স্বাস্থ্য শিশুদের স্বাস্থ্য জাতির স্বাস্থ্য সেটাও তিনি শিশু হাসপাতাল করেছিলেন। এবং তিনি কোনো বৈষম্য মানতেন না বলে তিনিও কিন্তু প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন। এগুলো শিশুদের প্রাথমিক শিক্ষা, যার মধ্য দিয়ে শিশুরা তাদের অধিকারের জন্য লড়াই করতে পারে। এখানে দুজন শিশু সুন্দর করে বলে গেলেন তাদের অধিকার এবং তার স্বপ্নের কথা। এই স্বপ্নকে যদি আমাদেরকে নিয়ে আসতে হয় তাহলে এই সব তাদের অধিকারকে যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে শিশুদেরকে একদম ছোট থেকে আমাদেরকে তাদেরকে সেইভাবে যাতে তারা ভবিষ্যতে গড়ে উঠতে পারে সেই লক্ষ্যে তাদেরকে আমাদেরকে কাজ করতে হবে। এবং আমরা জানি যে সবচেয়ে বড় আমি একটি কথা মনে করি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় আন্তর্জাতিকভাবে শিশুরা বিভিন্ন দেশে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় 42টি স্বর্ণপদক পেয়েছিল এবং 1000টি আন্তর্জাতিক 1000 পুরস্কার এনেছিল। সেই সময় কিন্তু এই জিনিস আমাদের অনেক বড় কাজ যেটা কিনা আমরা দেখেছি। এবং জিয়াউর রহমান এক নতুন করি বলে তিনি এই শিশুদের প্রাণের কথা মনের কথা বলার জন্য নতুন করি বলে টেলিভিশনে এক প্রতিযোগিতা করেন, যার মাধ্যমে আজকে অনেক বড় বড় শিল্পী গড়ে উঠেছে যারা অনেকেই বাংলাদেশের জন্য অবদান রাখছেন। এবং আমি বলবো যে আজকে তোমরা অতি ভাগ্যবান যে আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি একজন শিশু বান্ধব রাষ্ট্রনায়ক, এবং তার পাশে যিনি বসে আছেন তারই সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, যিনি একজন বিশিষ্ট চিকিৎসক। তিনি ছোটবেলা থেকে দেখেছেন তার মা সুরভি বলে একটি সংস্থা করে কিভাবে বঞ্চিত শিশুদেরকে নিয়ে কিভাবে তিনি তাদেরকে শিক্ষা দান করে তাদেরকে বড় করে তুলেছেন। এবং আমাদের ডক্টর জুবাইদা রহমান তিনিও কিন্তু একজন প্রতিভাবান শিল্পী শিশু শিল্পী ছিলেন, যার মাধ্যমে আজকে বড় হয়ে তিনি জিয়া ফাউন্ডেশনের মাধ্যমে শিশু বলেন জনগণের কল্যাণে বলেন সমগ্র বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন। এটা ছিল শহীদ জিয়া দেশনেত্রী বেগম জিয়ার স্বপ্ন, যে স্বপ্ন একটি কল্যাণমুখী রাষ্ট্র, একটা সুন্দর সমাজ, একটি সুন্দর পৃথিবী গড়ে উঠবে যার মধ্য দিয়ে সকল নাগরিক সমান মর্যাদা পায়। তা আমি আজকের যিনি রাষ্ট্রনায়ক যিনি প্রধানমন্ত্রী তিনি কিন্তু আজকে ক্ষমতায় এসেই

0: শিশুদের জন্য আবার কাজ করা শুরু করেন এবং তিনি আবার নতুন করে শুরু করেন। শুধু তাই নয়, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য তিনি শিশু নতুন করে স্পোর্টস ওপেন করেন, যার মাধ্যমে আজকে শিশুরা খেলাধুলা করছেন বিভিন্ন জায়গায়। আমাদের দেশ আজকে অনেক এগিয়ে গেছে খেলাধুলায়, সেদিক থেকে তিনি শিশুদের গড়ে তোলার জন্য নতুন করে স্পোর্টস চালু করেন। এবং ঝুঁকিপূর্ণ শিশুরা আমাদের যারা আছেন তাদের জন্য শিশু সুরক্ষা কার্যক্রম, তারপরে খেলাধুলা, চিত্রাঙ্কন ও বিনোদনমূলক কর্মকাণ্ডের ব্যবস্থা করেন। এমনকি প্রান্তিক পর্যায়ে গ্রামে গ্রামে তিনি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য আজকে যে খেলার মাঠ উন্নয়ন, সেটাও তিনি করার জন্য চেষ্টা করে চলেছেন এবং বিভিন্ন জায়গায় নির্দেশ দিয়েছেন, যাতে শিশুরা তাদের গ্রামীণ পর্যায়ে গ্রাম থেকে প্রান্তিক যারা সুযোগ সুবিধা পায় না, তারা যেন সেইভাবে সকল রকম সুযোগ সুবিধার মধ্য দিয়ে, শিক্ষা থেকে শুরু করে সকল কার্যক্রমের মধ্য দিয়ে, খেলাধুলা, সাংস্কৃতিক বিকাশ, এগুলো যেন গ্রহণ করে শিশু সত্যিকারে তাদের নৈতিক চরিত্র। কারণ আমরা দেখেছি এখানে প্রথমে দেখলাম ভোর হলো দোর হলো খুকুমনি ওঠরে, এই গানটি কিন্তু আজকে গ্রামের ছেলেমেয়েরা এরা কিন্তু কোনদিন শুনতে পায় না, এই কবিতাটা কোনদিন শুনতে পায় না। তার কারণ সেই সামাজিক পরিবেশ, সেই সংস্কৃতি, সেই আমাদের হারিয়ে যাওয়া যে জীবনযাত্রা, সব কিছু ধ্বংস হয়ে গেছে গত 17 বছর, এবং সেইটার ফিরিয়ে আনার লক্ষ্যে আজকে শিশু থেকে আমাদের শুরু করতে হবে তাদের নৈতিক চরিত্র, তাদের যে পরিবেশ, তাদের যে সামাজিক, সেগুলোর মধ্য দিয়ে তাকে গড়ে তোলা। এখানে আমরা দেখেছি এমনকি আজকে যে মানে শিশুদের জন্য যারা অনানুষ্ঠানিক শিক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটি প্রকল্পের মাধ্যমে 10 ও 14 বছর বয়সী বিদ্যালয় বহির্ভূত শিশুকে উপ আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা এবং 10 ও 14 বছর বয়সী প্রান্তিক কিশোর কিশোরী যুবকদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছেন। বিপথে যাওয়া শিশুদের জন্য শিক্ষা উন্নয়ন কেন্দ্রে কাউন্সিলিং, কেস ওয়ার্ক, শিক্ষা, দক্ষতা প্রশিক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা করছেন। এছাড়াও আমাদের রয়েছে প্রাথমিক উপবৃত্তি, যেটা প্রধানমন্ত্রী চালু করেছেন, এবং স্কুল মিল কর্মসূচি, যাতে ছোট ছোট শিশুরা আবার সেই যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন, ঠিক একইভাবে একদম প্রাথমিক পর্যায়ে তিনি স্কুল মূল কর্মসূচি চালু করেন। এবং এবং আমাদের যে আমরা যে সংসদীয় কমিটি, মহিলা ও শিশু বন্ধ সম্পর্কিত যে স্থায়ী কমিটি আছেন, আমরা শিশুদের সুরক্ষা নীতি ও আইনের যথাযথ বাস্তবায়ন, সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসন ও ঝুঁকিপূর্ণ শিশু শ্রম এবং বাল্য বিবাহ নিরসনে কাজ করে যাচ্ছি। এমনকি স্কুলগুলোতে যাতে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, বৃত্তি, বিতর্ক, এগুলো যদি চালু থাকে সেইটার দিকেও আমরা নজর রাখছি। তাই আজকে বলতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা সুন্দর করে দুটো ছোট ছোট বাচ্চা বলে গেলেন, দুটো শিশু বলে গেল, আমরা নতুন পৃথিবী চাই, এমন পৃথিবী চাই যে পৃথিবী হবে আমাদের কথা বলার, আমাদের কথা শোনার, আমাদের কথার মর্যাদা রাখার সেই পৃথিবী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা এমন রাষ্ট্র, এমন কাঠামো, জাতির এমন কাঠামো গড়ে তুলবে যেখানে শিশুদের কথা মর্যাদা পায় এবং তাদের স্বপ্ন ডানা মেলে। তবে আজকের যে প্রযুক্তির যুগে আমাদের নতুন নতুন শিশু একাডেমিতে নতুন নতুন উদ্বোধনী আরো আধুনিক শিক্ষার প্রয়োজন আছে, এবং প্রান্তিক যারা আছেন তাদের সাথে শিশু একাডেমির মানে যোগাযোগ, সৃজনশীল তাদের কর্মকাণ্ড করে সেটা নিয়ে আসতে হবে। তাই আমি মনে করি এটা কিন্তু আমাদের সকলেরই দায়িত্ব। আমরা যদি সম্মিলিত প্রচেষ্টা করি তাহলে কিন্তু আমাদের শিশুরা, আমাদের ছোট ছোট ঘর থেকেই শিশুরা গড়ে উঠবে। বিশেষ করে সবাই যদি আমরা আমাদের প্রান্তিক এরিয়ায় কিছুটা কাজ করি শিশুদের উন্নয়নের জন্য প্রান্তিক পর্যায়ে, তাহলে কিন্তু এই যে শিশুদের জন্য যে চিন্তা এবং যে যে সমাজ গঠনের চিন্তা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর, সেটা কিন্তু ঠিকই একইভাবে গড়ে ওঠে এবং একটা সুন্দর সমাজ, একটা সুন্দর দেশ হিসেবে বাংলাদেশ একটু গর্ব গর্ব গর্বের অহংকার হয়ে উঠবে। আজকে আমি শেষ করছি একটি কথা বলে, আজকের এই দিনটি সার্থক এবং সফল হোক, যত কর্মসূচি নিয়েছে শিশু একাডেমি এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে, সমস্ত কিছু সফলতার মধ্যে শেষ হোক এটাই আমার, এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং ডক্টর জওহর রহমান এবং মহিলা শিশু তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে শিশুদেরকে নিয়ে সেই যে আগের মতন আমাদের মনে আছে শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে শিশুদের চরিত্র গঠন করার জন্য কাজ করেছেন, সে একইভাবে আমরা আবারও এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ বিশেষ অতিথি মহোদয়কে।
2: সুধী মণ্ডলী, এবারে বক্তব্য রাখার জন্য আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রখ্যাত চিকিৎসক, বিশিষ্ট সমাজসেবক ও ভাইস প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফাউন্ডেশন ডাক্তার জোবাইদা রহমানকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

0: আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, অনুষ্ঠানের সভাপতি ডাক্তার প্রফেসর এজেডএম জাহিদ হোসেন, মহিলা শিশু ও সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী, সম্মানিত বিশেষ অতিথি ডাক্তার সেলিমা রহমান, সম্মানিত সচিব ডাক্তার রওশনারা বেগম, শিশু একাডেমির সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমার স্নেহের ও প্রিয় ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিশু অধিকার দিবস 2026 ও শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমি শিশু একাডেমির সকল কর্মকর্তা কর্মচারী ও শিশু কিশোর বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ থেকে 50 বছর পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু একাডেমি স্থাপন করেছিলেন সম্ভাবনায় ভবিষ্যৎ গড়ার জন্য শিশুদের। তার পদাঙ্ক অনুসরণ করে শত বাধা বিপত্তি সত্ত্বেও বিগত 50 বছর শিশু একাডেমি নিরলস কাজ করে যাচ্ছে। শিশু একাডেমির আঙ্গিনায় ছবি আঁকা, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও সাহিত্য চর্চার অগণিত প্রতিভা, একটি অভাবনীয় প্রতিষ্ঠান। শিশুদের অধিকার শিক্ষার প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে আপোষহীন দেশনেত্রী, বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষা, মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণ করেন। সুবর্ণ জয়ন্তীর এই শুভ লগ্নে নতুন উদ্যোগে আজ আধুনিক প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ শিশু একাডেমি দেশের প্রতিটি প্রান্তে সকল শিশুদের কাছে পৌঁছে যাবে এবং আগামী দিনেও শিশুদের স্বপ্ন বিকাশের নির্ভরযোগ্য ঠিকানা হয়ে থাকবে। স্নেহের ছোট্ট বন্ধুরা, সকল বাধা বিপত্তি ছিন্ন করে তোমরা প্রস্ফুটিত হবে আশা আকাঙ্ক্ষার সার্থকতার আলোক রশ্মি দুহাতে বরণ করবে। প্রত্যেক শিশুর মাঝেই ঘুমিয়ে আছে অপার সম্ভাবনা, সেই প্রতিভাকে প্রকাশ করতে দিতে হবে নতুন উদ্যমে, নতুন উদ্যোগে। ইনশাল্লাহ তোমরা সফল হবেই। প্রতিটি শৈশব হোক নিরাপদ, প্রতিটি শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত, এই আমাদের কামনা। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
1: ধন্যবাদ বিশেষ অতিথি মহোদয়কে।
2: প্রিয় সুধী, শিশুদের অধিকার সুনিশ্চিত করতে সচেতন থাকতে হবে দেশ, সমাজ ও পরিবারের সকলকে, এই আহ্বান জানিয়ে এবারে সভাপতির বক্তব্য রাখার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এমপিকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
3: আজকে বাংলাদেশ শিশু একাডেমির 50 বৎসর পূর্তি এবং শিশু অধিকার দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ডক্টর জুবাইদা রহমান, বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক, সেই সাথে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট, আর উপস্থিত রয়েছেন বেগম সেলিমা রহমান এমপি, সভাপতি মহিলা এবং শিশু বিষয়ক সংসদীয় কমিটির, উপস্থিত রয়েছেন সচিব শিশু এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয়, আমার সামনে উপস্থিত রয়েছে মঞ্চে দুজন শিশু বক্তা, আর সামনে বসা রয়েছেন মাননীয় মন্ত্রী মহোদয়, সংসদ সদস্যগণ, সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চ পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তাগণ, আমন্ত্রিত অতিথিগণ, এবং সেই সাথে আজকে যাদের জন্য এই আয়োজন, যাদের উদ্দেশ্যে আয়োজন, অর্থাৎ শিশু, সেই আমাদের উপস্থিত সেই সমস্ত শিশুরা, তাদের অভিভাবকগণ, এবং বিশেষ করে যারা বিশেষ সহায়তা দরকার যে সমস্ত শিশুরা, ওনারা সহ এবং আজকে উপস্থিত সাংবাদিকগণ, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম, অন্যদেরকে অনেক অনেক শুভেচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আমি যে কথাটি দিয়ে শুরু করতে চাই, পৃথিবী যখন শিশু অধিকার নিয়ে চিন্তা করেছে সেটি হচ্ছে 1989 সন, আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা আধুনিক বাংলাদেশের রূপকার, উনি শিশুদের নিয়ে চিন্তা করেছেন 1976 সনে। অর্থাৎ শহীদ জিয়া কত দূরদর্শী নেতৃত্ব ছিলেন, তিনি পৃথিবী চিন্তা করার 15 বৎসর আগে উনি চিন্তা করেছেন যে শিশুদেরকে যদি গড়ে তুলতে না পারেন তাহলে আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে না। কাজে শিশুরাই যে জাতির ভবিষ্যৎ, সেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা যে আধুনিক বাংলাদেশের উপকার বলি তার একটা উদাহরণ হচ্ছে এটি, ওনার চিন্তা চেতনা কত সুদূর প্রসারী ছিল, সেই জন্য ওনার প্রতি শ্রদ্ধা জানাই। আর শিশু একাডেমি, আর আমাদের বলতে কষ্ট হচ্ছে, পিছনেই ছিল আমাদের শিশু পার্ক, এই ছেলে মেয়েদের, এই আজকের শিশুদের খেলার ঢাকা শহরে কোনো জায়গা ছিল না, এবং শাহবাগে সেই শিশু পার্ক আজকে বিগত স্বৈরাচার শুধু বাংলাদেশকে ধ্বংস করে নাই, অর্থনীতি ধ্বংস করে নাই, আমাদের যে ভবিষ্যৎ শিশুদের অধিকার সেটিকেও তারা ধ্বংস করেছে। অর্থাৎ শিশুদেরকে বেড়ে উঠতে দেওয়া, বিকশিত হওয়ার যে পথ, সেগুলোকে তারা মসৃণ তো নয়, কণ্টকাকীর্ণ করেছে। এখানে দুরন্ত নামক একটা ভাস্কর্য ছিল, সেই ভাস্কর্যটি পর্যন্ত এখান থেকে তুলে নেওয়া হয়েছে। এই মিলনায়তনটির নাম ছিল জিয়াউর রহমান মিলনায়তন, সেই নাম ফলকটি পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছে। ওনারা যদি আরো দুটো করতেন তাহলে খুব ভালো হতো, কিন্তু শিশুদের জন্য ওনাদের ইনভেস্টমেন্ট, অর্থাৎ ওনাদের কোনো কর্মসূচি ছিল না, যেটি আমাদের মাননীয় সভাপতি মহোদয় বলেছেন, আমি সেদিকে যাচ্ছি না। আমি যেহেতু আপনি বর্তমান এবং আগামীর বাংলাদেশ এবং নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, যেটি পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার ধারাবাহিকতায় কি কি প্রোগ্রাম কর্মসূচি নিয়েছেন, এবং শিশুদের আজকের অবস্থান, বিশেষ করে নারী শিক্ষায় বাংলাদেশের অগ্রগতি, এটির জন্য যাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয় উনি হচ্ছেন মরহুমা বেগম খালেদা জিয়া, আমাদের সাবেক প্রধানমন্ত্রী। কাজেই তার ধারাবাহিকতায় আপনি 17 বৎসর অসুস্থতা নিয়ে বিদেশে অবস্থান করার পরও দেশে ফেরার পর ঘোষণা করেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান অর উই হ্যাভ এ প্ল্যান। এই আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে আপনি শুরু করেছেন সেই নতুন করে স্পোর্টস, যেটি শহীদ জিয়া নতুন করে সাংস্কৃতিক প্রযুক্তি, অর্থাৎ শিশু বিকাশের যে চেষ্টা, আমাদেরকে নির্দেশ দিয়েছেন শিশু একাডেমিকে পুনর্গঠন করা, পুনর্জাগরণ করা, শিশু পার্কগুলো আবার তার পূর্বের অবয়বে ফেরত নেওয়া, এবং শিশু বিকাশের জন্য বাংলাদেশের প্রতিটি জেলায় প্রতিটি উপজেলায় শিশু একাডেমির শাখা খোলা। সেই সাথে শিশু একাডেমি শুধু নয়, বাংলাদেশের 34% জনসংখ্যা হচ্ছে শিশু, যাদের বয়স 18 বৎসরের নিচে, তাদের জন্য শিশু অধিদপ্তর করারও নির্দেশনা আপনি দিয়েছেন, বিএনপির নির্বাচনী ম্যানিফেস্টোতেও সেগুলো রাখা হয়েছে, অর্থাৎ শিশু বিকাশের জন্য। এবং কিছুদিন পূর্বেই আমাদের বিশেষ অতিথি শিশু স্বর্গ যে কর্মসূচি, সেটি উনি উদ্বোধন করেছেন করাইলের উপস্থিতি, অর্থাৎ আপনার চিন্তা ভাবনা যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বরহুমা বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতা। আপনি যেভাবে শিশুদের নিয়ে, শিশু বিকাশের জন্য, শিশুদের শুধু শারীরিক বিকাশ নয়, তাদের মানসিক বিকাশ এবং সেই সাথে তাদের লেখাপড়া যাতে সুন্দরভাবে করতে পারে, আজকে যে খাদ্যের বিনিময়ে পড়াশোনা যেটি মরহুমা বেগম খালেদা জিয়া চালু করেছিলেন, সেটি মিড ডে মিল হিসাবে আজকে আপনি সারা বাংলাদেশে চালু করার জন্য নির্দেশনা দিয়েছেন। অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই দুপুরের খাবার পাবে তাদের স্কুলের মাঝে। অর্থাৎ এতেই বোঝা যায় যে আপনি শিশু বিকাশের জন্য, শিশুদের শারীরিক মানসিক গঠন যাতে সুন্দর হয় এবং নৈতিক শিক্ষা যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আপনিও সবসময় নৈতিক শিক্ষা অর্থাৎ অভিভাবকদেরকে তার ছেলে মেয়ে এবং শিক্ষকদেরকে তাদের প্রতিষ্ঠানে ছেলে মেয়েদেরকে যাতে নৈতিক শিক্ষায় শিক্ষিত করা যায়, সেই লক্ষ্যে আপনার যে অনুশাসন এবং আপনার যে নির্দেশনা, আপনার যে বক্তব্য, সেটি আমাদেরকে অনুপ্রাণিত করে। আর সেই সাথে শিশু শ্রম নিরসন, এবং আপনি আগামী, আমরা কয়েকদিন আগেও আপনি যে কর্মসূচি যেটি আমাদেরকে দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারই ধারাবাহিকতা শিশু নির্যাতন এবং নারী নির্যাতন প্রতিরোধের জন্য আরো আইনের সঠিক প্রয়োগের জন্য আপনি নির্দেশনা দিয়েছেন এবং সেটির কাজও দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে। কাজে আমরা শুধু বলতে চাই আপনার কাছে, এই শিশু একাডেমি পর্যন্ত ওরা শুধু শিশু পার্ক ভেঙে ফেলেই ক্ষান্ত হয় নাই, দুরন্ত ভেঙে ফেলেই ক্ষান্ত হয় নাই, ওরা এই জায়গাটা, এই জায়গাটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সনে শিশু বাংলাদেশের শিশুদেরকে দিয়েছিলেন শিশু একাডেমির জন্য, আর সেই জায়গাটা নেওয়ার জন্য আমি ওই বিচারকের নাম মুখে আনতে চাই না, তারা কোর্টের নির্দেশের মাধ্যমে এই শিশু একাডেমির এই জায়গা তারা নিয়ে নিতে চেয়েছিল, উচ্ছেদ করতে চেয়েছিল শিশু একাডেমিতে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, শিশুদের সাথে শত্রুতা করার কারণেই হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই, আজকে উনারাই জনগণের ক্ষোভ রোষে এবং জনরোষে হয়তো আজকে এখানে নাই। এবং এই জুলাইয়েও শিশুদের, আপনি একটা আমাদের ইসের মধ্যে দেখবেন, 9 জন শিশু আছে যারা জুলাইয়ে শহীদ হয়েছে, যাদের বয়স 18 বছরের নিচে। কাজেই তারা আজ উচ্ছেদ হয়ে কোথায় আছেন আমরা জানি না, কিন্তু আজকে শিশু একাডেমি আছে। শিশু একাডেমি বাস্তবতা, শিশু একাডেমি পুনর্গঠনের জন্য আপনার দিক নির্দেশনায় ইনশাআল্লাহ বর্তমান সরকার যে কর্মসূচিগুলি গ্রহণ করেছে, আমি শিশুদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা বা তোমরা যে ধরনের তোমাদের ভবিষ্যৎ চাও, সুরক্ষিত ভবিষ্যৎ, সুরক্ষিত ভবিষ্যৎ রাখার ব্যাপারে বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা সবাই একযোগে কাজ করছি, ইনশাআল্লাহ সেই দিন দূরে নয় যেই দিন বাংলাদেশের শিশুরা নিজেদের মেধা যোগ্যতা দিয়ে পৃথিবীর মানচিত্রে তাদের উপস্থিতি প্রমাণ করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, আর অনেক অনেক ধন্যবাদ আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সকল আমন্ত্রিত অতিথিদেরকে, এই আপনাদের ব্যাপক উপস্থিতি আমাদের শিশুদেরকে অনুপ্রাণিত করবে, আগামীর পথ চলায় এটি হবে আমাদের প্রেরণা। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
2: ধন্যবাদ মন্ত্রী মহোদয়কে।
1: এবারে শিশু অধিকার দিবস 2026 ও বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারী শিশুদের আঁকা কিছু ছবি মাননীয় প্রধানমন্ত্রী এবং বিশেষ অতিথি ডাক্তার জোবাইদা রহমানকে স্মারক উপহার হিসেবে প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর হাতে স্মারক উপহার তুলে দিচ্ছে আমাদের আহিয়ান রহমান এবং রূপসঞ্চারী চর্যা।

ধন্যবাদ। সুধী মণ্ডলী, এবারে শিশু অধিকার দিবস 2026 ও বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মরণিকা শৈশবের মোড়ক উন্মোচন। মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি স্মরণিকাটির মোড়ক উন্মোচন করার জন্য। সকলে করতালির মাধ্যমে এই আনন্দের মুহূর্তটিকে উদযাপন করি।

0: মাননীয় প্রধানমন্ত্রী স্মরণিকাটির মোড়ক উন্মোচন করছেন।
1: আমরা শিশুরা নতুন দিনের কাণ্ডারী। প্রিয় সুধি মণ্ডলী, শিশু অধিকার দিবস 2026 ও বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উদযাপনের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপিকে তার মূল্যবান ভাষণ প্রদান করার জন্য এবং এই আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
0: সুধী মণ্ডলী, ঠিক এই মুহূর্তে 64 জেলার শিশু বন্ধুরা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যুক্ত আছেন।
2: বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের এই ভিন্ন ধর্মী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত ডক্টর জুবায়দা, উপস্থিত সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর জাহিদ, উপস্থিত সেলিমা আপা সহ আমার দুই ছোট বন্ধু সহ উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ছোট বন্ধুরা সহ উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং অনলাইনে কানেক্টেড বিভিন্ন জেলায় আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ছোট বন্ধুরা উপস্থিত আছে, একই সাথে সেই জেলার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ উপস্থিত আছেন। উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ আসসালামু আলাইকুম। আমার মনে হয় আমরা খুব সম্ভবত বক্তব্য দিয়ে ফেলেছি অনেক বড়রা, কিন্তু আজকের অনুষ্ঠানটা তো ছোটদেরকে নিয়ে, ছোটদের বোধ হয় কথা শোনাটাই আজকের অনুষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত। তারপরেও যতটুকু একটু সুযোগ যেহেতু পেয়েছি, দু একটি কথা আমি ছোট বন্ধুদের সাথে শেয়ার করতে চাই, অবশ্যই বড়রা আছেন আপনারাও শুনতে পাবেন। আসার পরে আমাকে এখানে উপস্থিত ডাক্তার আমান আমাকে বলছিল দেখে, আমি একটু আগে নিশ্চয়ই কেউ কেউ খেয়াল করেছেন, আমি মোবাইল চেক দেখছিলাম, দেখলাম যে আমান আমাকে মেসেজ পাঠিয়েছে যে স্যার আপনি কি অনেক পেছনে চলে গিয়েছেন কিনা, মানে নস্টালজিক একটা অবস্থার মধ্যে আমি আছি কিনা। তেমন যে হ্যাঁ কেন, এই জন্য ও বলেছে সময়টা 76 সালই হবে, 76-77 সাল হবে, একদিন বিকেলবেলা যখন এই শিশু একাডেমি তার কাজ শুরু করে, উদ্বোধনের দিন খুব সম্ভবত আমি, আমার ছোট ভাই এবং অবশ্যই আমার আব্বা এবং আম্মা অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরুমা বেগম খালেদা জিয়া, আমরা চারজন এসেছিলাম সেদিন এইখানে এই উদ্বোধনী অনুষ্ঠানে। আজকে যেমন এই অংশে এই প্যান্ডেলটা টাঙানো হয়েছে খুব সম্ভবত সেদিন ওই মাঠটাতে অনুষ্ঠানটা ছিল, বিল্ডিংটা তো ওখানেই আছে বোধ হয়, বিল্ডিংটা বরাবর ছিল প্যান্ডেলটা, তখন বোধ হয় বিল্ডিংটা আরো একটু ছোট ছিল, মাঠটাও বড় ছিল, এই জায়গাটাতে সেদিন গাড়িগুলো রাখা ছিল, তখন এরকম জায়গাটা প্লেন ছিল না, জায়গাটা মাটির ছিল, উঁচা নিচে ছিল, ওই পাশটাতে প্যান্ডেলটা হয়েছিল। আমরা এসেছিলাম সেদিন, নিজেও মোটামুটি শিশুই ছিলাম, খুব সম্ভবত সেদিন বয়স হিসেবে শিশুই ছিলাম, আমার ছোট ভাই আরো ছোট ছিল, তো অন্য বাচ্চাদের সাথে আমরা বসেছিলাম, দেখছিলাম বাচ্চারা কি করে, আমরা দুইজন অতিথির মতনই বসেছিলাম। এই ঘটনাটাই বারে বারে আমার কাছে মনে পড়ছিল, আমি ভাবলাম আজকে ছোট বন্ধু তোমরা যারা উপস্থিত আছো এখানে এবং অনলাইনে যারা তোমরা আছো উপস্থিত, তোমাদের সাথে এই ঘটনাটাই আমি শেয়ার করতে চাই, যে আজকে তোমরা শিশু হিসেবে যেমন এখানে উপস্থিত হয়েছো, একদিন আমিও এই শিশু একাডেমিতে এসেছিলাম শিশু হিসাবেই এসেছিলাম, একজন শিশু অতিথি হিসাবে আমি এই শিশু একাডেমিতে এসেছিলাম। তারপরে আমি যখন হেঁটে আসছিলাম আজকে অনুষ্ঠানে আসার পরে, যখন আসলাম অনুষ্ঠানে, অনেকগুলো সুন্দর সুন্দর বোর্ড দিয়ে বিভিন্ন জিনিস সাজানো হয়েছে, সেই বোর্ডের মধ্যে দেখলাম এক জায়গায় আমার নাম লেখা আছে, এখান থেকে এই এখন বের হয় কিনা আমার ধারণা নেই, শিশু নামে একটি ম্যাগাজিন বের হতে, বাচ্চাদের এখনো বের হয় শিশু ম্যাগাজিনটা, বের হয় এখনো, আচ্ছা, তো এই শিশু ম্যাগাজিনটাতে সেই সময় আমরা যারা ছোট ছিলাম এরকম বিভিন্ন বাচ্চারা কেউ ছড়া লিখত, কেউ কবিতা লিখত, কেউ গল্প লিখত, সেই জিনিসগুলো সেই শিশু ম্যাগাজিনটাতে ছাপা হতো, তো এরকম কয়েকটি গল্প এবং ছড়া আমিও লিখেছিলাম, দেখলাম যে একটি গল্প সেখানে ডিসপ্লে করা আছে একটি বোর্ডের মধ্যে। আমার ছোট ভাইও একটি তার একটি ঘটনা লিখেছিল, সেটিও দেখলাম। আমাদের দুই ভাইয়ের দুটি লেখা সেখানে ডিসপ্লে করা আছে। তো স্বাভাবিকভাবেই এখানে আসার পরে আজকে বহু বছর পিছনে, 50 বছর পিছনে চলে গিয়েছি স্মৃতির পাতায়। এখন ছোট বন্ধুরা, আজকে তোমাদেরকে সবাই একটা কথা বলে, আমি আজকে তোমাদেরকে সেই কথাটা বলতে পারি বলবো না। অর্থাৎ সেই কথাটা কি? পড়ো। আমি তোমাদের কাছে পড়ালেখার কথা বলবো না, তোমাদেরকে আজকে আমি বলবো তোমাদেরকে খেলাধুলা করতে হবে। তোমাদেরকে আজকে আমি বলবো, তোমাদের মধ্যে অনেকের অনেক রকম প্রতিভা আছে। কেউ তোমরা ভালো আঁকতে পারো। একটু আগে আমাকে 35টা ছবি আছে, একটু আগে আমাকে এখানে তোমাদেরই বিভিন্ন বন্ধুরা যারা ছবি এঁকেছে সারা বাংলাদেশ থেকে, এরকম 35টা ছবি যেগুলো সবচেয়ে ভালো হয়েছে সেই ছবিগুলো আমাকে উপহার দিয়েছে। তোমাদের মধ্যে এরকম আরো অনেকে আছে যারা ছবি আঁকতে পারো। কেউ তোমরা কবিতা আবৃত্তি করতে পারো, কেউ তোমরা সুন্দর ডকুমেন্টারিতে মনে হয় একটি ছবি খুব সম্ভবত দেখিয়েছে 1-2 সেকেন্ডের জন্য, ওই ছবিটাতে খুব সম্ভব মনে হলো আমার একটা ছবি, আমি গিটার হাতে বসে আছি। হ্যাঁ, ওটা আমারই ছবি ছিল। আচ্ছা, তো গিটার হাতে বসে আছি। তোমাদের মধ্যে এরকম অনেকে আছে। আমি শেষ করতে পারিনি, আমি শুরু করেছিলাম গিটার বাজানো, আমার খুব শখ ছিল গিটার এবং কিবোর্ড বাজানো, আমি শুরু করতে পারিনি। বাট আমি চাই তোমরা যারা গিটার বাজাতে পছন্দ করো, অথবা হারমোনিয়াম বাজাতে পছন্দ করো, অথবা বাঁশি বাজাতে পছন্দ করো, এরকম যার যেটা আছে আমি চাই তোমরা সেটি শেষ করো। আমি যেটা শেষ করতে পারিনি তোমরা সেটা শেষ করো, যারা যেটা করতে পছন্দ করো। যারা গান করতে পছন্দ করো তোমরা প্লিজ গান সম্পূর্ণ করো, গান শেখাতে সম্পূর্ণ করো। যারা তোমরা নাচ করতে পছন্দ করো তোমরা শিখে সেটি সম্পূর্ণ শেষ করো। তোমরা যারা তোমরা কেরাত কোরআন তেলাওয়াত করতে পছন্দ করো তোমরা সেইটা সুন্দরভাবে রপ্ত করো, যাতে সুন্দরভাবে তোমরা তেলাওয়াত করতে পারো। অর্থাৎ আমি চাই যে তোমরা তোমাদের যে ভেতরে যে কোয়ালিটিগুলো আছে, যে গুণগুলো আছে, সেই গুণগুলো সুন্দরভাবে তোমরা ফুটিয়ে তুলতে পারো। এখানে আপনারা যারা গার্জিয়ান্স আছেন আপনাদের কাছে আমি অনুরোধ করব, এবং আপনাদের শুধু নয়, অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন স্বাভাবিকভাবে এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন, আগামীকালকে আজকেই হয়তো অনলাইনের মাধ্যমে নিউজে চলে যাবে, কালকে পত্রিকায় আসবে, আমি সমগ্র বাংলাদেশের সকল গার্জিয়ানদেরকে অনুরোধ করব। দেখুন, আমরা প্রত্যেকে যেই ঘরটিতে থাকি সেই ঘরটি মজবুত থাকে তখনই যখন তার খুঁটিগুলো শক্ত থাকে। আমাদের আজকের শিশুরা, প্রত্যেকটি শিশু, আপনার পরিবারে আপনার ঘরে যে শিশুটি আছে সেই শিশুটি আপনার পরিবারের খুঁটি। সেই শিশুটি যদি সুন্দরভাবে সঠিকভাবে বড় হতে পারে, বেড়ে উঠতে পারে, আপনার পরিবারের ভিত্তি যেরকম দৃঢ় হবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি সামগ্রিকভাবে আমরা সমগ্র বাংলাদেশে আমাদের সকল শিশুকে যদি সঠিকভাবে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে পারি তাহলে আমাদের দেশের ভিত্তিটা অনেক মজবুত হবে, যা আগামী দিন আমাদের বাংলাদেশকে এই প্রতিযোগিতামূলক বিশ্বে, আমাদের বাংলাদেশকে বিশ্বের বুকে শক্তিশালী একটি দেশ হিসাবে গড়ে তুলতে সক্ষম হবে। ছোট বন্ধুরা, তোমাদের এই যে যেই কথাগুলো বললাম, তোমাদেরকে আমি এবং তোমাদের গার্জিয়ানরা সহ আমরা বড়রা তোমাদেরকে ভবিষ্যতে কিভাবে দেখতে চাই, তোমরা যাতে তোমাদের ভেতরের কোয়ালিটিগুলো ঠিকভাবে বিকশিত করতে পারো, সেজন্য বর্তমান সরকার, তোমরা দেখেছ অনেকেই হয়তো পার্টিসিপেট করেছো তোমরা, এই কয়েক মাস আগে, 3 মাস আগের ঘটনা, আমরা সমগ্র বাংলাদেশে প্রাইমারি লেভেলে আমরা চেষ্টা করেছিলাম সরকারের পক্ষ থেকে, যারা তোমরা ভালো ফুটবল খেলো সেটি ছেলেদের ভিতরেই হোক অথবা মেয়েদের ভিতরেই হোক, তোমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। এবং এখানে উপস্থিত যারা বড়রা আছেন আপনারা নিশ্চয় অনেকেই জানেন, হয়তো সবাই না জানলেও, এই প্রথম বাংলাদেশে প্রাইমারি স্কুল লেভেল থেকে 22,11,000 ছেলে এবং 11,00,000 মেয়ে, 22,00,000 বাচ্চা ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা যদি এটিকে কন্টিনিউ করতে পারি ইনশাল্লাহ এর মধ্যে থেকেই কিন্তু আমাদের এই সন্তানদের ভেতর থেকেই একদিন পেলে বেরিয়ে আসবে বা এরকম আন্তর্জাতিক মানের খেলোয়াড় বেরিয়ে আসবে। আপনারা এখানে বক্তব্য শুনেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন কুড়ি নামে একটি অনুষ্ঠান চালু করেছিলেন, যে অনুষ্ঠানের লক্ষ্য ছিল, আমি যে কথাগুলো প্রথমেই বক্তব্যে শুরুতে বলেছি যে শিশুদের মধ্যে যে কোয়ালিটিগুলো আছে, কালচারাল কোয়ালিটিগুলো আছে, সেগুলো যাতে সঠিকভাবে বহিঃপ্রকাশ ঘটে। এই নতুন কুড়িটি আবার চালু হয়েছে, আমরা নতুন কুড়ির পাশাপাশি স্পোর্টস ক্রীড়া নতুন কুড়ি চালু করেছি এবং তার অংশ হিসাবে গত কবে ছিল সেটি প্রায় চার মাস আগে সিলেট দিয়ে আমরা শুরু করেছিলাম এবং এক মাস আগে আমরা ঢাকার আর্মি স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের এই সম্পূর্ণ অনুষ্ঠানটি সম্পূর্ণ করতে পেরেছি। অর্থাৎ আমরা কালচারের পাশাপাশি আর্টের পাশাপাশি আমরা বাচ্চাদেরকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে চাই, খেলাধুলায় তাদেরকে আমরা পারদর্শী করে তুলতে চাই। আমরা আমাদের বাচ্চাদেরকে এমনভাবে ভবিষ্যতে গড়ে তুলতে চাই যেখানে একটা বাচ্চা যেমন সে আর্টে তার একটা ভালো এক্সপোজার থাকবে, আর্ট কালচারে যেমন তার একটা ভালো এক্সপোজার থাকবে, সে পারদর্শী হবে, ঠিক একইভাবে মিউজিকে যাতে সে পারদর্শী হতে পারে, কোনো না কোনো একটা মিউজিককে পারদর্শী হতে পারে, ঠিক একইভাবে সে যাতে খেলাধুলাতেও কম বেশি পারদর্শী হতে পারে। প্রত্যেকটা বাচ্চার মধ্যে কোনো না কোনো কিছু একটা কোয়ালিটি আছে, আমাদের দরকার শুধু তাকে সেই সুযোগটা করে দেওয়া যার মাধ্যমে সে নিজেকে বিকশিত করতে পারবে। এবং সেজন্যই আমরা এই সকলের পাশাপাশি এইগুলো যেরকম আমরা স্কুল লেভেলে, এখানে আমি জানি বাংলাদেশে অনেক পরিবার আছে, অধিকাংশ পরিবারের ক্ষেত্রেই বাচ্চাকে এই সকল সুযোগগুলো করে দেওয়ার মতন অর্থনৈতিক অবস্থা অনেকগুলো অধিকাংশ পরিবারের নেই এবং সেজন্যই শুধু শহর না, আমাদের প্রত্যন্ত অঞ্চলের গ্রামের শিশুরাও যাতে এই সুযোগগুলো পায় সেজন্য আমরা সরকারের পক্ষ থেকে স্কুল লেভেল থেকেই আমরা আর্ট বলেন, কালচার বলেন, স্পোর্টস বলেন, মিউজিক বলেন, এই ফ্যাসিলিটিগুলো আমরা তৈরি করার চেষ্টা করছি যাতে প্রত্যেকটি বাচ্চা তার পছন্দ মতন সাবজেক্টটিকে সে বেছে নিতে পারে। কাজগুলো আমরা মোটামুটি ভাবে গুছিয়ে এনেছি, ইনশাল্লাহ 27 না হলে 28 সাল থেকে ইনশাল্লাহ আমরা পুরো প্রক্রিয়াটা শুরু করতে পারব। প্রত্যেকটি বাচ্চা, সেটি প্রাইমারি হোক, সেটি সেকেন্ডারি স্কুল হোক, প্রত্যেকটি বাচ্চা যে গান শিখতে চাইবে তাকে হয়তো গান শেখার সুযোগ আমরা করে দিতে পারব, যে কোনো একটি বাদ্যযন্ত্র বাজাতে চাইবে তার কয়েকটি চয়েস থাকবে, সেখান থেকে একটি বেছে নিতে পারবে, সে একটি বাদ্যযন্ত্র বাজানোর সুযোগ পাবে, কয়েকটি স্পোর্টস ইভেন্ট থাকবে যেখান থেকে সে তার পছন্দ মতন একটি খেলাকে বেছে নিতে পারবে। এভাবেই আমরা বাচ্চাদেরকে গড়ে তুলতে চাই, তাদের ভবিষ্যৎটাকে মজবুত করে গড়ে তোলার জন্য। তাদের ভবিষ্যৎ, আজকের শিশুর ভবিষ্যৎ মজবুত হওয়া মানে আগামী দিনে জাতির ভবিষ্যৎ মজবুত হওয়া, জাতির ভবিষ্যৎ মজবুত হওয়া মানে একটি মজবুত শক্তিশালী একটি বাংলাদেশকে আমরা গড়ে তুলতে সক্ষম হব। এবং আপনারা প্রায় শুনেছেন বিভিন্ন অনুষ্ঠানে আমরা বলেছি, আমরা এগুলোর পাশাপাশি আমাদের বহু মানুষ আজকে বিদেশে যাচ্ছে, শিক্ষা দীক্ষার জন্যই হোক, কর্মক্ষেত্রের জন্যই হোক, বহু মানুষ আমাদের বিদেশে যাচ্ছে, আমাদের প্রায় 1.5 কোটি দেশের 1.5 কোটি প্রবাসী আমাদের রয়েছে বিদেশে, মানুষ বিদেশে রয়েছে প্রবাসী হিসাবে। আজকের যারা শিশু তারাও একদিন বিদেশে যাবে, কেউ পড়ালেখার জন্য যাবে, কেউ তার কর্মসংস্থানের জন্য যাবে, কিন্তু এই কর্মসংস্থানটি যাতে সহজ হয় কিছুটা হলো তার জন্য, তার পড়ালেখার বিষয়টি যাতে সহজ হয় কিছুটার জন্য, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি স্কুল লেভেল থেকে আমরা বাচ্চাদেরকে কয়েকটি ভাষা থাকবে, বিদেশি ভাষা, বাংলা যেরকম সে শিখছে, ইংরেজি যেমন সে শিখছে, এই বাংলা এবং ইংরেজির পাশাপাশি অ্যারাবিক হতে পারে, ম্যান্ডারিন হতে পারে, জার্মান হতে পারে, জাপানিজ হতে পারে, এরকম কয়েকটি ভাষা থাকবে যেখান থেকে সে তার পছন্দ মতন একটি ভাষা বেছে নিবে, যে এই ভাষাটি শিখলে তার উপকার হবে, তার সুবিধা হবে, ভবিষ্যতে যখন বড় হয়ে সে বিদেশে যে কোনো কারণেই যাবে না কেন, একটি তৃতীয় ভাষা, বিদেশি ভাষা যখন সে রপ্ত করতে সক্ষম হবে, তার সেটি পড়ালেখার ক্ষেত্রেই হোক, তার সেটি কর্মক্ষেত্রেই হোক না কেন, সেটি তাকে জীবনে শক্তভাবে দাঁড়াতে, অন্য দেশের মানুষের সাথে কম্পিট করে টিকে থাকার জন্য তাকে সেটি সহযোগিতা করবে। প্রিয় ছোট বন্ধুরা, তোমাদেরকে অনেক দায়িত্ব পালন করতে হবে, শুধু পড়ালেখা শিখলে হবে না, শুধু খেলাধুলায় ভালো হলেই হবে না, শুধু আর্ট কালচারে ভালো হলেই হবে না, শুধু 2টির বদলে 3টি অথবা 3টির বদলে 4টি ভাষা জানলেই হবে না, তোমাদেরকে কিন্তু মানবিক হতে হবে, তোমাদেরকে এই দেশের প্রকৃতি, এই দেশের পশু পাখির প্রতিও কিন্তু তোমাদেরকে মানবিক হতে হবে। তোমরা যদি মানবিক হতে পারো, হয়তো আমরা হতে পারিনি যেমনটি হওয়া উচিত ছিল, আমাদের জেনারেশন হয়তো বা আমরা হতে পারিনি, কিন্তু আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি আমরা এই বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। শুধু মানুষের প্রতি মানুষ দয়া করবে না, মানুষ প্রকৃতির প্রতি দয়া করবে, মানুষ দয়া দেখাবে প্রকৃতির সৃষ্টি সবকিছুর প্রতি, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমরা সেটি করতে সক্ষম হবে। তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকবে যে তোমরা যখন বড় হচ্ছ তুমি চেষ্টা করবে তোমার আশেপাশে যে প্রকৃতি আছে, অর্থাৎ তোমার আশেপাশে যে গাছপালা আছে, চেষ্টা করবে তোমার বাড়ির আশেপাশে হোক, তুমি আর স্কুলের মধ্যে হোক, তুমি যেখানে এই জায়গাটি পছন্দ করো সেই জায়গাটির আশেপাশে হোক, যদি কোনো গাছ থাকে যেটি তোমার মতন ধীরে ধীরে বড় হচ্ছে, আজকে হয়তো শিশু আছে তোমার মতন গাছটি, সেই গাছটি যাতে তোমার মতন বড় হতে পারে তুমি গাছটিকে সাহায্য করো, তুমি গাছটিকে পানি দাও, তুমি গাছটিকে যত্ন করো যাতে সেটি বড় হতে পারে। তুমি যেখানে থাকো, তোমার বাসায় হোক, তোমার স্কুলে হোক, সেখানে কোনো না কোনো পশু পাখি তোমার আশেপাশে আছে, তুমি চেষ্টা করো এই পশু পাখিও কিন্তু এই দেশের সম্পদ, অর্থাৎ তোমার দেশের সম্পদ, অর্থাৎ

0: তোমার স্কুলে হোক, সেখানে কোনো না কোনো পশু পাখি তোমার আশেপাশে আছে। তুমি চেষ্টা করো এই পশু পাখিও কিন্তু এই দেশের সম্পদ, অর্থাৎ তোমার দেশের সম্পদ, অর্থাৎ তোমার সম্পদ। তুমি চেষ্টা করো পশু পাখির প্রতি তাইন হওয়ার জন্য, তুমি চেষ্টা করো সেই পশু পাখির প্রতি দয়া দেখানোর জন্য, তাকে বিভিন্নভাবে সহযোগিতা করো। আপনারা যারা মুরব্বী আছেন, যারা গার্জিয়ান আছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে একান্ত ভাবে যে আপনার সন্তানকে, আপনার শিশুকে এই অনুভূতিটুকু, এই বোধটুকু দিন যে যাতে করে সে প্রকৃতির প্রতি কাইন্ড হয়, যাতে করে সে প্রকৃতির সৃষ্টি পশু পাখির প্রতি যাতে করে কাইন্ড হয়। আমরা যদি সকলে মিলে চেষ্টা করি আমাদের শিশুদের মধ্যে এই অনুভূতিটা দিতে, এই বোধ শক্তি দিতে, আমি দৃঢ়ভাবে বিশ্বাসী ইনশাল্লাহ আমরা একদিন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। প্রকৃতি আমরা যদি
1: তাদেরকে, তাকে যেতে দিতে হবে, তাকে সহযোগিতা করতে হবে। প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আমার একটি সাহায্য চাওয়া আছে, তোমরা যদি সাহায্য করো, তোমরা যদি এ ব্যাপারে সতর্ক হও, তোমরা যদি এ ব্যাপারে সচেতন হও, তাহলে আমরা একটা সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটা চলা করো, নিশ্চয়ই তোমরা খেয়াল করে দেখেছ যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আবর্জনা বা ময়লা পড়ে থাকে। যেভাবেই হোক, আমাদের দেশের অধিকাংশ মানুষ একটু অসচেতন, যে কোনো ময়লা, যে কোনো আবর্জনা, যে কোনো জিনিস ব্যবহার হয়ে গেলে, সেটির যদি কোনো প্যাকেট থাকে বা কিছু থাকে, আমরা অচেতন ভাবে, অসচেতন ভাবে যে কোনো জায়গায় আমরা ফেলে দেই। আসো না, আমাকে একটু তোমরা সাহায্য করো। তুমি যেহেতু বড় হচ্ছ, তোমার সামনে কোনো বড় মানুষ যদি কোনো একটি ময়লা বা আবর্জনা বা অব্যবহৃত কোনো জিনিস যত্রতত্র যদি ফেলে দিয়ে পরিবেশকে ক্ষতি করে, পরিবেশকে নষ্ট করে, পরিবেশকে ময়লা করে, তুমি ছোট হিসাবে কিন্তু তুমি তাকে লজ্জা দিয়ে বলতে পারো যে ময়লাটি সঠিক জায়গায় ফেলুন। আপনি যদি পরিবেশটিকে নষ্ট করেন, আপনি যদি পরিবেশকে ময়লা করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব, আমি আজকের শিশু, আমি ক্ষতিগ্রস্ত হব। আমি ক্ষতিগ্রস্ত হওয়া মানে বাংলাদেশের লক্ষ কোটি শিশু ক্ষতিগ্রস্ত হওয়া। যারা মুরব্বী আছেন, গার্জিয়ান আছেন, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আসুন আমরা শিশুদেরকে চেষ্টা করি তাদের মধ্যে এই বোধটুকু দিতে, যাতে করে তারা নিজেরা সচেতন হয় এবং সেই সচেতনার মাধ্যমে যাতে আমরা একটি পরিষ্কার সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারি। আজকে যদি আমরা একটি পরিষ্কার সুন্দর পরিবেশ গড়ে তুলতে সক্ষম হই, যত্রতত্র আমাদের পরিবেশকে যদি ময়লা না করি, আবর্জনা দিয়ে ভরে না দেই, তাহলে আপনার শিশুটি একটি সুস্থ পরিবেশে বড় হবে, একজন সুস্থ মানুষ হিসাবে সে গড়ে উঠতে পারবে, শারীরিকভাবে এবং মানসিকভাবে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার ছোট বন্ধুরা, অনেক লম্বা বক্তব্য দিয়ে ফেলেছি, তবে আমি যেভাবে অনেক কিছু যেভাবে চিন্তা করি, আমি যেভাবে অনুভব করি, আমার সেই কথাগুলোই আজকে আমি আমার ছোট বন্ধুদের সামনে এবং আপনাদের সকলের সামনে আমি তুলে ধরেছি বা প্রকাশ করেছি। আমার কাছে মনে হয়েছে একজন সাধারণ নাগরিক হিসাবে এই চিন্তাগুলো আমি যেমন করি, অনেক মানুষই এভাবে করেন। যদি চিন্তাগুলো আমার সঠিক হয়ে থাকে, তাহলে আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি। খুব কঠিন না কাজগুলো, কাজগুলো ছোট ছোট কাজ, যথেষ্ট সহজ কাজ, কিন্তু আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, নিশ্চয়ই এই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। এই দেশটা আমাদের, এ দেশে আমরাই দেশটিকে গড়ে তুলব। কাজে দেশটিকে যদি আমাদের সকলকে গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই আমাদের সকলকে একই সাথে, একসাথে কাজ করতে হবে। সেই প্রত্যাশা রেখে এবং আমার ছোট বন্ধুরা সারা বাংলাদেশে যত কিছু আছে, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
2: মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দিক নির্দেশনামূলক ভাষণ আমাদের চলার পথকে দৃঢ় করতে সহায়তা করবে। আজ আপনাকে পেয়ে আমরা অনুপ্রাণিত, আনন্দিত ও ঋদ্ধ।
3: শ্রোতা বন্ধুরা, বিশ্ব শিশু দিবস এবং বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে এতক্ষণ ভাষণ দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান যেমনটি আশা করেছেন এই দেশটি সবার বাসযোগ্য করবার জন্য আমার আপনার সকলের দায়িত্ব আছে। আসুন আমরা যেন দায়িত্ববোধের পরিচয়ের মধ্য দিয়ে একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, যেটি স্বপ্ন দেখেছেন আমি আপনি সবাই। আসুন এই ব্যাপারে আমরা সবাই আন্তরিক হই, এই এমনই প্রত্যাশা রেখে আজকের এই সরাসরি সম্প্রচার থেকে আমরা বিদায় নেব। বিদায়ের আগে জানিয়ে যে আজকের এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনে ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে আসিফ মোহাম্মদ ও মোহাম্মদ শামীম আহমেদ, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ রবিউল আলওয়াল মারুফ ও মোহাম্মদ জাকির হোসেন, সরাসরি সম্প্রচারের সমন্বয় এ বি এম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় শ্যামল চৌধুরী, প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আবু মাসুদ। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার। সরাসরি সম্প্রচার প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার প্রতি নিরন্তর শুভকামনা রেখে এবং একটি সুন্দর স্বস্তিময় ভবিষ্যৎ প্রত্যাশা করে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
4: মানে কি?
3: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
4: কেন, আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
5: এক নেশন এক স্টেশন।

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুইজা তামা তামা উঠাছেন তো, মগর কি উল্টাছেন, পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে? ওহো, লিয়ালি ছেড়ে দিল দিয়া ফিল করেন। 90.4

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

You're listening to Taka FM 90.4.

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 93.4

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান। রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। লিসেনার্স, আমি আজ রিদম হাজির হয়ে গেলাম বরাবর 2টা বাজেই উইথ মিড ডে ফিলস। হ্যাঁ, দুপুরের এই মধ্যকার সময়টাকে আমাদের ইন্টারেস্টিং করে তুলতে হবে, যত আলচেমি ঘেরা যত এই মোমেন্ট আছে সবটাকে ইন্টারেস্টিং করতে হবে, আড্ডায় মেতে উঠতে হবে আমাদের এই দুপুরটাতে। লিসেনার্স, রোদ বৃষ্টি কোনটা বলবো আসলে ঠিক বুঝতে পারছি না। একদিক দিয়ে বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পর আবার রোদ দেখা যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার রোদ দেখা যাচ্ছে। খুবই খুবই কনফিউজিং একটা ওয়েদার। আমি জানি না এই মেয়েদের মন আর বাংলাদেশের ওয়েদার ডে বাই ডে কেন জানি এক হয়ে যাচ্ছে। ওকে, সো এই দুপুরটাতেই সবার সাথে আড্ডা হবে। আর আমি যদি বলি যে আমি মানে এটা এরকম কিন্তু একটা প্রচলন আছে যে বৃষ্টি আর রোদ যখন একসাথে থাকে তখন হচ্ছে শেয়াল মামার বিয়ে হয়, এরকম কথা কিন্তু মোটামুটি সব জায়গাতেই কিন্তু বলা হয় বা ছোটবেলা থেকে কিন্তু আমরা শুনে এসেছি। আর আমি যদি বলি আমার ফেসবুক পোস্টে কিন্তু দেয়া আছে অলরেডি ব্যাপারটা। সো আপনার এলাকা কোথায়, আপনি কোন এলাকা থেকে বিলং করেন এবং আপনার এলাকাতে কি এরকম কোনো প্রচলন আছে কিনা যে বৃষ্টি এবং রোদ একসাথে হলে শেয়ালের বিয়ে হয়, বা কেউ কখনো দেখেছেন কিনা আসলে শেয়ালের বিয়ে, বা শেয়ালের বিয়ে কি কেউ কখনো খেয়েছেন কিনা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার পোস্ট কিন্তু চলে এসেছে। সো আপনিও চাইলে আমার এই আড্ডা যুক্ত হতে পারবেন, আপনি আমার সাথে আড্ডা দিতে পারবেন, আপনি আমার সাথে গল্প করতে পারবেন, কোত্থেকে যুক্ত আছেন জানাতে পারবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে কিন্তু রিদমকে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড সেখানে কমেন্ট সেকশনে কমেন্ট ড্রপ করলে আই প্রমিস আল্লাহ সাপাত কসম খুদা কি আমি কিন্তু আপনাকে পেয়ে যাচ্ছি। তাছাড়া আমাদের নাম্বারও লিখতে পারবেন 01841904904, ঠিক একই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি চাইলে কিন্তু আমার বন্ধু হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন। সো বন্ধুরা, সবার সাথে কিন্তু কথা হবে, অনেক অনেক গল্প হবে, আর এই বন্ধুরা মানে এই আপনারা আছেন বলেই আমার দুপুরটা কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং কাটে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে অবসান ভাই আছে, এখানে দেখতে পাচ্ছি জুয়েল ভাই যুক্ত হয়ে গেছে মালয়েশিয়া থেকে। ও, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এই যে যেমন জুয়েল ভাই মালয়েশিয়া থেকে আছে বা দেশের বাইরে থেকে কিন্তু অনেকেই যুক্ত হন আমার সাথে। সো এই ব্যাপারটা নিয়ে একটু বলবো যে আমাদের কিন্তু একটা অফিসিয়াল অ্যাপ আছে যেটা নাম হচ্ছে ঢাকা FM 90.4। আপনি প্লে স্টোর বা হচ্ছে অ্যাপল স্টোর যদি একটু সার্চ করেন পেয়ে যাবেন, অ্যান্ড ডাউনলোড করে ফেললে খুব ইজিলি, শুধু যে বাংলাদেশ তা কিন্তু না। এই যে যেমন জুয়েল ভাই যুক্ত আছে মালয়েশিয়া থেকে, আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে খুব ইজিলি কিন্তু আমাদেরকে শুনতে পারবেন। সো জুয়েল ভাই, মোস্ট ওয়েলকাম। আরও যারা আছেন সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশনে। আশা করছি আমাদের দুপুরটা খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আড্ডা হবে, গল্প হবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা গল্প করব। আর এই দুপুরটাকে এখন শুরু করে দিব খুব সুন্দর একটা গান দিয়ে। হ্যাঁ লিসেনার্স, আমরা এখন তাহসান আর কনারকর একটা গান শুনব যেটাতে প্রিন্স মাহমুদের কিন্তু একটা কম্পোজিশন আছে বলা চলে, ছিপ নৌকো। হ্যাঁ, ছিপ নৌকো, খুব সুন্দর একটা গান, আমার মনে হয় ওয়েদারের সাথে একদম পারফেক্টলি যাচ্ছে। সো এই ওয়েদারের সাথে এই দুপুরবেলার শুরুতে আমরা ছিপ নৌকোতে একটু ঘুরে আসি। আশা করছি অবশ্যই অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন রিদমের সাথে, থাকবেন মিড ডে ফেলসের সাথে, থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Midday. Midday Feels.
1: हेलो दोस्तों लोग, वेलकम बैक अगेन ऑन ढाका एफएम 90.4 लिसनर्स, আমি আরজি জিদম আছি আপনাদের সাথে উইথ মিড ডে ফিলস। আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন, আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন, মেসেজ করছেন, লিখছেন, কমেন্ট সেকশনেও আছেন। সবাইকে মোস্ট ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। বিকেল 5টা পর্যন্ত আছি, সবার সাথে জমিয়ে গল্প হবে, আড্ডা হবে। বাট এই মুহূর্তে আরও একবার একটু বলে দিব, খুব ইজিলি কিন্তু আপনিও আমার সাথে এই আড্ডায় যুক্ত হতে পারবেন, যে যেখান থেকেই শুনছেন না কেন, ইটস ওকে। আর যে হৃদমের সাথে যদি কোনো কথা বলতে চান, আর যে হৃদমের সাথে যদি আপনার মনের কথাগুলো শেয়ার করতে চান, মোস্ট ওয়েলকাম। চলে আসেন আমাদের ফেসবুক পেজে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা এফ এম 90.4 এর অফিসিয়াল পেজ ইজ ওয়েটিং ফর ইউ ম্যান। জাস্ট আসেন, পোস্টের নিচে কমেন্ট সেকশনে কমেন্ট ড্রপ করেন, আল্লাহ সপত কসম খুদা কি পেয়ে যাচ্ছে আপনাকে। নাম্বারে লিখতে পারবেন 01841904904। ঠিক একই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, আপনি বন্ধু চাইলে হোয়াটসঅ্যাপেও কিন্তু আমাকে মেসেজ করতে পারেন। আচ্ছা, অনেক বিষয় নিয়ে গল্প করবো, অনেক বিষয় নিয়ে গল্প করার আছে। আমি একটু কমেন্ট সেকশনে চলে যাই, দেখি কে কে আছে আজকে আমার সাথে। আচ্ছা, প্রথমেই দেখতে পাচ্ছি পোস্টের নিচে কমেন্ট সেকশনে চলে এসেছে জুয়েল ভাই আমাদের মালয়েশিয়া থেকে। শুভদুপুর ভাইয়া, শুভদুপুর, শুভদুপুর। শাহিনা আক্তার চলে এসেছে, অনেক শুনছি। ওকে, আমি যেমনটা বলেছিলাম ফেসবুক পোস্টে আর কি, যে বৃষ্টি প্লাস রোদ শিয়াল মামার বিয়ে। মানে এই কথাটা কিন্তু খুব বেশি প্রচলন আছে, যে রোদ আর বৃষ্টির, বৃষ্টি যখন একসাথে হয় তখন কিন্তু শিয়াল মামার বিয়ে হয়। সো আমি আসলে এখন পর্যন্ত আমার সৌভাগ্য হয়নি কোন শিয়াল মামার বিয়েতে অ্যাটেন্ড করার, বাট যদি আপনারা যদি কেউ অ্যাটেন্ড করে থাকেন অবশ্যই আমাকে জানাতে পারেন মেসেজে বা হচ্ছে কমেন্টে। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে অমৃত বোস দাদা কলকাতা ইন্ডিয়া থেকে। দাদা শুভদুপুর। আচ্ছা, আমি অমৃত বোস দাদার কাছে একটু জানতে চাই, দাদা আপনাদের কলকাতাতেও কি এরকম কোনো প্রচলন আছে যে বৃষ্টি এবং রোদ একসাথে হলে শিয়াল মামার বিয়ে হয় বা এরকম কিছু, বা আপনি কখনো খেয়েছেন কিনা কলকাতার কোনো ইন্টারেস্টিং শিয়াল মামার বিয়ে? আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি ধ্রুব আছে, ভাই আজকে তো ইন্ডিয়া ভার্সেস উরু, আচ্ছা আচ্ছা, ও ওকে, ফুটবল আর হচ্ছে ইন্ডিয়া ভার্সেস কি উইন্ডিজের ক্রিকেট, আই গেস, কি মনে হয় কোনটা বেশি এক্সাইটেড হবে? কোনটা বেশি এক্সাইটেড হবে? আই উইল চুজ দ্য ক্রিকেট আই থিঙ্ক, বিকজ মানে ক্রিকেটটা, ফুটবলের সেশনটা আপাতত একটু রাখি, সাইডে রাখি, অনেক হলো ফুটবল নিয়ে, লাস্ট 6 মাস অনেক হলো, অনেক মাঝখানে তো ফিফা ছিল, মানে একটু একটু ডিস্টার্ব আর কি, একটু একটু কি বলবো, ফেড আপ হয়ে গেছি ফুটবলের উপর, কোনো জিনিস বেশি দিন ভালো লাগে না, একটা ব্যাপার আছে না? ওকে, মুন সাদিক আছে, অনেক শুনেছি প্রবাদটা কিন্তু দুঃখের বিষয় কখনো দাওয়াত পাইনি, তাই শিয়াল মামার উপর আমার অনেক রাগ জমে আছে। হ্যাঁ, সেম হেয়ার, সেম হেয়ার, আস আস মোমেন্ট। ওকে, লাস্ট লোকেশন আছে আমার সাথে, ওয়াও খুবই ইন্টারেস্টিং একটা ফেসবুক আইডির নাম আপনার, লাস্ট লোকেশন, লাস্ট লোকেশন। আচ্ছা, আমি জানি না আপনার মেইন নামটা কি। ওকে, মুন্নি, মুন্নি, আচ্ছা, মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে। ওকে, আবার অহনাও, ও অহ না একটু কাছে আসুন না। মজার বিষয় হলো দুইটা নামেই গান আছে, ওরে বাবা, আসলেও তো, হ্যাঁ যাই হোক, মুন্নি মোস্ট ওয়েলকাম। আচ্ছা মুন্নি, আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনার যে ফেসবুক প্রোফাইলের নামটা লাস্ট লোকেশন, লাস্ট লোকেশন কেন? খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি লাস্ট লোকেশন অর্থাৎ মুন্নি লিখেছে ওয়েলকাম ইউ টু, ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আজকে আমাকেও কেউ ওয়েলকাম করলো। হ্যাঁ, আচ্ছা, কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি অমৃত দাদা আমাকে আবার রিপ্লাই করেছেন, হ্যাঁ একদম এখানেও সেম, ওকে, তার মানে কলকাতাতেও বৃষ্টি আর রোদ যদি একসাথে হয় সেখানেও শিয়াল মামার বিয়ে হয়। আমি জানি না আসলে কেউ এখন পর্যন্ত অ্যাটেন্ড করতে পেরেছেন কিনা, সো কেউ যদি অ্যাটেন্ড করে থাকেন অবশ্যই আমাকে একটু জানাবেন, কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আচ্ছা, ধ্রুব লিখেছে ভাই অহনা গানটা প্লে করো, ওকে ওকে, ধ্রুব, ধ্রুব হচ্ছে দেখতে পাচ্ছি লাস্ট লোকেশন অর্থাৎ মুন্নির সাথে ফ্লার্টিং করছে কমেন্ট সেকশনে। অহনা, মানে যেই বলেছে অহনা এখন বলছে যে অহনা গানটা প্লে করো। ওকে, এদিকে দেখতে পাচ্ছি মেসেজেও অনেকে যুক্ত হয়ে গেছে, আমি একটু মেসেজ সেকশনে চলে যাব এখন। আচ্ছা, প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে জিনিয়া। ওকে জিনিয়া, মোস্ট ওয়েলকাম। আর যে জানো, আগে শুধু শুনতাম যে মানুষ প্রথম কারো প্রেমে পড়ে তার কথার, এখন যেমন আমি তোমার কথায়। আচ্ছা, মানুষ কথার প্রেমে পড়ে, এটা ট্রু, এটা ট্রু। আসলে আমাদের সাইকোলজিটাই এভাবেই বিল্ড আপ করা, যখন আমাদের অপোজিট কোনো পার্সনের কোনো কথা আমাদের মনের মধ্যে হিট করে, বা লাইক আমাদের ফিলিংসের মধ্যে যদি কোনো হিট করে বা যদি কোনো ভাইব্রেশন দেয়, এটা আসলেও একটা গুড ফিলিংস, আই নো, আই নো। ওকে, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে হালিমা যুক্ত হয়ে গেছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বাসার সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে, বেশ ভালো আছে। রাজশ্রী যুক্ত হয়ে গেছে রামপুরা থেকে, আলহামদুলিল্লাহ রাজশ্রী ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে, আমার বিএন সাহেব চলে এসেছে, নিশি আছে আমার সাথে, দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বিআইন সাহেব, কেমন আছো? বিআইন সাহেব, বিআইন সাহেব আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বিআইন সাহেবের খোঁজ খবর কই রাখেন আর, কই একটু পান টান নিয়ে আসবেন, যে বিআইন সাহেব নেন একটু পান মুখে দেন, একটু যত্ন টত্ন করবেন। বিআইন সাহেব রে আপনি দূর থেকেই শুধু ভালোবাসেন, আই ডোন্ট নো। তোমায় আহাব্বা বিআই, ওকে ওকে আমায় আহাব্বা। চলো বিআই একটা গেম খেলি, জিতলে বিআই আমার আর হারলে বিআইন তোমার, কি বিআই চলবে না? ওয়াও, ইন্টারেস্টিং ইন্টারেস্টিং, সাউন্ডস গুড। ঠিক আছে নিশি, আমি রাজি আছি। কি গেম অবশ্যই জানান, আমাকে মেসেজ করেন। আর এই ফাঁকে আমার এই যে বন্ধু বান্ধব আপনারা যারা আছেন, সবার জন্য একটা গান ডেডিকেট করছি, গানটাতে চলে যাব। বোম্বে ভাইকিং এর করা ইয়ে দোস্তি হমনে হি তোরেঙ্গে তোরেঙ্গে হম আগর। জলদি ফিরে আসছি, আবার গানটা এনজয় করেন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ্য শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Destination, Ag Station.
1: Midday Field.

হ্যালো, ওয়েলকাম ব্যাক এগেইন অন মিড দ্য ফিজ লিসেনার্স। আর জি রিদম আছি আপনাদের সাথে আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। লিসেনার্স, আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন। আমরা প্রথম ঘন্টার প্রায় শেষ পর্যায়ে আছি। 2:41, দুইটা বেজে 41 মিনিট। এত জলদি সময় কেন চলে যায়? আই ডোন্ট নো। ওকে, আমার সাথে অনেকেই যুক্ত আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে দেখতে পাচ্ছি কেউ একজন আছে, নাম লিখেনি। আমি আপনার ফ্যান ভাইয়া। ওকে, ও থ্যাংক ইউ সো মাচ, মিনসালাট। আমি আপনাদের ফ্যান, কেউ আমার ফ্যান না, আমি আপনাদের ফ্যান। কজ আপনারা প্রতিদিন এসে আমাকে সময় দিচ্ছেন, আমার সাথে যুক্ত হচ্ছেন, আমাদের আড্ডাটাকে এত বেশি ইন্টারেস্টিং করে তুলছেন। আমি আপনাদের সবার ফ্যান, লাভ ইউ অল। ওকে, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে মোহাম্মদপুর থেকে মোস্তাক আহমেদ। মোস্ট ওয়েলকাম মোস্তাক ভাই। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে যুক্ত আছে অনেকেই যুক্ত আছে, বেশ ভালো লাগছে। আসলে সবাই যখন চলে আসে তখন মনে হয় যে আসলে আমাদের দুপুরটা ফুলফিল হয়ে গেল, এরকম একটা ফিল পাই আর কি। আচ্ছা, জিনিয়া লিখেছে ক্যারিয়ারের শেষ ম্যাচ লিওনেল মেসির। ওকে, আমার প্রিয় খেলোয়াড় মেসির বিদায় নেওয়াতে কষ্ট হচ্ছে যে তাকে নীল সাদা জার্সিতে খেলতে দেখব না। আচ্ছা জিনিয়া, মানে হঠাৎ করে একদম ইমোশনের মধ্যে মনে হয় আসলে হাত দিয়ে দিল। যেমনটা বলছিলাম যে ফুটবল নিয়ে তেমন একটা কথা বলতে ইচ্ছে করছে না, বাট এখন জিনিয়ার জন্য মনে হচ্ছে যে না, আসলে লিওনেল মেসিকে নিয়ে দু চারটা কথা না বললেই নয়, কজ সে আসলে আমাদের সবারই একটা ড্রিম প্লেয়ার, সবারই একটা কি বলবো ইমোশনের জায়গা কিন্তু লিওনেল মেসি। বা আর্জেন্টিনা টিমের এই প্লেয়ারটা কিন্তু আসলে আর্জেন্টিনার টিমটাকে কিন্তু অ্যাকচুয়ালি বহন করে। সো আমি যদি লিওনেল মেসির ক্যারিয়ার নিয়ে বলি, আসলে লিওনেল মেসির ক্যারিয়ারের মানে কোনো শেষ নেই, বললে হয়তো বা শুরু হবে কিন্তু শেষ হবে না। দেখা গেছে আজকে সারাদিন কথা বলতে পারবো, আর লাস্ট হয়তো বা আরেকটা ম্যাচ খেলবে, তারপরেই হচ্ছে তুলে রাখবেন আর্জেন্টিনার জার্সি। লিওনেল মেসির ক্যারিয়ারের এই লগ্নে চলুন ফিরে দেখা যাক তার আন্তর্জাতিক ক্যারিয়ারের কিছু অংশ। আর আমি যদি একটু শুরুতে বলে নিই, আর্জেন্টিনার জার্সিতে কিন্তু মেসির এটা 21 বছর। হ্যাঁ, 21 বছরের যে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত সেগুলো নিয়ে কিন্তু তার একটা টাইমলাইন ক্রিয়েট করা হয়েছে। আর আগামীকাল বাংলাদেশ সময় হচ্ছে কোথায়, ভোর বেনিনের বিপক্ষে মোস্ট প্রবলি, এটা কত তারিখ, হ্যাঁ ঠিক আছে রাইট, কালকেই হয়তোবা ভোরে আপনারা বাংলাদেশে দেখতে পাবেন ম্যাচটা, যেটা হচ্ছে আর্জেন্টিনা ক্যারিয়ার ইতি টানবেন আমাদের মেসি আর কি, 39 বয়সে এই কিংবদন্তি। আসলে কি বলবো, মানে এখানে কিছু বলার নেই। হাঙ্গেরির বিপক্ষে জাতীয় দলের জার্সিতে প্রথম ম্যাচ, 63 মিনিটে বদলি হিসেবে মাঠে নামার 45 সেকেন্ডের মধ্যে লাল কার্ড দেখে বিদায়। হ্যাঁ, এটাও কিন্তু তার ক্যারিয়ারের একটা অংশ। আচ্ছা, তারপর একটাতে চলে যাই, 2006 সাল মার্চ মাসের হচ্ছে 1 তারিখ, হ্যাঁ, আর্জেন্টিনার হয়ে প্রথম গোল ক্রোয়েশিয়ার বিপক্ষে, প্রীতি ম্যাচ, আর্জেন্টিনা ম্যাচটি হেরে যায়। 2006-এর জুন মাসের 16 তারিখের ঘটনা, বিশ্বকাপে প্রথম ম্যাচ সার্বিয়া অ্যান্ড মন্টেনেগ্রোর বিপক্ষে বদলি নেমে গোলও পেয়ে যায় 88 মিনিটে আমাদের এই কিংবদন্তি মেসি। 2007 সালের ঘটনায় চলে যাই, 15 জুলাই, আর্জেন্টিনার জার্সিতে প্রথম ফাইনাল, কোপার সেই ফাইনালে ব্রাজিলের কাছে 3-0 গোলে হার। আচ্ছা, তারপর যদি যাই 2014 সালের 13 জুলাই, প্রথম বিশ্বকাপ ফাইনাল মারাকানায় জার্মানির কাছে হারলেও বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি গোল্ডেন বয় কিন্তু পেয়ে গেছিল আমাদের মেসি। তারপর আমি যদি বলি 2016 সালের 27 জুনের একটা ঘটনা, কোপা আমেরিকায় টানা দুটি ফাইনালে চিলির কাছে হেরে স্বপ্নভঙ্গের পর আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণা, কয়েক সপ্তাহ পরেই অবশ্য সিদ্ধান্ত পরিবর্তন। হ্যাঁ, বেশ রোমাঞ্চকর কিন্তু আসলে এই লিওনেল মেসির লাইফ। 2016 সালের নভেম্বর মাসের 15 তারিখের কথা যদি বলি, 57তম গোল, আর আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি। 2021 সালে চলে আসি, এবার সময় ঘনিয়ে আসছে, 10 জুলাই, আর্জেন্টিনার জার্সিতে প্রথম ট্রফি জয়, ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জয়। তারপর চলে আসি 2022 সালের 18ই ডিসেম্বর, হ্যাঁ, বিশ্ব চ্যাম্পিয়ন, ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারায় আর্জেন্টিনা, 7 গোল করা মেসি আবারও বিশ্বকাপের সেরা খেলোয়াড়। এবার চলে আসি 2023 সালে, 100 কুরাসাওয়ের বিপক্ষে হ্যাট্রিক করার পথে আর্জেন্টিনার জার্সিতে 100তম গোল। 2024 সালের 14 জুলাইয়ের ঘটনা যদি বলি, টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। আর 2026 সালের 22 জুনের কথা যদি বলি, জার্মানির মিরোস্লাভ
ক্লোসাকে পেছনে ফেলে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা, পরে যে রেকর্ড কেড়ে নেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। আচ্ছা আরো কিছু আছে, এখন বলবো না, যদি মেসির ব্যাপারে আপনাদের জানার থাকে, মেসির ব্যাপারে যদি আরো জানতে চান, অবশ্যই আমার সাথে যুক্ত থাকতে হবে। আমাদের এই আড্ডা জুড়ে আরো অনেক বিষয় নিয়ে গল্প হবে, আর আমাদের আজকের একটা মুখ্য বিষয় কিন্তু লিওনেল মেসি হতেই পারে। আগামীকাল তার লাস্ট ম্যাচ, এটা হয়তো অনেকের ইমোশনের একটা ইতি টানতে যাচ্ছে, সো ব্যাপারটা নিয়ে অবশ্যই কথা বলা যায়। আর আমি যেমনটা বলছিলাম যে আমার সাথে অনেকেই যুক্ত আছে, আসলে জিনিয়ার সেই ইমোশনাল মেসেজের পরেই কিন্তু আমি মেসিতে চলে এসেছি। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে লুবাইনা চট্টগ্রাম থেকে, রিদমের সাথে ক্লান্ত দুপুর বেলায়, হারিয়ে যাব গানের সুরে ভাসব সুখের ভেলায়, এই তো রিদম, চললাম তোমার মিড ডে ফিলস নামক ভেলায়, চলো শুরু হয়ে যাও। লুবাইনা খুব সুন্দর লিখেন। নাইলা আছে আমার সাথে, দেখা যাচ্ছে আমি একজন নিয়মিত লিসেনার। ওকে, মোস্ট ওয়েলকাম নাইলা। নাইলা, আপনার নামটা বেশ সুন্দর। এদিকে দেখতে পাচ্ছি, হায় রিদম ভাই, শুভ গরম দুপুর, দিনের আলো কত, শুনো তোর রাত জাগা পাখি আমি। ওকে, রাত জাগা পাখি তো আমাদের সানিম, সানিম চলে এসেছে, রাত জাগা পাখি দিনের বেলাও জাগে, দিনের বেলা পাওয়া যায় রিদমের কাছে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে কালীগঞ্জ থেকে মুক্তা, লালমনিরহাট থেকে। ওকে ওকে, আমি তোমার ও অমানিশার ফ্যান, কিন্তু আমি ভূতে বিশ্বাস করি না। আরেকটা ব্যাপার, অন্য কারোর সাথে তো ভৌতিক কিছু এত ঘটে না, তোমার সাথেই শুধু ঘটে, কিভাবে এটা কিভাবে সম্ভব? আচ্ছা, খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন মুক্তা, লালমনিরহাট থেকে কালীগঞ্জ থেকে। ওকে, নবম শ্রেণীতে পড়ে, এটাও লিখে দিয়েছে। আচ্ছা ফ্রেন্ড, আমি একটু বলি, ব্যাপারটা হচ্ছে এর আগেও আমি আমার অমানিশার একটা এপিসোডে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আপনি যে বিষয়টা নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করবেন, যে বিষয়টার প্রতি আপনার একটা ঝোঁক থাকবে, যে বিষয়টা নিয়ে আপনি ভাববেন, যে বিষয়টা নিয়ে আপনি সবসময় হয়তো বা চিন্তাভাবনা করবেন, চর্চা করবেন, গবেষণা করবেন, আপনি দেখবেন যে আপনার লাইফে সেই বিষয়গুলো রেগুলার পেতে থাকছেন। লাইক ধরেন, আপনি একটা রাস্তা দিয়ে প্রত্যেক দিন যান, আপনি কখনো কিন্তু খেয়াল করেননি যে এই রাস্তাটার মধ্যে ঠিক বরাবর 15টা চায়ের দোকান আছে। আপনি চা খান না, তার কারণে হয়তো বা বলতে পারেন না, কিন্তু আপনার মাথায় হঠাৎ করে একদিন এলো যে আমি আজকে এই দোকানটা বাদ দিয়ে ওই দোকানে গিয়ে একটু চা খেয়ে দেখি তো। তারপর আপনার মনে হলো যে আচ্ছা, সামনে তো আরও একটা দোকান আছে। এই যে আপনি চায়ের প্রতি একটা অগাধ ভালোবাসা চলে এলো, চায়ের প্রতি আপনার একটা ফ্যাসিনেশন চলে এলো, আপনি চাকে ভাবছেন, চাকে নিয়ে চিন্তা করছেন, তখনই আপনি খেয়াল করলেন এই পুরো রাস্তার মধ্যে 15টা চায়ের দোকান আছে। সো ভূতে বিশ্বাস আসলে করা না করা এটা টোটালি আপনাদের ব্যাপার, বাট ব্যাপারগুলো ইন্টারেস্টিং, এগুলো নিয়ে ঘাটতে ভালোবাসি, গল্প করতে পছন্দ করি, খুঁজে বেড়াতে পছন্দ করি। আচ্ছা, আর অনেকেই আছে, সবার সাথে কথা হবে, বাট এই ফাঁকে একটা গান শুনে আসি আমরা, আমার বাড়ি অ্যালবামের পলাশের করা একটা গান, পিড়িতে শান্তি মিলে না। পিড়িতে কি মিলে? পিড়িতে কিছুই মিলে না। যাই হোক, লিসেনার্স গানটা শুনতে থাকেন, খুব জলদি আবার ফিরে আসি আপনাদের মাঝে।

0: Fields.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটিআইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটিআইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। So, listeners, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজি রিদম আছি আপনাদের সাথে। দেখতে দেখতে কিন্তু সেকেন্ড আওয়ারে চলে এসেছি। হ্যাঁ, 3:06, খুব জলদি সময় চলে যাচ্ছে, তাই না? ওকে, সো আমাদের দুপুরের আড্ডা কিন্তু খুব জমজমাট হয়ে উঠেছে। অ্যান্ড আমার সাথে অনেকেই যুক্ত আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আসলে সেই শুরু থেকে যুক্ত হয়ে গেছেন বা এখন পর্যন্ত যুক্ত আছেন। আচ্ছা, আমি এই মুহূর্তে একটু সরাসরি আমাদের মেসেজ সেকশনে চলে যাব, দেখি কে কে আছে আমার সাথে। ওকে, হ্যাঁ ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। কে বলছেন, কোথায় কোথায় কোথায়? ও, সুমাইয়া রংপুর থেকে। সুমাইয়া, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। অ্যান্ড অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে চলে এসেছে রংপুর থেকে আফিয়া। আফিয়া, মোস্ট ওয়েলকাম, কেমন আছো? একটা জিনিস খেয়াল করেছি, মাম্পি আপু এখন আমাদের এই শোতে থাকে না, এবং গতকাল সকালে রংপুরে শিয়াল মামার বিয়ে হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে গতকাল সকালে রংপুরের দিকে ওয়েদারটা এরকম ছিল, তাই তো? ওকে ওকে, এদিকে দেখতে পাচ্ছি কি আছে, রূপা আছে চিটাগাং থেকে, আপনার সাথে যুক্ত আছি। ওকে রূপা, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম রূপা, রূপা হিমু, রূপা বেশ। আচ্ছা, জান্নাতুল হীরা আছে আমার সাথে, দেখা যাচ্ছে। কানুনাপুর ভয়েসটা মাশাল্লাহ খুব কিউট, খুবই কিউট। তার কণ্ঠে বড়াই করে গানটা শুনে আমার খুবই ভালো লেগেছে, যদিও গানটা আমার পছন্দ না, কিন্তু তার কণ্ঠে গানটা অনেক সুন্দর লেগেছিল। আমার মোবাইলে ব্যালেন্স না থাকার কারণে সেদিন মেসেজ করতে পারিনি। আমার পক্ষ থেকে কানুনাপুকে অনেক অনেক ধন্যবাদ দিবেন। হ্যাঁ, অবশ্যই কানুনাপুকে অনেক ধন্যবাদ দিয়ে দেবো। আসলেই ওই দিন খুব সুন্দর করে গানটা কিন্তু গিয়েছিল, অর্থাৎ লাস্ট সানডেতে। হ্যালো, গুড নুন, হাউ আর ইউ? আমি নিঝুম, ইটস মাই ফার্স্ট ইভেন্ট মেসেজ ফর ইউর শো। ওকে ওকে, মোস্ট ওয়েলকাম। তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কে আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি অনেকদিন থেকেই শুনি কিন্তু কখনো মেসেজ দেওয়া হয়নি। রনক রংপুর থেকে। রনক, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। এদিকে দেখতে পাচ্ছি রেশমি, ওয়াও রেশমি নামটা খুব। ওকে, আমার সাথে রেশমি যুক্ত আছে রংপুর থেকে। রেশমি, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, আমার একটা পছন্দের নাম। লতিফা আছে, দেখা যাচ্ছে। শুভ বিকেল, শুভ বিকেল, রংপুর থেকে যুক্ত হয়ে গেছে নুসাইবা। তোমাকে শোনার জন্য তাড়াতাড়ি গোসল করে আসলাম। ওরে বাবা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ আম গুড। হেই রিত বাবু সোনা, কি খবর আপনার? এই তো রিত বাবু সোনা, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সুমিন, আপনি কেমন আছেন? রিদম ভাইয়া কেমন আছেন? তাবিয়া আমি। ও তাবিয়া, মোস্ট ওয়েলকাম, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। রংপুর থেকে আছে আমার সাথে হাসান, আমি দেখতে পাচ্ছি। এদিকে যুক্ত আছে আমার সাথে কি আছে, সাকিব যুক্ত আছে। ইভামণি যুক্ত হয়ে গেছে চট্টগ্রাম থেকে। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে সায়েম যুক্ত আছে রংপুর থেকে। রিদম ভাই, আজকে আমি আমার মনের মানুষকে প্রপোজ করেছি, দোয়া করবেন যেন হয়ে যায়, এবং আপনাদের বন্ধুদের দোয়া করতে বলবেন। হ্যাঁ, সবাই দোয়া করবেন সায়েমের জন্য, সে তার ভালোবাসার মানুষটাকে নাকি প্রপোজ করে দিয়েছে ফাইনালি। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। ওকে, আমাদের এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কে আছে, মুশফিক যুক্ত আছে। ওকে আহমেদ মুশফিক, মুশফিক কি অবস্থা ভাই? আমি মুশফিক, ফেসবুকে নাম দিব কোনটা, মুশফিক খন্দকার নাকি আহমেদ মুশফিক? খন্দকার তো আমার নাম। ওকে, এদিকে দেখতে পাচ্ছি হালিমা যুক্ত আছে। মিষ্টি ভাই, জানো যে মন থেকে ভালোবাসে সে ছলনায় তো পড়ে, যে মিথ্যা ভালোবাসে সে সত্যিকারের ভালোবাসা পায়, এটা কি সত্যি না? হ্যাঁ, আসলে বর্তমান সময়ের জন্য এই কথাটাই সত্যি। ওকে, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে রেসি। ওকে রেসি যুক্ত আছে আমার সাথে। রেসি, মোস্ট ওয়েলকাম, কেমন আছো? আমার কি মনে আছে, আচ্ছা মাম্পি। ওকে মাম্পি, ফাইনালি ফাইনালি ফাইনালি লিজনার্স, ও মাই গুডনেস, মাম্পির মেসেজ পেয়ে গেলাম আমরা সবাই। বাহ, সবাই তো দেখছিলাম মাম্পিকে নিয়ে খুব টেনশন করছিলেন। ওকে ওকে, মাম্পির মেসেজটা পড়ি একটু। কেমন আছো? আমায় কি মনে আছে, অসুস্থ থাকার কারণে ফোনটা হাতে নেওয়া হয়নি, অনেকদিন হয়ে গেল তোমার কণ্ঠটা শুনি না। তোমার সেই কিউট হাসির ভিডিওটা দেখি না। হঠাৎ কালকে তোমার হাসির ভিডিওটা আমার চোখে পড়লো এবং আবার আগের মতো কেমন জানি মনের মধ্যে নাড়া দিয়ে উঠলো। তাই আজ তোমাকে মেসেজ দিলাম, আমার মেসেজটা দেখে কি রাগ হচ্ছে? এটা হবে স্বাভাবিক, কারণ পাগলের কথা তো কেউ কানে নেয় না, তাই না? মাম্পি মাম্পি মাম্পি, আমার রাগ হয়নি, আমি খুব খুব ভালো লাগছে, যেটা সত্যি কথা। বেশ অনেক দিন পর মাম্পিকে পেলাম। আমি অন্য কোনো কথা টানছি না মাম্পি, বাট সিরিয়াসলি সিরিয়াসলি আই এম রিয়েলি হ্যাপি, রিয়েলি হ্যাপি। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি অলকানন দাদা রংপুর থেকে কেউ একজন আছে, লিখেছে, যেদিন প্রথম শুনেছিলাম আপনার ভয়েস সেদিনই আমি তার মায়ায় আটকেছি। আমি আপনার মায়াবী হাসির ভক্ত হয়ে গেছি, আর যে হৃদম, আমি আপনার ভয়েসের প্রেমে পড়ে গেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। অলকানন্দা থেকে আছে রংপুর, নামটা লিখিনি, নামটা লিখলে খুব খুশি হতাম। যাই হোক, একটা গানের ব্রেকে চলে যাই, আমি আবারও ফিরে আসবো। আমরা এখন নচিকথার করে একটা গান শুনবো। আমার পরাণ যাহা চাই আমি তাই, আমি তাই গো, আমার পরাণ যাহা চাই। লিসেনার্স, গান শুরু হয়ে গেছে, গানটা এনজয় করতে থাকেন, খুব জলদি আবারও ফিরে আসছি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: কৃষ্ণ চূড়ার লাল পদ্ম পাতার জল অঙ্গে মেখে আজকে সখী।

0: You're listening to Dhaka FM 90.4.
1: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: it feels.
1: হ্যালো দোস্ত লোক, ওয়েলকাম ব্যাক গেইন। আর জি রিদম আছে আপনাদের সাথে, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। লিসেনার্স, আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন। খুব সুন্দর একটা সময় কিন্তু আমাদের কাটছে, আশা করছি সবাই এনজয় করছেন। দুপুরটা আমাদের জমজমাট হয়ে উঠেছে। আর বাইরের ওয়েদারের আপডেট যদি এখন আবার একটু দিই, শুরুতে তো বলেছিলাম যে একটু রোদ আছে, আবার বৃষ্টি হচ্ছে, রোদ আছে, বৃষ্টি হচ্ছে এরকম। আর এখনের ওয়েদারটা হচ্ছে একদম ডিসেন্ট, মানে লাইক একটা ভদ্র ওয়েদার আর কি, কোনো মুড সুইং নেই, মানে বিষণ্ন বোঝা যাচ্ছে না, আবার খুব যে হ্যাপি আছে সেটাও বোঝা যাচ্ছে না, আমার মতো একটু কনফিউজড আর কি। যাই হোক, ওয়েদারটা হয়তো প্রেম ভালোবাসার জায়গাটা মিস করছে, সেই কারণে হয়তো এই অবস্থা। আচ্ছা, আমার সাথে অনেকে যুক্ত আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু ফেসবুকের কমেন্ট সেকশন থেকে ঘুরে আসি। লিসেনার্স, ফেসবুকে চলে আসেন facebook.com/ilovedhakafm, সেখানে চলে আসলে কিন্তু আমার পোস্ট পেয়ে যাবেন। আচ্ছা, অহনা আছে, অহনা বলবো নাকি মুন্নি বলবো নাকি বলবো লাস্ট লোকেশন, খুবই কনফিউজিং। আমাদের এদিকে প্রচুর এই কথাটা বলতো যে শিয়ালের বিয়ে হয়, আমরা ছোটবেলায় সবাই চিলাচিলি করতাম এটা নিয়ে, কিন্তু আজব বিষয়, আমি অনেক খুশি হতাম। হ্যাঁ, বিয়ে মানে তো খুশিরই ব্যাপার, স্বাভাবিক। আচ্ছা, এই নামটা কিভাবে দিয়েছি, মানে কিভাবে মাথায় এসেছে জানি না, এখন আমি নিজেই অবাক হই যে এটা আমি কিভাবে দিয়েছি। ওকে, অর্থাৎ অহনা আমাকে একটা নাম দিয়েছে, লিদম। থ্যাংক ইউ ফর গান ফর মি, ওকে, প্লেজার। এদিকে দেখতে পাচ্ছি, হাই রিদম ভাইয়া, আমার নাম মুনতাহা জাহান, আপনি আমাকে মুন বলে ডাকতে পারেন। ওকে মুন, ঠিক আছে। আর আমিও আপনার জন্য একটা নিকনেম খুঁজে আপনাকে বলবো, ঠিক আছে? ঠিক আছে, অবশ্যই অবশ্যই বলবেন, আমি নিকনেমের অপেক্ষায় রইলাম। আমার একটা ফ্রেন্ড আছে মুনতাহা, আমরা ডাকি হচ্ছে মন্টু আর কি। যাই হোক, মন্টুর কথা খুব মনে পড়ছে। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কি আছে কি আছে, ওকে মুন্নি আছে, মুন্নি লিখেছে, এটা কিন্তু হয়, কারো ভয়েস শুনে প্রেমে পড়া যায়, যদিও আমি পড়িনি কখনো, তবে কারো ভয়েস এত সুন্দর মনে হয় আল্লাহ নিজ থেকে ভালোবেসে উপহার দিয়েছে। আপনার ভয়েস মাশাল্লাহ অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, দোয়া রাখবেন যাতে গলাটা একটু যত্ন করতে পারি, কারণ গলার উপর দিয়ে খুব প্রেশার যায়, খুব বেশি প্রেশার যায়। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি ইমরান তুহিন আছে, কেমন আছেন রিদম ভাই? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তহিদুল আছে বনশ্রী থেকে, মোস্ট ওয়েলকাম। আপনি আমাকে এখন কি বলে ডাকবেন, আমি নিজেও কনফিউজড, আমি কি লাস্ট লোকেশন বলবো নাকি মুন্নি বলবো নাকি অহনা বলবো। অহনা, একটু কথা কহনা, অহনা নামটি বেশ সুন্দর আমার মনে হয়। আচ্ছা, লামিয়া জান্নাত চলে এসেছে, ভাইয়া আজকে কি শিয়াল মামার বিয়ে হচ্ছে? বিয়ে দেখতে আমিও চলে এলাম। হ্যাঁ, বিয়ে দেখতে চাইলে রিদমের সাথে অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে, তাহলে কিন্তু আজকে আমরা বিয়ের এনজয় করতে পারবো। এদিকে দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছে হোয়াটসঅ্যাপে, রংপুর থেকে শান্ত দাস নাইম আছে আমার সাথে, রায়ান যুক্ত হয়ে গেছে, সৈয়দপুর থেকে ঈশানা আছে আমার সাথে, ব্ল্যাক ডায়মন্ড কি অবস্থা? এই তো, ব্ল্যাক ডায়মন্ড ইজ ডুইং গুড, আশা করছি আপনিও ভালো আছেন। ওকে, আর অনেকেই আছে, সবার সাথে কথা হবে, সবার সাথে আড্ডা হবে, বাট এই যে আমার এত সুন্দর সুন্দর ফ্রেন্ড আপনারা, আমি কার কথা বলবো, সবাই এত সুন্দর, একজনের থেকে একজন সুন্দর, প্রত্যেকটা পড়ি। তো সবার জন্য একটা গান ডেডিকেট করে দিই, আমরা বাপ্পা মজুমদারের পরি গানটা শুনে আসি, ধুলো পড়া চিঠি অ্যালবামের খুব সুন্দর একটা গান, আশা করছি গানটা এনজয় করবেন। এই গানটা আমার এই ফ্রেন্ড লিস্টের, এই যে অর্থাৎ আপনাদের মধ্যে যত সুন্দরী আছেন সবার জন্য। ওকে, তো পরিতে চলে যাচ্ছি, পরির সাথে ঘুরে আসি, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।

0: উফ, শান্তি নাই রে।
1: আছে।
0: কই?
1: ঢাকা FM টিউন করেন।
0: তারপর?
1: পাবেন।
0: কি?
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক একটা আর গানে সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: টাইম চেক, এখন সময় বিকেল চারটা।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারেটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারেটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarity.com.bd। আম্বারেটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। So, listeners, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আর জিরিদম আছি আপনাদের সাথে। দেখতে দেখতে শেষ ঘন্টা চলে এসেছি, চারটা বেজে গেছে। ওয়াও, খুব জলদি সময় চলে গেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সেই শুরু থেকে যুক্ত আছেন, এখন পর্যন্ত শুনছেন আমাকে। আচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আমি সরাসরি এই মুহূর্তে, যেহেতু আমরা একদম শেষ পর্যায়ে আছি, আমার মনে হয় একটু দেখে আসা উচিত, কমেন্ট সেকশনে চলে যাওয়া উচিত। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কিন্তু মন যুক্ত আছে, তারপর যুক্ত আছে আমার সাথে অহনা। অহনা, অহনা, একটু কথা কহনা, অহনা। আচ্ছা, তহিদুল ইসলাম আছে বনশ্রী থেকে, পুরোটা সময় জুড়ে আছি বস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লামিয়া জান্নাত আছে আমার সাথে। আপনি আমাকে এখন কি বলে ডাকবেন? হে হে, ওকে, আমি আপনাকে কি বলে ডাকবো, অহনাটাই ফাইনাল করি। আজ সুন্দরি না বললে পরি হতে পারলাম না। আহ, আরে আফসোস, আফসোস, আফসোস। অহনা বেশ সুন্দর কথা জানে বলা চলে। ওকে, উমের রেহান দেখা যাচ্ছে যুক্ত হয়ে গেছে, একটু দেরিতে, একটু দেরি না, অনেক দেরি হয়ে গেছে উমের রেহান। ওকে, আজকে বিয়ে খেলা চলে। হ্যাঁ, শিয়াল মামার বিয়ে খেলা চলছে, যেহেতু যে বৃষ্টি হচ্ছে আবার একদিক দিয়ে রোদ উঠছে, তো শিয়ালের বিয়ে তো হতেই পারে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? রংপুর থেকে যুক্ত হয়ে গেলাম। কামরুন নাহার, কামরুন নাহার, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি ঈশানা লিখেছে, তোমাকে একটা মজার ঘটনা বলি, শুনো। ওকে, আমার বাবা বড় নখ খুব অপছন্দ করে। এটা স্বাভাবিক একটা ব্যাপার। ওকে, ওকে, তো একবার শখ করে বড় নখ করেছিলাম এবং নেল পলিশ পরেছিলাম। তো আমি নামাজ পড়ার জন্য নেল পলিশ রিমুভার দিয়ে নেল পলিশ উঠিয়ে নামাজ পড়ে আবার নেল পলিশ পরবো, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তার আগেই না বাবা কেমন করে জানি আমার বড় নখগুলো দেখে ফেলল, তারপর আমাকে পাঁচবার কান ধরে উঠবাস করিয়েছে। ঈশানা, নাইস, নাইস। এরকম কিছু কিছু শাসন দরকার, শাসনগুলো সুন্দর। তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, কে আছে? আসতে একটু দেরি হয়ে গেল, সরি। ও তমা, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। তারপর এদিকে দেখতে পাচ্ছি আমাদের পরিবারে একটা ভূতের ঘটনা ঘটে, আর আমার দাদার অনেক ভূতের গল্প আছে, রাত জাগা পাখি আমি। সানিম, প্লিজ আপনি মেসেজ করে জানাবেন আমাকে, বা আমাকে পার্সোনালি যদি পারেন কোনোভাবে ঘটনাগুলো শেয়ার করতে পারেন, আমি অবশ্যই অমানির সাথে নিয়ে চলে আসবো। ভাই আপনার ফোনে কি আমার আইডি ফোন অ্যাপটি আছে? আমি রংপুর থেকে আঁকি, আমি ঠিক বলতে পারছি না কিসের কথা বলছেন। আচ্ছা, নাইলা আছে আমার সাথে, আমি ভেবেছিলাম আপনি আমার মেসেজ পড়বেন না। থ্যাংক ইউ, বাই দ্য ওয়ে, আমিও আর্জেন্টিনা সাপোর্টার। আপনার ফেভারিট ইউটিউবার কে? আমার ফেভারিট ইউটিউবার, ফেভারিট ইউটিউবার, ফেভারিট ইউটিউবার, ইউটিউব নিয়ে আসলে তেমন এখন আর ঘাটাঘাটি করা হয় না, একটা সময় ছিল। একটা সময় যদি আমি বলি লাইক মিস্টার বিস্ট, দেন হচ্ছে জাস্টিন ছিল, দেন আমি যদি বলি উইলের কথা যদি বলি, এখন বর্তমানে আমার একটু ট্রাভেলিংগুলো ভালো লাগে, লাইক হচ্ছে হিউগ আছে, তারপর আমি যদি বলি নাদির অন দ্য গো, নাদির অন দ্য গো সে ইনসেন লেভেলের, সে আমার মনে হয়। আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে এখন পয়েন্ট আউট করি যে আমার ফেভারিট ইউটিউবারকে, তাহলে আমি বলবো নাদির অন দ্য গো ইজ কাইন্ড অফ মাই ফার্স্ট, ফার্স্ট ইন অন মাই লিস্ট। আর আগে এক সময় ছিল, আগে যে সালমান মুক্তাদির, দেন জাকি আহমেদ, তারপর হচ্ছে শৌভিক আহমেদ, শৌমিক আহমেদ, সবাই মিলে হচ্ছে একটা গ্রুপ ছিল তাদের, যেটার নাম ছিল হচ্ছে গান ফ্রেন্ডস। ওই সময়টাতে আমি গান ফ্রেন্ডসের হিউজ ফ্যান ছিলাম, যেটা সত্যি কথা, আর বাংলাদেশের সাইড থেকে আর কি। আর বাহিরের আছে বেশ কিছু আছে, এই তো। আচ্ছা, আই এম সো স্যাড ভাইয়া, আপনি আমার SMS পড়েন না। এই যে পড়লাম, রিদিতা, ওকে রিদিতা, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আপনি শুধু লিখেছেন যে আপনি আমার ফ্যান, এটা আমি পড়েছি, কিন্তু আপনি নাম লিখেননি, মাত্র লিখলেন, খুব খুশি হলাম। রিদিতা, মোস্ট ওয়েলকাম। ইউষা যুক্ত হয়ে গেছে, কেমন আছো? 13 দিন আগের রংপুরে এসেছিলাম আম্মুর ট্রিটমেন্ট করানোর জন্য, আজকে আমাদের হসপিটাল থেকে রিলিজ দিয়েছে, কিছুক্ষণ পর বাড়ির পথে রওনা দিব ইনশাল্লাহ। ইউষা, দোয়া রইল, আশা করছি সাবধানে যাবেন, আপনার আম্মু দ্রুত সুস্থ হয়ে যাক সেই দোয়া রাখছি, আপনিও যাতে সুস্থ থাকেন সেই দোয়া আছে। ওকে, যিনি আছে জানো, দুটো মুভি দেখেছি, দুটো ছিল অসাধারণ। প্রথমটা তামিল মুভি মৃত্যুর কারিগর, দ্বিতীয়টা হলো, সেটা দেখে তো আমি কান্না করে ফেলেছি। শেষে আপু বলছিল ছোট বাচ্চাদের মতো এখন কান্না করে, বলতো কি করব, কি কষ্ট, কিছু দেখলে এমনিতে চোখে পানি চলে আসে। মুভিটা ছিল দ্য মনস্টার, দ্য মাদার্স মনস্টার। ওকে ওকে, এটা তো খুব ভালো চলছে, এটা মোস্ট প্রবলি এআই মুভি আই গেস, এটাও কিন্তু বর্তমানে খুব ট্রেন্ডে আছে, এটা ট্রু। ওকে, নীলু আছে আমার সাথে, পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। নীলু পাগল কেন হবেন, পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। মুরাদ খান আছে, ওকে, জান্নাতুল হীরা আছে, রোদ প্লাস বৃষ্টি, এই সুন্দর দৃশ্যটা আমি দেখেছি অনেকবার, কিন্তু শিয়াল মামার বিয়ে এই কথাটা সম্পূর্ণ ভুয়া, শিয়াল মামার বিয়ে কখনো কেউ দেখেনি। আমি দেখেছি, ইয়েস, জান্নাতুল হীরা, রিদম কিন্তু দেখেছে। ওকে, আমাদের রংপুরিয়ান হাফসা চলে এসেছে, কাইফা হালুকা, ইয়া আলহামদুলিল্লাহ। নুসাইব আছে চিটাগাং থেকে, ভাইয়া হাউ আর ইউ, ভালো, আম কুড়াতে গেল। রিদম ভাইয়া ভালো, আম কুড়াতে গেল, আমের সিজন তো শেষ। রিদম ভাইয়া ভালো, একটুখানি কালো, এইটা এটা পারফেক্ট। ওকে, আরো অনেকেই যুক্ত আছে, সবার সাথে গল্প হবে, আড্ডা হবে, বাট এই মুহূর্তে একটা গানে চলে গেলে মনে হয় ভালো হয়, কি বলেন, কি গান শোনা যায়? আলকিনারে নাহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়াছে রে ধাচাকে চামড়াইল, গাছের মধ্যে তুলসী বাটার মধ্যে পান, সাদা সাহেব ফাঁকি দিয়ে চালাহেলি আসাম। ওকে, মনে করি আসাম যাব, চলেন লিসেনার্স একসাথে সবাই আসাম চলে যাই, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: কি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4, আর আমি কে আছি আপনাদের সাথে বলেন তো। ওকে, আমি আপনাদের সাথে কে যুক্ত আছি যদি বলতে পারেন তাহলে তো আপনাদের জন্য গিফট আছে। ওকে, আমার সাথে অনেকেই যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা পুরো সময় জুড়ে রিদমের সাথে থাকার জন্য, এই দুপুরটাকে এত বেশি ইন্টারেস্টিং করে তোলার জন্য। আর আমি যদি বলি, আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছেন, মেসেজ করছেন, ফেসবুকের কমেন্ট সেকশনে আছে দেখতে পাচ্ছি, হোয়াটসঅ্যাপে আছে। বেশ বেশ বেশ, আচ্ছা আমি একটু ফেসবুকের কমেন্ট সেকশনে চলে যাই। এদিকে দেখতে পাচ্ছি কামরুন হার আছে আমার সাথে, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কমেন্ট সেকশনে ইমরান তুহিন আছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে অমৃত বোস দাদা, আমার সাথে যুক্ত আছে দেখতে পাচ্ছি শাহিনা আক্তার। শাহিনা আক্তার তো আমাদের ইশানা মোস্ট প্রবলি। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি উমের রায়হান লিখেছে, আগামীকাল থেকে বেশ অনেকদিনই শুনতে পারবো না। রিদম ভাইয়া কেন, ইয়া উমের রায়হান কি কোথাও যাচ্ছেন নাকি বা কি, বুঝলাম না। কোনো ট্যুরে গেলে আমাকে নিয়ে যাবেন অবশ্যই সাথে করে, বেশ অনেকদিন হলো কোথাও ঘুরতে যাই না, খুব ইচ্ছে করে একটু ঘুরতে যাই, ঘুরে আসি, একটু খোলামেলা পরিবেশ, আকাশ বাতাস একটু দেখে আসি। যাওয়ার সুযোগই হচ্ছে না, জানি না মহান আল্লাহ তাআলা কবে আবার নিবে। ওকে, আমার সাথে অহনা যুক্ত আছে দেখতে পাচ্ছি, গানের জন্য আবার ধন্যবাদ, মোস্ট ওয়েলকাম। আপনার ভয়েসটা অনেক পুকি পুকি লাগছে যখন অহনা গানটা বলছেন। ওকে, অহনা একটু কথা কহো না, অহনা একটু কমেন্ট করো না। ওকে, এভাবে রিপ্লাই পাওয়ার লোভে প্রতিদিন আড্ডায় আসার চেষ্টা করব, একটু লোভে লোভে ফিল হচ্ছে, আমাকে মনে রাখবেন কিন্তু। ওকে ওকে, মনে রাখবো অবশ্যই। লাস্ট লোকেশন আক্তার, মুন্নি রহমান, অহনা, পুরো নাম একসাথে। ওকে, এদিকে দেখতে পাচ্ছি পরী চলে এসেছে রংপুর থেকে, আমার সাথে তো অবশ্যই জিন, পরী, ভূত সবাই আছে, আমার সাথে সুন্দরী পরীও আছে। স্কুল থেকে আসলাম, এখন ভাত খেয়ে কোচিংয়ে যাব, তাই ভাবলাম তোমাকে বলে যাই, না হলে তুমি আমার কথা ভুলেই যাবা। ওরে বাবারে কি কিউট। হ্যাঁ, অমানিশা রাত 10টা, না অমানিশা হচ্ছে প্রতি শুক্রবার রাত 11টা বাজে। ওকে, শামিম আছে মানিকগঞ্জ থেকে দেখতে পাচ্ছি, হরিরামপুর, ওকে লাভ ইউ অল, ঠিক আছে। তা মুন যুক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি, জীবনটা এত কঠিন কেন বলতো, যা চাই তা কখনো পাই না আর যা চাই না তাই পাই, এটাই তো আমাদের লাইফের সিস্টেম, এটা আমাদেরকে শেখায়, এটা আমাদেরকে শেখার সুযোগ করে দেয় কোন জিনিসটার প্রয়োজনীয়তা আপনার লাইফে আছে আর কোন জিনিসটার প্রয়োজনীয়তা নেই, কোন জিনিসটা আপনার জন্য ভালো, কোন জিনিসটা আপনার জন্য খারাপ, এটা বোঝানোর জন্যই এই এই সিস্টেমটা কিন্তু ন্যাচারালি হয়ে থাকে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি সুমাই আছে রংপুর থেকে, ভাইয়া জানো আজকে আমার বড় আপুর ফ্রেন্ড আমাকে প্রপোজ করছে, এখন আমি কি করব, আর আমি কেবল ক্লাস 5 পড়ি, এখন কি করব আমি। ও কি কি কিউট কিউট সমস্যা নিয়ে আসেন আপনারা, ক্লাস 5 পড়ছেন, এই বিষয় নিয়ে আপনার ভাবার আপাতত কোনো দরকার নেই, পড়ালেখায় মন দেন ছোট্ট বন্ধু, ক্লাস 5 পড়ছেন মাত্র, লাইফ এখন অনেকটা বাকি। বর্তমান জেনারেশনটা আমি এই কারণেই মানে কি বলবো আর। ওকে ফাইন, ওকে ফাইন। আসসালামু আলাইকুম মিষ্টি ভাইয়া, তোমাকে আর সকল বন্ধুকে অলস দুপুরের অনেক অনেক শুভেচ্ছা, কেমন আছো? এতদিন ফোনে টাকা না থাকায় মেসেজ করতে পারি না, পারিনি কিন্তু নিয়মিত তোমার শো শুনতাম। আচ্ছা, আপনার নামটা একটু লিখে দেন, আপনি তো অলকানন্দা থেকে রংপুর থেকে সেটা বলেছেন কিন্তু নামটা লিখেননি, নামটা লিখে দিবেন। ভাই কেমন আছো? আমি সাবা চট্টগ্রাম থেকে। সাবা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আজ একটু দেরি হয়ে গেল, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এই যে শুনেন, গতকালকে আমি আপনাকে একটা মেসেজ দিয়েছিলাম, আপনি আমার মেসেজটা পড়েননি, শুধু বলেছেন যে রংপুর থেকে সুরভি আছে, আপনি বড় পচা বুঝছেন। হ্যাঁ আমি পচা, এটা ট্রু, এটা অনেকেই বলে। ওকে।

দেখতে পাচ্ছি আমার সাথে পারমিতা যুক্ত হয়ে গেছে সিলেট থেকে। পারমিতা মোস্ট ওয়েলকাম। আর যে রিদম কিতা খবর বালানি, আমি জানবি আসি সিলেট টাকা। ওকে সিলেট থাকি জানবি, তোমাকে জানাই শুভেচ্ছা। ওকে মুশফিক আছে আমার সাথে। ভাইয়া নাটকের মুশফিক আর ফারহান, ও নাকি একসময় আর্জি ছিল? হ্যাঁ ফারহান ভাই একসময় আর্জি ছিল, সেও আর্জিং করত। আচ্ছা জিনিয়া কি তোমার কাছে অপ্রিয়? ওকে জিনিয়া নাইস কোয়েশ্চেন। আচ্ছা অপ্রিয় বলতে আমার কাছে কিছু নেই, অপ্রিয় বলতে আমার কাছে সত্যিই কিছু নেই। আমার কাছে যদি অপ্রিয় কিছু থেকে থাকে সেটা হয়তোবা কখনো কখনো আমি, আর তাছাড়া আর কিছুই না সত্যি। এটা এটা মন থেকে বললাম। রংপুর থেকে আফিয়া যুক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি। বিটিএস আর্মি, ওকে বিটিএস আর্মি মোস্ট ওয়েলকাম। সাউদা আছে, সাউদা লিখেছে দেখেন আমি ভুলে যাইনি, এত দূর থেকে সাথে আছি, বাট আমি শিওর আপনি আমাকে ভুলে গেছেন। ভুলে তো যাবেনি, যাই হোক আমি বোধহয় এটাই ডিজার্ভ করি। সাউদা এই যে ওভার থিঙ্কিংগুলো না, এই ওভার থিঙ্কিংগুলো মানুষকে অনেক বেশি কষ্ট দেয়। সো ওভার থিঙ্কিং করবেন না। আপনি জানেন আমি আপনাকে মিস করেছি নাকি মিস করিনি, বা আমি আপনাকে খুঁজেছি নাকি খুঁজিনি। সো না না জেনে না শুনে যদি এভাবে বলে দেন। আর বাই দ্য ওয়ে আমি আপনার মেসেজগুলো পড়েছি। সো এখন কেমন আছেন, দুর্ঘটনা কি হয়েছে সেটা আমি অবশ্যই শুনবো। এখন কোথায় আছেন, ঠিকঠাক আছেন কিনা সেটা অবশ্যই আমাকে একটু জানাবেন কষ্ট করে। জান্নাতুল হীরা লিখেছে তুমি দেখেছো শিয়ালের বিয়ে, তাহলে বলো তো শিয়ালের বিয়েতে কি নিয়ে গেছো, শিয়ালের বিয়ে কোন ক্লাবে হয়েছে? আচ্ছা এই ঘটনাটা যদি জানতে চান অবশ্যই আমার সাথে টিউন থাকতে হবে। এখন একটা গানে চলে যাই, আপনাদের প্রতীক্ষিত পছন্দের একটা গান অপেক্ষা করছে। তাশ্রী ফ্যান্সি ফাদার করা, সরি তারি ফ্যান্সি ফাদার করা, দীপান্বিতা। হ্যাঁ লিসেনার্স আপনাদের পছন্দের একটা গান, গানে চলে যাই, খুব জলদি আবার ফিরে আসি আপনাদের মাঝে এসে উত্তরটা দিচ্ছি।

0: Midday. Midday Field.
1: হ্যালো দোস্ত লোক, একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মিড ডে ফিল্ডের। গেস করতে পারলেন কে আছে আপনাদের সাথে? ওকে, রিদম আছে আপনাদের সাথে। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো সময় জুড়ে যারা যুক্ত ছিলেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের মতো হয়তো বা বিদায় নিতে হচ্ছে। একটু পর কিন্তু আপনাদের সবার ভালোবাসার সিফাত ভাই চলে আসবে। হ্যাঁ, আর যে সিফাত ভাই চলে আসবে উইথ ঢাকা মেট্রো 9040। ওকে, মিডফিল্ডের আমাদের আজকে আড্ডা বেশ সুন্দর হয়েছে, বেশ জমে উঠেছিল। আমরা শিয়ালের বিয়ে নিয়ে কিন্তু কথা বলছিলাম, যেহেতু রোদ বৃষ্টি একসাথে তার মানে কিন্তু শিয়ালের বিয়ে। ওকে, সো দেখতে দেখতে আড্ডা শেষ পর্যায়ে আছি, আর অনেকেই যুক্ত ছিলেন আমার সাথে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি শিহাব হোসেন আছে। রিদম ভাই, আশা করি ভালো আছেন, আমার জন্য দোয়া করবেন, অসুস্থ আছি। তবু আপনার শো শুনতে ভুলিনি, আমি একটা নজরুল সঙ্গীত শুনতে চাই, প্লে করবেন? ওকে, আমাদের প্লে লিস্টে যদি আপনার পছন্দের গানটা থেকে থাকে অবশ্যই পেয়ে যাবেন শিহাব হোসেন। শান্তি ইসলাম আছে, হ্যালো ভাইয়া, কি খবর শান্তি ইসলাম, এত লেট হলো কেন? শান্তি একদম শেষ পর্যায়ে এসেছে আজকে দেখা যাচ্ছে। আচ্ছা, উম্মে রেহান লিখেছে, রিদম ভাইয়া সম্ভব হলে সিফাত ভাইয়ের গাওয়া শিহরণ গানটা বাজিয়ে দিবেন, আর আপনার গানের তালিকা না থাকলে বাজানোর প্রয়োজন নেই। ওফ, এই যে উম্মে রেহান খুব সুন্দর বোঝার চেষ্টা করে এবং বুঝে, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। যাই হোক, সিফাত ভাই চলে আসবে একটু পরে, সিফাত ভাইকে অবশ্যই আপনারা বলতে পারেন সিফাত ভাই যেতে, সিফাত ভাই তার গানটা শুনিয়ে দেয়। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে মৌনতা মৌ আছে। আমি মৌনতা, HSC 28 ব্যাচের, ওকে, রংপুর থেকে। ধন্যবাদ দীপানিন্তা গানটা শোনানোর জন্য, এই গানটা শোনার জন্য রিকোয়েস্ট করেছিলাম, আমার দেওয়া নিক নেমটা কেমন লাগলো জানাবেন। ওকে, অঘ্র, আচ্ছা অর্ঘ, এটা এমন নাম দিয়েছেন, নামটা পড়তেই খুব কষ্ট হচ্ছে। আসসালামু আলাইকুম অর্ঘ ভাইয়া, অর্ঘ, ঘ, ঘয়ের সাথে রফল হলে কি হয়, অর্ঘ, আচ্ছা অর্ঘ, এটা এটা কি কি নাম আমাকে একটু বলবেন প্লিজ, আই ডোন্ট নো এটার মানেটা কি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে ঢাকা থেকে কেউ একজন, নাম কি MD ইয়াসিন, ওকে ইয়াসিন মাহিন যুক্ত আছে আমার সাথে, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে মোবাশিরা, মোবাশিরা জান্নাত ফ্রম গঙ্গাছড়া। দুষ্টু ককিল ভাই আপনার নাম দিয়েছি, কি নাম দিয়েছেন? তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে সানিম যুক্ত আছে এখন পর্যন্ত, নুসাইবা আছে চিটাগাং থেকে। রিদম ভাইয়া, এটা কোনো কথা কথা না, আল্লাহ মানুষকে আশরাফুল মাকলুকাত বানিয়েছেন, কে সাদা কি কালো এটা দেখে আমাদের ফায়দা নেই। ভাইয়া সরি ফর গিভিং সাজেশন, কিন্তু আপনি বারবার নিজেকে কালো বলেন তাই খারাপ লাগে, আল্লাহ হয়তো আপনাকে কালো বানিয়েছে বাট সুইট ভয়েস দিয়েছে। না না না, ব্যাপারটা এরকম কিছুই না, আপনারা হয়তো বা রংলি নিচ্ছেন, মানে আমি যে কালোটা পোক করে বলি তা কিন্তু না, এই যে আমি কালো এই ব্যাপারটা আমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং লাগে, অ্যান্ড আই ফিল রিয়েলি রিয়েলি প্রাউড কজ আমি কালো। এই ব্যাপারটা আমি সবসময় আর কি দুষ্টামি ফাজলামি করতে পছন্দ করি, বা দেখা যায় একটা আড্ডার মহলে এই ব্যাপারটা নিয়ে মানে আমি কথা বলতে আমি খুব ভালোবাসি, আমি নিজের প্রতি খুব বেশি অবজেস্ট, খুব বেশি অবজেশন কাজ করে নিজের প্রতি। ওকে, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে নাজনীন আহমেদ আছে রূপগঞ্জ থেকে। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে কিন্তু শ্রীতা, কাজ সেরে এখন যুক্ত হলাম আপনাকে শুনতে, মোস্ট ওয়েলকাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শ্রীতা, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। হালিমা বিদায় নিয়েছে দেখতে পাচ্ছি আমার সাথে, এদিকে যুক্ত আছে নাইলা রংপুর থেকে। আনের কি মনে হয় কোন জেলায় আপনার লিসেনার বেশি? অবভিয়াসলি রংপুর, অবভিয়াসলি রংপুর। আচ্ছা, হিমাদ্রি আছে আমার সাথে দেখতে পাচ্ছি, আমাদের সোনা ভাই রিদম, ও আমেনা সুইট অফ ইউ। আচ্ছা, জিনিয়া লিখেছে একটা প্রশ্ন করি, উত্তর দিতে হবে কিন্তু, প্রশ্নটা এই যে আমি তোমায় মন থেকে ভীষণ ভালোবাসি, উত্তর দিও। আচ্ছা, ঈশানী আছে আমার সাথে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সালিহুর রহমান দেখতে পাচ্ছি যুক্ত হয়ে গেছে আমার সাথে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন? ভালো আছি, আসসালামু আলাইকুম। নিতু বদরগঞ্জ থেকে, নিতু মোস্ট ওয়েলকাম। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে শেষ সময় আছে সুমাইয়া ফ্রম রংপুর। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে মুইন যুক্ত হয়ে গেছে, আমার সাথে যুক্ত আছে রিদিতা রংপুর থেকে। তারপর আচ্ছা, রিদিতা লিখেছে কোথায়, সাউদা আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বাই দ্য ওয়ে, আমার কিছু হয়নি, হয়েছিল যেটা সেটা হলো আমার ব্যাগ হারিয়ে গিয়েছিল, ওই ব্যাগটায় আমার ফোন, আমার পাসপোর্ট, ভিসা আর অনেক ইম্পর্টেন্ট কাগজ ছিল। অদ্ভুত ব্যাপার কি জানেন, আমার ব্যাগটা ভদ্র চোর নিয়েছিল, সে আমাকে তিন দিন পরে আমার পার্সোনাল ফোনে ফোন দিয়ে একটা জায়গার নাম বলে ওইখানে যেতে বললো, আমি ফোন ধরিয়ে বলেছি ভাই আমার ফোনে কাগজগুলো দিয়ে যান, দরকার নিয়ে যান। আচ্ছা যান, ওকে ওকে, যাক, ভালো মানুষ তাহলে এক্সিস্ট করে, চোরটা নিশ্চয়ই হৃদমের মতোই ভালো। ওকে ওকে, এটাও একটা এক্সপিরিয়েন্স লাইফের। রাফি আছে দেখতে পাচ্ছি আমার সাথে, আমার সাথে যুক্ত আছে কেউ একজন, হাই লিখেছে। তারপর এখানে দেখতে পাচ্ছি আমার সাথে কি আছে, জান্নাত যুক্ত আছে। ওকে, তারপর দেখতে পাচ্ছি জুয়াইরিয়া আছে চট্টগ্রাম থেকে। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো সমাজ জুড়ে আমার সাথে থাকার জন্য। আপনাদের এই সম্মিলিত আড্ডায় আমাদের দুপুরটা কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং হয়ে উঠেছিল। তো বিদায় মুহূর্তে আছি, বিদায় নিচ্ছি আজকের মতো। আবারও আগামী দিন দুপুরবেলা ঠিক একই সময় হাজির হয়ে যাব অন মিড ডে ফিলস, অ্যান্ড আশা করছি আবারও সবার সাথে কথা হবে, গল্প হবে। সো এখনের মতো বিদায় নিচ্ছি, খুব সুন্দর একটা গান শুনতে শুনতে বিদায় নিব, হাসান জয়ের করা। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়। খুব সুন্দর একটা গান, কবিতার গান। যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, তবে চায়ের কাপেতে জমে নীরবতা। এই গানটা একটা সময় খুব বেশি চলেছিল। যাই হোক, গানটা শুনতে শুনতে বিদায় নিচ্ছি লিসেনার্স। আমি আর জুড়িদম ছিলাম আপনাদের সাথে প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এ মিড ডে ফিলস নিয়ে হাজির ছিলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামী দিন কথা হবে সবার সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে।

আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। এবং শুরু হয়ে গেল ঢাকা মেট্রো 9040 আড্ডা সিফাতের সঙ্গে, এবং রাত 8টা পর্যন্ত আপনার সঙ্গে কিন্তু আমি আছি কথাবার্তা নিয়ে। এবং আজকে যেহেতু মঙ্গলবার, একটা ধাঁধাও কিন্তু দিয়েছি, খুবই সহজ ধাঁধা, যদি আপনি পারেন আর কি, একটু ভাবনা চিন্তা করেন আর কি। তো আমি ধাঁধাটা বলে দিব, তার আগে বলছি যে অবশ্যই ঢাকা মেট্রো 9040 আপনি আপনার যে কোনো কথাবার্তা অবশ্যই আমাকে পাঠাতে পারেন, SMS এর মাধ্যমে, WhatsApp এর মাধ্যমে, বা আমার ফেসবুক যে পোস্টটি আছে সেই পোস্টের নিচে কমেন্ট আকারে। তো নম্বরটা বলে দিচ্ছি, 01841904904, এটা হচ্ছে আমাদের নম্বর। এই নম্বরে আপনি SMS ও করতে পারেন, WhatsApp ও করতে পারেন, আর আপনি কমেন্ট আকারে আপনার কথা জানাতে পারেন, ধাঁধার উত্তর দিতে পারেন যেখানে, সেটা হচ্ছে facebook.com/ilovedhakafm। এবং আজকের যে ধাঁধাটি সেটা হচ্ছে, মুখ দিয়ে খায় কিন্তু পেটে কোনো খাবার থাকে না, পিঠ দিয়ে বের করে দেয়, জিনিসটা কি? ইন্টারেস্টিং কিন্তু আজকেরটা। মুখ দিয়ে খায় কিন্তু পেটে কোনো খাবার থাকে না, পিঠ দিয়ে বের করে দেয়, জিনিসটা কি? সেটাই আসলে জানতে হবে আমাকে আমার বন্ধুর কাছ থেকে। অবশ্যই আমাকে জানাতে পারেন। এবং যারা যুক্ত হয়ে গেছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ আজকের এই আড্ডায়। আশা করছি আজকের আড্ডাটাও জমে উঠবে প্রতিদিনের মতো। এবং আমার সঙ্গে যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি। আমাদের বন্ধু আছেন মাহদি, লিখেছেন, সিফাত দাদার উত্তর কি দিব, ধাঁধার উত্তর দেন আমার, মানে আচ্ছা সিফাত ধাঁধার উত্তর কি দিব, দাদা বলেছেন তো আমি ভাবছি যে আপনি আমাকে দাদা বললেন কিনা। এনিওয়ে একটু ভাবতে হবে, তাহলে আমি বলে দিলে আর আমি তো আর দিতাম না, বুঝেন নাই। অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ বিকেল। শুভ বিকেল অমৃত বোস, কেমন আছেন, কি অবস্থা বলেন। আমাদের ঢাকার অবস্থা কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে না, মোটামুটি খুব বেশি গরমের বা রোদের যে তীব্রতা সেটা কিন্তু নাই, যদিও পরন্ত বিকেল, না থাকাটাই স্বাভাবিক, কিন্তু একটা ব্যবসা একটা গরম কিন্তু হালকা হালকা আছে, মানে খুব বেশি যে আছে তা না। গত দুই দিন ধরেই আমরা দেখছি যে মোটামুটি আগের চেয়ে কিছুটা ঠান্ডা হয়েছে। এবং আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে যে রাস্তাঘাটে আসলে যানজটের পরিমাণটা অনেক বেশি পরিমাণ, যেখানে অনেক বেশি সময় আসলে সেখানে চলে যাচ্ছে। তো খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে অনেকে আমাকে বাসেও শুনছেন, হয়তো বা গাড়িতে শুনছেন, সিএনজিতে শুনছেন, যেখান থেকেই শুনছেন অবশ্যই বিরক্ত, মানে হলেও তো আসলে লাভ নেই, আপনি বিরক্ত হলেও তো আসলে যে এটা থেকে বেরোতে পারবেন বিষয়টা তো তা না। তো সেক্ষেত্রে যেটা করতে পারেন, আমার সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারেন, অথবা নতুন কোনো কিছু শিখতে পারেন, কোন একটা কিছু, মানে এই এর মাঝে আর কি আপনার কোন একটা কাজ আপনি করে নিতে পারেন যেটা আপনার হাতে মোবাইল ফোনের মাধ্যমে পসিবল, ঠিক আছে? তো অবশ্যই আপনি সেটা করতেই পারেন। এই মুহূর্তে আমি আবার একটা গানে চলে যাব, প্রথমে এত কথা না বলি, তখন বন্ধুরা বলবো যে ভাইয়া তুমি অনেক কথা বলো। আচ্ছা না, SMS তো পড়ি নাই, আমার তো মনে হয় SMS পড়া দরকার, কিছু তো SMS পড়া দরকার। আচ্ছা আমাদের বন্ধু লিখেছেন, আমার ভাই, তোমার ভাই সিফাত ভাই, অনেকদিন পর মেসেজ দিলাম, আমি সাথে আছি সানিম। হ্যাঁ সানিম, আমি চিন্তা করছিলাম যে সানিম গেল কই। আচ্ছা ভাইয়া দুইটা খুশির খবর আছে, একটা হলো আমার ভাই আসবে, দুইটা হলো ফেব্রুয়ারির 5 তারিখে ভাইয়া বাবু আসবে। তোমার কি খুশি হচ্ছে? অবশ্যই, একটা যে কোনো বেবির জন্য আমার আসলে অনেক বেশি পরিমাণ খুশি লাগে, এবং তাদের মধ্যে স্পেশাল কিছু একটা থাকে যে তাদের মুভমেন্ট, তাদের দুনিয়াতে আগমন, এটা মন ভালো করে দেয়। জুলি কেরানীগঞ্জ থেকে, তো দুইটা খুশি ভাইয়া, দুটি খুশি খবর হচ্ছে, একটা হলো আমার ভাই আসবে, আচ্ছা দ্বিতীয়টা হলো ফেব্রুয়ারির 5 তারিখে। তো দুইটা তো একই ঘটনা হয়ে গেল যে আপনার ভাই আসবে, তো দুইটা হলো ঘটনা নাকি একটা হলো? আপনি শুধু তারিখটা বলেছেন, ওই তারিখটা কি মানে আলাদাভাবে খুশির কারণ, নাকি ভাইয়া আসবে এটা খুশির কারণ, কোনটা? যাই হোক, আছেন নিতু আমাদের সঙ্গে বদরগঞ্জ থেকে, স্বাগত জানাচ্ছি নিতু। আরও আছেন আমাদের সঙ্গে তমা, আচ্ছা ভাইয়া তমা, আচ্ছা আপু অনেক অসুস্থ, ওর জন্য প্রে করবেন, আপু এখন আইসে তো, ও মাই গড, কি হয়েছে আসলে বিস্তারিত তো জানি না বন্ধু, ডক্টর কিছু বলতে পারছে না, বাসার সবাই অনেক কান্না করছে, আমি ওর খালাতো বোন সিনথিয়া বলছি। আচ্ছা তমা অসুস্থ, আমাদের বন্ধু তমা অসুস্থ, আর সিনথিয়া এটা আসলে বলুন, সিনথিয়া আমরা অবশ্যই এটা আসলে আপনার, আপনি জানিয়েছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ, এবং অবশ্যই মানে আমরা তো দোয়া করি, এবং ICU হোক, CCU হোক, তারপরে আরও যা কিছুই হোক না কেন, আমার বিশ্বাসটা আসলে সৃষ্টিকর্তার উপরে, এবং আমি আসলে তাকেই বিশ্বাস করি, এবং আমি বিশ্বাস করি যে কোনো সময় যে কোনো মিরাকেল হতে পারে, ঠিক আছে? তো অবশ্যই দোয়া করছি, এবং আসলে এরকম একটা সিচুয়েশনে তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো শক্তি, কথা বা ক্ষমতা হয়তো বা আমাদের কারোরই নেই, তবে অবশ্যই দোয়া করার ক্ষমতা আমাদের আছে। আমরা অবশ্যই অনেক অনেক বেশি পরিমাণ দোয়া করছি সিনথিয়া, এবং নিঃসন্দেহে আপনিও দোয়া করছেন, এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না, অবশ্যই জানাবেন সামনে কি হলো না হলো। এখানে আছেন আমাদের বন্ধু, জানো ভাইয়া গতকাল আমার জন্মদিন ছিল, আমার জন্য দোয়া করো যেন আমি ভালো থাকি, সিলেট থেকে হালিমা। অবশ্যই হালিমা, অনেক অনেক দোয়া রইল, এবং আপনি অনেক ভালো থাকেন, আর এই মুহূর্তে সঙ্গেই থাকেন, আমি একটা গানে চলে যাবো, একলা মানুষ অ্যালবাম থেকে রাজীবের কণ্ঠে কালিয়া, শুনতে থাকুন, সঙ্গেই থাকুন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা এফএম 90.4।
1: শুনছেন ঢাকা এফএম 90.4।

0: You're listening to Taka FM 90.4.
1: ঢাকা এফএম 90.4 এ চলছে ঢাকা মেট্রো 9040 আড্ডা, এবং সিফাত আপনার সঙ্গে আছে একটা ধাঁধা নিয়ে। আজকের যে ধাঁধাটা, সহজ বলা যায় আবার কঠিনও বলা যায়, তো আজকের যে ধাঁধাটা সেটা হচ্ছে যে মুখ দিয়ে খায় কিন্তু পেটে কোনো খাবার থাকে না, পিঠ দিয়ে বের করে দেয়। জিনিসটা কি? মুখ দিয়ে খায় কিন্তু পেটে কোনো খাবার থাকে না, পিঠ দিয়ে বের করে দেয়। জিনিসটা কি, কি মনে হয়, সহজ না কঠিন? যাই হোক, আপনার উপরে ছেড়ে দিলাম, দেখেন কি অবস্থা, পারেন কিনা এটা। উত্তরটা অবশ্যই আমাকে জানাতে হবে 7:45 আগে, কারণ আমি 7:00 বাজে কিন্তু জানিয়ে দিব আজকে যে সঠিক উত্তরটা। মাহাদি একটা উত্তর দিয়েছেন, ওকে জেনে রাখলাম উত্তরটা। আরো আছেন আমাদের সঙ্গে আমাদের অঙ্কুর বড়ুয়া। আসসালামু আলাইকুম, শুভ বিকাল সিরাজ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, শুভ বিকাল অঙ্কুর, কেমন আছেন আপনি? আচ্ছা, আপনার দোয়া আশীর্বাদ এখন মোটামুটি ভালো আছে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো জেনে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, আচ্ছা ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার চিকিৎসা চলছে, ডাক্তার বলেছে হার্টের রিং বসাতে হবে না, বাহ, কিন্তু অন্য ডাক্তার, আচ্ছা আরো বিভিন্ন জায়গায় ডাক্তার উনি দেখিয়েছেন, ডাক্তার বলেছে হার্টের রিং পড়তে হবে না, ওপেন সার্জারি করতে হবে বলেছে। আচ্ছা, আপনি আরেকটু সময় নেন, এবং এক একজন যেহেতু এক এক রকম কথাবার্তা বলছে, আপনি পসিবল হলে মানে আরো ভালো কোনো ডাক্তার দেখানোর চেষ্টা করেন বা রিপোর্টগুলো দেখানোর চেষ্টা করেন, তাদের স্বর্ণাপন্ন হওয়ার চেষ্টা করেন। আশা করছি যে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। অনেক সময় এরকম কিন্তু হয়, একজন বলছে যে পড়াতে হবে, আরেকজন বলছে পড়াতে হবে না, এই ইসে কনফিউজ হয়ে যায় রোগী মাঝখানে। তো সেই ক্ষেত্রে আপনি একটু সময় নেন, দেখেন আপনি আসলে মেডিসিনটা খেয়ে আপনার কেমন লাগছে বা আপনার অবস্থাটা কি, তারপর আরেকটা টেস্ট করেন, তারপর কথা বলেন আবার, ঠিক আছে? আচ্ছা, তিনি উত্তরও কিন্তু দিয়েছেন। আর এদিকে আছেন আমাদের বন্ধু, কি লিখেছেন, আসসালামু আলাইকুম সৈয়দ ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জয়েন করে ফেলেছি সৌদি আরব দাম্মাম থেকে, আমাদের ইন্টারন্যাশনাল বন্ধু, স্বাগত জানাচ্ছি আমাদের এই বন্ধুকে। আমাদের বন্ধুর নাম হচ্ছে কি, খাইরুল, আচ্ছা খাইরুল কবির, স্বাগত জানাচ্ছি খাইরুল কবির আপনাকে, আশা করি আপনি ভালো আছেন। এদিকে আছেন আমাদের বন্ধুকে, এটা এটা হচ্ছে আমাদের বন্ধু, এটা কি আমাকে লিখেছেন নাকি? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি নুসাইবা ভাইয়া, রিদম ভাইয়া নাকি ফক্সের বিয়ে খাইছে, আপনি কি খেয়েছেন? ছোটবেলা কত খেয়েছি, এই রোদের মধ্যে বৃষ্টি আসলেই তো আমরা ধরে নিতাম যে সেদিন নাকি ওই শিয়াল মামার বিয়ে, কেউ দাওয়াত দেয়নি, আমরা শুধু শুধু খেয়ে আসছি যে। আচ্ছা, এখানে আছেন সিরাজ ভাই, কেমন আছেন? আমি মাহমুদুল হাসান বলছি, আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে আমার মন ভালো নেই, কেন, কি হলো? কারণ আজ মেসির বিদায় ম্যাচ হবে, ইয়াস, ওই যে 5:00 যেটা, না আমি কিন্তু মানে অবশ্যই চেয়েছিলাম যে আমি, আমার নিঃসন্দেহে আমার পছন্দের প্লেয়ার হচ্ছে মেসি, লিওনেল মেসি, এবং আমি চাচ্ছিলাম যে তিনি আরো খেলুক, কিন্তু তার বিদায় বেলায় কিছুটা খারাপ লাগছে, কিন্তু এটাও ভালো লাগছে যে তিনি আসলে একদম পিকে, তার যদিও বয়স হয়ে গেছে, মানে একজন খেলোয়াড় হিসেবে চিন্তা করতে গেল, কিন্তু তারপরও তার যে পারফরমেন্স স্টিল নাও, এবং ক্লাবগুলোতে ক্লাবে তিনি যেভাবে খেলেন আসলে, এটা আসলে আমাদের হয়তো বা আরও কিছুটা দেখার সৌভাগ্য আর কি হবে, হয়তো বা ন্যাশনাল টিম আমরা আজকের পর থেকে তাকে আর পাবো না, মানে বিদায় ম্যাচের পর থেকে অবশ্যই মিস করব লিওনেল মেসিকে। তবে মন খারাপ করা যাবে না, আমরা চাই আমাদের এই ফুটবল হিরো খুব হাসি খুশিভাবে বিদায় নিক। আচ্ছা সিরাজ ভাই, আজকে কি আপনি মেসির বিদায় ম্যাচ দেখবেন? আমার তো খুবই খুবই খুবই ইচ্ছা, এটা না দেখার কোনোই মানে কারণ নাই, খুবই ইচ্ছা, এখন যদি একান্তভাবে ঘুমিয়ে না পড়ি আর কি, বা অন্য কোনো কাজে ব্যস্ত না হয়ে যাই। আচ্ছা, আমি বাবার কাছে রাজকন্যা, আমার দেখে মায়ের মনে জাগে খুশির বন্যা, আমি ভাইয়ের কাছে ভালোবাসার মায়াবী বাঁধন, আমি পরিজনকে বুকে, পরিজনের বুকে স্পন্দনের কম্পন, বা বাবা পারি না, শুধু চেষ্টা করলাম। সুথি সুন্না হৃদ নাটকটি খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো বলেছেন আপনি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুথি। আরও আছেন, হাই ভাইয়া, আমি ফারিন রহমান সিহা, সিহা, আচ্ছা ময়মনসিং থেকে শুনছেন আমাকে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, জিজ্ঞেস করেছেন আমি কেমন আছি আর কি। ওকে সিফাত ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি।

আচ্ছা বাতাস, আমি সিলেট থেকে সমিত। আচ্ছা সমিত একটা উত্তর দিয়েছেন ওকে। সিফাত ভাই, আপনার আগে কি আপনার এইজ কত, এইটা কি জিজ্ঞেস করতে হয়? কখনো কাউকে জিজ্ঞেস করতে হয় না। আচ্ছা যাই হোক, জানতে ইচ্ছা হলো তাই বললাম। না বলবেন মানে এটা হচ্ছে বন্ধু হিসেবে আর কি শেয়ার করা, যেমন ধরেন কারো স্যালারি, কারো এইজ, এই ম্যাটারগুলো আসলে ডিরেক্টলি আপনি পাবলিকলি মনে করেন যে জিজ্ঞেস করতে গেলে পরে দেখা গেছে মারামারি লেগে যেতে পারে। না আমি বলতেই পারি, আপনি আসেন একদিন চা খেতে খেতে বলবো, এখন বলে দিলে সবাই যদি বুড়া বলে, আবার সবাই যদি ইয়াং বলে, তো এই ক্ষেত্রে আসলে বলছি না আমি। তিনি লিখেছেন ভাই আপনি কি কি মাইন্ড করবেন না, আবার লিখে দিচ্ছেন না, মাইন্ড করিনি, এটা বন্ধু হিসেবে শেয়ার করলাম আর কি, যে অনেক বন্ধুরাই করে, এটা আপনার থ্রুতে বললাম, আপনি করেছেন বিষয়টা এমন না, এটা আসলে যে কারো ক্ষেত্রেই হোক, মানে যখন আপনি খুব প্রাইভেটলি তার সঙ্গে বসবেন, চা কফি খাবেন, তখন আপনি অনেক কিছু প্রশ্ন করতে পারেন, তারপরেও একটা ব্যারিকেড কিন্তু থাকে যে না এটার বেশি আসলে বলা যাবে না, এটা বিব্রতকর হয়ে যায় অনেকের ক্ষেত্রে। আমি বিব্রত হইনি কিন্তু, আমি তো বললামই যে আসলে কেন বলবো না, বললে কেউ বলবে যে বুড়ো হয়ে গেছে, কেউ বলবে যে এতই ইয়াং, এত চাই কেটে যাবোই না ওদিকে। এনিওয়ে আমি এখন গানে চলে যাব, যে গানটি শুনবো সেটা হচ্ছে তুমি ভরেছ মন বাই সুমন অ্যান্ড এলিটা। শুনতে থাকুন সুমন এবং এলিটার চমৎকার এই গানটি, এবং আমার খুব পছন্দের একটি গান, মিউজিক করেছে ফুয়াদ আল মুক্তাদির। তা আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: 01484-549-0404.
1: Let's talk more music. Hot, hot music.
2: শুভ সন্ধ্যা, সন্ধ্যা হয়ে গেল। সিফাত আপনার সঙ্গে আছি ঢাকা মেট্রো 9040 নিয়ে। এই মুহূর্তে সময় ঘড়িতে 5:47, আর আমার সঙ্গে যুক্ত হয়েছেন ফেসবুকে আমার অনেক বন্ধুরা। শ্যামা আছেন আমাদের সঙ্গে। হাই ভাইয়া, চা খেয়েছেন? চা তো সকাল দুপুর খেয়েছি, মোটামুটি আরো বাকি আছে, খাবো। আপনি খেয়েছেন? আচ্ছা, অঙ্কুর বড়ুয়া লিখেছেন হচ্ছে, আচ্ছা অঙ্কুর বড়ুয়া আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছিলেন, জিজ্ঞেস করেছিলেন আমি কেমন আছি। শান্তি ইসলাম আছেন আমাদের সঙ্গে, হাই জয়েন হয়ে গেলাম। হ্যালো শান্তি ইসলাম, কেমন আছেন আপনি? এবং লাস্ট লোকেশন, আচ্ছা এটা হচ্ছে আমাদের একজন বন্ধু, তিনি তার নিজের নাম লিখেন নাই, তার আইডি নামটা আসলে লাস্ট লোকেশন। এবং ইসের উনি উত্তর যেটা দিয়েছেন, তিনি আবার প্রশ্ন করেছেন, তো লাস্ট লোকেশন প্রশ্ন তো করা যাবে না, আপনি যখন কনফিডেন্ট হবেন যে না এটা হতে পারে উত্তর বা এটা হবে, তখন আপনি বলে দেন। আমাকে প্রশ্ন করলে কেমন হবে, আমি তো উত্তর বলবো না এখন। আচ্ছা, আফরোজা পলি আছেন, আমাদের জান্নাতারা জ্যোতি শুভ বিকাল জানিয়েছিলেন, যদি এখন শুভ সন্ধ্যা হয়ে গেছে, তিনি আগেই জানিয়েছিলেন, আমি পড়লাম পরে আর কি। আচ্ছা, আরও আছেন আমাদের সঙ্গে SMS এর মাধ্যমে যে যে বন্ধুরা, একটু দেখি আমাদের সঙ্গে আছেন হচ্ছে সিফু ভাইয়া, আমি আছি তোমার সাথে, সোনিয়া, ওকে রংপুর থেকে শুনছেন আমাদের এই বন্ধু। আচ্ছা, আরও আছেন আমাদের সঙ্গে শুভেচ্ছা, বহুদিন পরে দেখলাম শুভেচ্ছাকে। আসসালামু আলাইকুম মিষ্টি ভাইয়া, শুভ বিকাল, কেমন আছো? আমার ফোনে টাকা না থাকে এতদিন মেসেজ করতে পারিনি, কিন্তু তোমার প্রতিটা শো শুনেছি, যাক এটা শুনে ভালো লাগলো যে আপনি প্রতিটা শোতে ছিলেন, লিখতে পারিনি বলে তুমি রাগ করনি? তো তা তো একটু করেছি যে রাগ, যে না কেন লিখতে পারবে না, কিন্তু যখন আপনি বলছেন যে আপনার একটা সমস্যা ছিল, সেক্ষেত্রে আসলে রাগ করাটা তো যায় না, কারণ আপনি তার ইচ্ছা করে ব্যাপারটা এরকম করেন নাই, তাই না? এখন আপনি পরিস্থিতির শিকার ছিলেন, তো দোয়া করি আপনার কাছে যেন টাকা পয়সা চলে আসে আর কি, তারপর ওই জায়গা থেকে কিছু টাকা আমাকে দিন। আচ্ছা, আছেন মাহি রংপুর থেকে, মাহি স্বাগত জানাচ্ছি আপনাকে। আরও আছেন আমাদের সঙ্গে, হাই হাই হাই হাই, যুক্ত হলাম, সিঙ্গাপুর নেহি, শ্রীলঙ্কা ভি নেহি, সিলেট থেকে তমা, ইয়ে নতুন নতুন ইন্ট্রোডাকশন না, জোশ ছিল, যাই হোক তমা থ্যাংক ইউ, স্বাগত জানাচ্ছি আপনাকে। শরীফ আছেন আমাদের সঙ্গে, আমি যে মেয়েকে খুব পছন্দ করি ভাবছিলাম তাকে প্রপোজ করবো, পরে শুনি তার বয়ফ্রেন্ড আছে, তাহলে ওয়েট করেন এরকম তাকে আর কি, পরে আবার চলে যায়, ডোন্ট ওয়ারি। সো আমি দোয়া করি আর কি যে প্রেমটা যেন আর কি পবিত্র হয়, এবং প্রেমটা যেন আর কি ঠিকঠাক মতো চলে আর কি সামনে, এটা যেন বিয়ের দিকে যায়, এটা হচ্ছে একটা বিষয়। কিন্তু শুধুমাত্র টাইম পাস করার জন্য আরেকজনের হক নিয়ে অথবা আরেকজনের ইমোশনস নিয়ে খেলাটা আসলে একদমই ঠিক না, এটা আমি কখনোই সাপোর্ট করি না, এখনো করি না, সামনেও করবো না, ঠিক আছে? ইমোশনস নিয়ে একটা হতে পারে যে না ফাইন, আপনি অ্যাক্টিং করছেন, আমরা সিনেমা দেখি, নাটক দেখি, বিভিন্ন রিলস দেখি, এটা সেটা অন্য হিসাব, যেটা একটা ক্যামেরার সামনে একটা হচ্ছে, কিন্তু আপনি বাস্তব জীবনে যদি আপনার নিজের সব কিছু হাইড করে, আপনার মানে নিয়তটাকেও হাইড করে, বা আপনার লক্ষ্য যেটা সেটাকে হাইড করে যদি আরেকজনকে মিথ্যা আশ্বাসের মাধ্যমে আর কি সামনের দিকে আগাতে থাকেন, তাহলে আপনি আসলে তার ইমোশনস নিয়ে খেলছেন, এবং একটা সময় কিন্তু আপনি এইটা আবার আপনার জীবনে ব্যাক করবে। সো একটু সাবধান হতে হবে। যাই হোক, আমরা একটা ধামাকায় চলে যাবো, জেফারের গান ইনসাফ সিনেমা থেকে ধামাকা, এই গানটা শুনতে থাকবো, পরবর্তী ঘন্টায় আবারও ফিরছি আরও আরও কথাবার্তা নিয়ে, শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

উপন্যাস বা কবিতার পঙ্ক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হল নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

টাইম চেক, এখন সময় সন্ধ্যা ছটা। ঢাকা মেট্রো 9040।

0: নতুন ঘন্টায় স্বাগত জানাচ্ছি। আপনার বন্ধু এখনো আছি, মানে সিফাত আপনার সঙ্গে আছি ঢাকা মেট্রো 9040 নিয়ে। তাপমাত্রার কথা যদি বলে, এই মুহূর্তে 31 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে ঢাকায় এবং ফিলস লাইক 35, মানে গত কয়েকদিনের চেয়ে তো মোটামুটি মাশাআল্লাহ অনেকটা কম। তো এটা আসলে কমতে থাকবে আস্তে আস্তে, কারণ শীতের সময়টা চলে আসছে। এখন যেটা হয়, যেটা আমি আগেও বলেছিলাম, সেটা হচ্ছে যে সময় মতো আসলে কোনো কিছুই পাই না। যেমন ধরেন, আগে পয়লা বৈশাখে দেখা যেত যে মানে বৈশাখের দিন সন্ধ্যায় ঝড় আসবেই, কিন্তু এখন সেটা পাই না, হয় আগে হয় নয়তো পরে। আবার শীতের সময় ম্যাটারটা অনেকটা এরকম যে শীত যখন আসার কথা শরৎ, তখন শীত পাই না, অনেকক্ষণ অনেক পরে যেয়ে পাই। তো এটা বিভিন্ন কারণে হয়। আমাদের আসলে এই যে ধরেন আমরা পরিবেশের সাথে যে দুষ্টামিগুলো করি, হ্যাঁ, তো পরিবেশও আমাদের আবার সেটা ফিরিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে আমাদের সবারই নিজ নিজ জায়গা থেকে কিন্তু এই জায়গাটাতে এগিয়ে আসতে হবে। অ্যাটলিস্ট যেমন ধরেন আপনার বাসায় যদি জায়গা থাকে, বাসায় যদি একটা উঠোন থাকে, সেক্ষেত্রে আপনি গাছ লাগান। অনেক বন্ধুরা আছেন আমাকে, তাদের বাসার সামনে অনেক জায়গা থাকে, আমার যতটুকু তাদের কথাবার্তা শুনে মনে হয়েছে, সেখানে বেশি বেশি করে গাছ লাগান এবং মানে যে গাছগুলো উপকারী সেই গাছগুলো লাগান এবং সেটার পরিচর্যা করেন ঠিক মতো। এই গাছগুলি আপনার এমন একটা বন্ধু হবে 5-10 বছর পরে, যে দেখবেন যে তারা আপনার বিপদের বন্ধু হয়ে দাঁড়িয়ে গেছে এবং এমনি তো পরিবেশের সঙ্গে একটা বন্ধুত্ব থাকবেই। তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা চাইলেই আমাদের আস্তে আস্তে করে, মানে আমরা সবকিছু অনেক রেডিমেড চাইতো যে আজকে চেয়েছি কালকেই লাগবে জিনিসটা। তো কিছু কিছু জিনিস থেকে যেটা আপনি আমি হয়তো বা চাইলেই সাথে সাথে সম্ভব না, সেটার জন্য ধৈর্য ধরতে হবে, সেটার জন্য একটু মানে মানে মনকে স্থির করতে হবে। তো সেটা আশা করি আমার বন্ধুরা করেন এবং যারা করেন না তারা এখন থেকে করবেন। বেশি বেশি করে গাছ লাগাবেন, রাস্তার দুই পাশে লাগাতে পারেন, এতে রাস্তায় একটা ছায়ার একটা ব্যাপার থাকবে। আমরা এরকম বিভিন্ন শহরে বিভিন্ন অঞ্চলে কিন্তু এরকম দেখি রাস্তা, যে দেখি আর ভাবি, বা বাইরের দেশেও আমরা দেখি বিভিন্ন রাস্তার ভিতরে যে একদম পুরো গাছ। আমার খুব ভালো লাগে এটা, যে দুই সাইড থেকে গাছ, গাছের ছায়াটা আসলে এই রাস্তার মধ্যে পড়ছে এবং খুব মানে হাইওয়ে আর কি। তো সেটা আমার কাছে দেখতে খুব অসাধারণ লাগে। মাঝে মাঝে ভাবতাম যে না, এটা কি বাইরের দেশে এরকম হয়, পরে আমি দেখলাম না, বাংলাদেশের ভিতরে অনেক জায়গা আছে যে জায়গায় এরকম আছে এবং তারা নিশ্চয়ই এটার যত্ন নেন। তো আমরা যদি বাকি যেই অঞ্চলের বন্ধুরা আছেন বিভিন্ন জায়গার, তারা যদি নিজ নিজ জায়গা থেকে এই জায়গা এই জিনিসটা করেন, তাহলে আমার মনে এমনি জিনিস মানে ওই এলাকাটা অনেক সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আর এদিকে আমার সঙ্গে যারা যারা আছেন তাদের কথা বলবো, তবে তার আগে আমি একটু ধাঁধাটা আরও একবার বলতে চাই। সেটা হচ্ছে, মুখ দিয়ে খায় কিন্তু পেটে কোনো খাবার থাকে না, পিঠ দিয়ে বের করে দেয়, জিনিসটা কি? আবারও বলছি, মুখ দিয়ে খায় কিন্তু পেটে কোনো খাবার থাকে না, পিঠ দিয়ে বের করে দেয়, জিনিসটা কি? আজকে মনে কঠিন হয়ে গেছে না দাদাটা? আমার বন্ধুদের উত্তর শুনে মনে হচ্ছে কেউ কেউ তো উত্তরই দিচ্ছে না ভয়ে, আর যারা যারা দিচ্ছে তারাও কনফিউজড। লাস্ট লোকেশন হচ্ছে ব্রো, আপনার প্রিয় গান কি? ব্রো আমার আসলে সিস, আমার আসলে প্রিয় গান বলতে আসলে এটা বলাটা আমার জন্য খুব কঠিন, কারণ আমার এক এক সময় এক এক গান ভালো লাগে। কিছু গান আছে যেমন পুরোনো দিনের যে গানগুলো আছে সেই গানগুলো সবসময় ভালো লাগে, যেমন কতদিন দেখিনি তোমায়, তারপরে আমি অবুঝের মতো কি করেছি, তারপরে ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, তো এই ধরনের যে গান। তারপরে আমাদের প্রয়াত শুভিনন্দী স্যারের বেশ কিছু গান, যেমন আমার এ দুটি চোখ পাথর তো নয়, তারপরে কেন ভালোবাসা হারিয়ে যায়, তো এই গানগুলো সবসময় আমার পছন্দের। ঠিক আছে, আর বাকি যে গানগুলো থাকে ওগুলো হচ্ছে সিচুয়েশন ওয়াইজ, যে একটু পার্টি মুডে আছি তখন একটু আপবিটের গান ভালো লাগবে, আবার যখন একটু দেখা গেছে একটু কুল মুডে আছে, একটু শান্ত স্বভাবের গান শুনতে যাচ্ছি, তখন সফট গানগুলো ভালো লাগে। অ্যান্ড সফট গান তো লিস্ট তো অনেক বড়, আমি কোনটা বলবো বলেন। আর যাই হোক, সোহেল মাসুদ আছেন শুভ সন্ধ্যা লালমাটিয়া থেকে শুনছেন আমাদের বন্ধু, তিনি একটা উত্তর দিয়েছেন। ওকেই, শামা লিখেছেন, আচ্ছা শামা তো আমাকে বলেছিলেন যে আমি চা খেয়েছি কিনা, চা তো খেয়েছি। আচ্ছা, এদিকে আছেন আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক বন্ধুরা, প্রেম ভরা শুভ সন্ধ্যা, আরে বাবা, রায়হান সৈয়দপুর থেকে ধন্যবাদ রায়হান। আছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত। আমাদের মোশারফ হোসেন আছেন আমাদের সঙ্গে, মোশারফ হোসেন মহারাজ ইব্রাহিমপুর পশ্চিমপাড়া বেলাবন নরসিংদী থেকে, গত সপ্তাহে অ্যাড হতে পারেনি, তিনি হাসপাতালে ছিলাম, চতুর্থ নম্বর ছেলে সন্তানের বাবা। কংগ্রেচুলেশন বন্ধু, চার সন্তানের বাবা, হ্যাঁ আমাদের বন্ধু অনেক এক্সপিরিয়েন্স মানে তার লাইফ সম্পর্কে, এবং এই চার সন্তান ইনশাল্লাহ খুব সুস্থ থাকুক এবং ভালো থাকুক, সামনে এগিয়ে যাক এবং আপনার সহযোগিতার হাত হোক, এটা আমরা দোয়া করি। আচ্ছা, এখানে লিখেছেন আমাদের বন্ধু, হাই সিফাত ভাইয়া কেমন আছেন, আমাদের জাহারা যুক্ত হয়ে গেছেন, জাহারা। ওকে ভাইয়া, আজকে কিন্তু আপনাকে গান গেয়ে শোনাতেই হবে। না বন্ধু, আমি গান আপাতত গাচ্ছি না, কারণ প্রতিদিন গান গেলে আবার সমস্যা। ঠিক আছে, তো মাঝে মাঝে গাবো, আমি তো গান করে রেখেছি, তো আমি তো আপনাদের তো বললাম যে এই অ্যাড্রেসে শুনতে পারবেন, তো তারপর আবার যখন আবার হঠাৎ করে দেখবেন একদিন গিয়ে ফেলেছি। আচ্ছা লিখেছে, যদি আমি ব্রাজিল সাপোর্টার তবুও মেসির জন্য আমার খারাপ লাগে জাহারা। জাহারা ধন্যবাদ। আসলে ফুটবল প্রেমী যখন আপনি হবেন তখন আসলে হয়তো বা স্পেসিফিক আপনি কোনো দল সাপোর্ট করতেই পারেন, কিন্তু যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে, যেটা আপনার কাছে অ্যাভারেজ মনে হয় সেটা বলতে হবে। যেমন আমি আর্জেন্টিনা সাপোর্ট করলেও মেসি যেমন আমার মানে খুব পছন্দের একজন প্লেয়ার এবং আমার চোখে বিশ্বসেরা এবং বিশ্বের চোখেই সেটা, ম্যাক্সিমাম মানুষের চোখে, যেটার মাধ্যমে তিনি প্রুফ করেছেন অলরেডি, সাথে সাথে কিন্তু আমার নেইমারের খেলা খুব পছন্দ এবং আমার খুব পছন্দের প্লেয়ারের মধ্যে ব্রাজিলের কার্লোস আছেন, তারপর রোনালদো আছেন, তারপরে হচ্ছেন রোনালদিনহো আছেন, তারপরে অনেক অনেক প্লেয়ার আছেন, মোহাম্মদ সালাহ আছেন, তারপরে বর্তমানে হালান্ড, ইয়ামাল, এরাও কিন্তু আমার পছন্দ। তারা তো আর্জেন্টিনার না, তারপরে আমার পছন্দ কারণ তাদের খেলা দেখতে আমার খুব পছন্দ, মানে আমার খুব ভালো লাগে। এমবাপের খেলাও আমার খুব ভালো লাগে, তার যে স্পিড এটা আমার কাছে অসাধারণ লাগে। তো আপনি যখন আসলে কোনো একটা স্পেসিফিক খেলা পছন্দ করবেন তখন আপনি আসলে খেলাটার ভিতরে মনোযোগ দিবেন। এবং মেসিকে পছন্দ করার প্রধান কারণ হচ্ছে, এক তো হচ্ছে মেসির মানে যখন দেখি আমি যে তিনি খেলছেন বেশ কতগুলো শট যিনি করেন খেলার মাঠে, আমি না আসলে আমি হাসতে থাকি যে মানে এটা কেমনে কি, এটা কি হয়, এরকম হওয়া সম্ভব? রিসেন্ট টাইমে উনি একটা গোল করলেন, মানে একদম ডিরেক্ট ফ্রিকিকের মাধ্যমে তিনি আসলে গোল বাড়ি দিলেন একদম সাইড থেকে। সো আমি মানে খুব হাসছিলাম, বাসায় মানুষজন জিজ্ঞেস করেছে হাসার কারণ কি, কারণ হচ্ছে এরকম, তো দেখলাম তারাও হাসছে। সো একটা মানুষের মানে কতটা এই ব্যাপারে দক্ষ হলে, হ্যাঁ, আপনার তার যে দর্শকরা আছে তাদেরকে এত সুন্দর মনোমুগ্ধকর খেলা উপহার দিতে পারে। তো এই জন্য মেসি আমার কাছে সবসময় সেরা প্রথম থেকেই, এবং তার পরবর্তীতে আরও অনেক অনেক ভালো ভালো প্লেয়াররা আছেন যারা একই সাথে আমার মানে আমার কাছে খুবই ভালো লাগে তাদের খেলা দেখতে। আমি এখনও যখন সময় পাই তাদের খেলা দেখি অথবা যখন কোনো যে তাদের গোলগুলো আছে সেগুলো আমি দেখার চেষ্টা করি। আচ্ছা এখানে আছেন আমাদের বন্ধু জুয়েল, মালয়েশিয়া থেকে আমাদের ইন্টারন্যাশনাল বন্ধু, স্বাগত জানাচ্ছি আপনাকে। ওকে, আরও আছেন ভাইয়া, ডিসেম্বরের দিকে ইন্ডিয়া গিয়ে ডাক্তার দেখাতে পারি আশা করি। আচ্ছা এটা হচ্ছে আমাদের অঙ্কুর। অঙ্কুর ইন্ডিয়াতে কিন্তু আমাদের বন্ধু ইসে আছে, যে আমাদের অমৃত বোস আছে, আপনি দেখবেন ওনার সঙ্গে কথা বললেও দেখবেন যে যদি কোনো ধরনের কোনো সাপোর্ট তিনি পসিবল হয় তিনি দিতে পারেন, আর না হলে তো নাই, এমনি যেহেতু একই আড্ডার ভিতরে আমরা থাকি সেজন্য বেসিক্যালি বলা। এনিওয়ে আমরা একটা গানে চলে যাবো, যে গানটা শুনবো সেটা হচ্ছে সঞ্জয় অ্যান্ড মাখনের কণ্ঠে কার জন্যে। শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা এফ এম 90.4 এর।
1: দিল না সে দিল না, মনে মায়া ছিল না।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

ঠিক যাক, বন্ধুরা ভাবছে অনেক অনেক অনেক ভাবছে, তারপরেও আসলে আমার মনে হয় যে সঠিক উত্তরের দিকে তারা আসলে পৌঁছাতে পারছে না। আমি ধাঁধাটা বলে দিব আরো একবার, তার আগে বলছি যে আপনি টিউন করে আছেন 90.4 এবং অনেকে শুনছেন হয়তো আমাদের অ্যাপে, ঢাকা এফএম 90.4 এর অ্যাপে। তো যারা এখনো অ্যাপ ডাউনলোড করেননি তারা কিন্তু চাইলেই অ্যাপ স্টোর বা প্লে স্টোরের মাধ্যমে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন আমাদের যে অ্যাপটি আছে ঢাকা এফএম এর, সেই অ্যাপটি। আজকের যে ধাঁধাটি সেটা হচ্ছে মুখ দিয়ে খায় কিন্তু পেটে কোনো খাবার থাকে না, পিঠ দিয়ে বের করে দেয়, জিনিসটা কি? মুখ দিয়ে খায় কিন্তু পেটে কোনো খাবার থাকে না, পিঠ দিয়ে বের করে দেয়, এই জিনিসটা কি? এটা আমাকে জানিয়ে দিন, সময় কিন্তু খুব অল্প, খুব বেশি সময় নাই, এর মধ্যেই জানাতে হবে, কারণ আমি পরে আরেকবার বলবো কিন্তু তারপর আপনি আসলে আনসার করার সুযোগ পাবেন কিনা বা সেই আনসারটা আমি উত্তরটা দেওয়ার আগে পড়বো কিনা সেটাও একটা বিষয় আছে। তো এর মধ্যে যারা যারা যুক্ত হয়ে গেছেন আমার সঙ্গে, দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে ফেসবুকে কমেন্টের মাধ্যমে অনেক বন্ধুরা যুক্ত হয়েছেন। লাস্ট লোকেশন হচ্ছে ব্রো, আজকে নাকি কি নুডলস, জাতীয় পছন্দের খাবার দিবস, কি জানি প্রতিদিনই তো কোনো না কোনো দিবস থাকে। আচ্ছা আপনি নুডলস পছন্দ? ইয়াস, এবং আমি আজকে খেয়েছিও, মানে একটা সময় অনেক বেশি পছন্দ করতাম, এখন নর্মাল, মানে অত বেশি পছন্দ না বাট খাই। আচ্ছা আমার আবার এই জিনিস খেতে ভালো লাগে না, এটা কিন্তু ডেফিনেটলি ভালো লাগার মতোই জিনিস, আমি আজকেও খেয়েছি বললাম তো। মৌন তো মৌ আছেন আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আমি রংপুর থেকে বলছি, একটা প্রশ্ন ছিল উত্তরটা দিন প্লিজ, কোকিল কণ্ঠী মেয়ে বলে কোকিল কণ্ঠী ছেলে বলে না কেন? তাহলে কোকাল কণ্ঠী বলতে হবে আর কি, ওই যে কোকিল একটু একটু মেলি ব্যাপার আছে আর কি নামের মধ্যে, আমাদের তো এক একজনের একটা ব্যাপার থাকে, আমরা নাম অনুযায়ী চিন্তা করে ফেলি। যেমন নিজুকে দেখে প্রথমে আমরা বলে ফেলেছিলাম যে নিজু মনে হয় মেয়ে হবে, পরে থেকে এটা নিজু শাহনেওয়াজ নিজু। আচ্ছা কোকিল কি শুধু মেয়ে হয়? আর যদি হয়ে থাকে তাহলে কোকিলের বাচ্চা হয় কই থেকে? অনেক কনফিউশনে আছি, দূর করে দিতে পারলে কিউট একটা নিকনেম দিব। মৌনতা, মৌনতা আমার নিকনেম এত বেশি জমেছে আমি নিজে এখন এখান থেকে কর্তন করতে চাচ্ছি আমার নিকনেমগুলো, ঠিক আছে? তো নতুন নামের প্রতি আমার তেমন কোনো ইন্টারেস্ট নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেমন ধরেন এরকম প্রশ্ন তো অনেক করা যায় যে শুধু শুধু কুকুর বলে কেন, বিড়াল বলে কেন, কুকুর মানে কি কুকুর হতে পারে না, বা মানে ছেলে মেয়ে দুজনই তো হইতে পারে, পারে না? তো এরকম প্রশ্ন করলে আসলে অনেক আছে। তা কোকিল কণ্ঠী মেয়ে বলে কেন, কোকিলের কণ্ঠটা আমার যে কোকিলের যে ডাকটা থাকে এই ডাকটা অনেক সুন্দর, একটা প্রশংসাসূচক হিসেবে আসলে বলা হয়েছে, কোকিলের ডাকটা খুব ভালো লাগে। আপনি গ্রামের দিকে যদি যান অথবা যদি দেখেন একদম ভোরবেলা, আপনি প্রায় সময় আপনার সৌভাগ্য হলে আপনি শুনতে পারবেন, তো সেই ক্ষেত্রে আসলে একটা মেয়ের সুন্দর ভয়েসের সঙ্গে আসলে সেটাকে তুলনা করা হয়েছে। এখন আপনার যদি আপত্তি থাকে সমস্যা নেই, আপনি কাক কণ্ঠী বলা হবে সমস্যা নাই। তো যাই হোক মৌনতম, কিছু কিছু প্রশ্নের উত্তর আসলে একটু মনে করেন আপনি যদি এরকম বের করতে যান হাজার হাজার প্রশ্ন পাবেন, হাজার হাজার মানে শেষ করতে পারবেন না। তবে মজার ছিল আপনার প্রশ্নটা, অনেক মজার ছিল, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা লিখেছেন আমাদের সঙ্গে, গেস করেন তো আমার নাম কি, এটা কি গেস করা যায়? হ্যাঁ বলেন। আচ্ছা আপনি গেস করেন তো যে আমি চক্করবক্কর বাচ্চাদের পরবর্তী এপিসোডে কি বলবো, আপনি গেস করে বলেন, যদি আপনি বলতে পারেন তাহলে আমিও বলতে পারবো, আর না বলতে পারলে আমি বলতে পারবো না। আচ্ছা যাই হোক, এখানে আছেন আমাদের বন্ধু আরো এস এম এস এর মাধ্যমে, হালিমা আছেন রংপুর থেকে, হাই ভাইয়া কেমন আছো? ভাইয়া সাথে আছি পুরোটা সময়, থ্যাংক ইউ হালিমা। এখানে আছেন আমাদের বন্ধু রিদিতা রংপুর থেকে আছেন আমাদের সঙ্গে, ভাই একটা ধাঁধার উত্তর বলেন তো, অলরেডি একটা ধাঁধা দিয়ে রেখেছে বন্ধু সেটার উত্তর দেন। আচ্ছা তিনি একটা গানের রিকোয়েস্ট করেছেন, গানের রিকোয়েস্টটা রাখতে পারছি না, দুঃখিত। সিফু দাদা কাল কি হয়েছে বলি, ভাবছিলাম কাল আপনার শো আছে, 6:30 একটা গানও ঠিক করে শুনতে পাই নাই, মুকুল দাদু কথা বলা শুরু করলো, পরে মনে হলো আজ তো সোমবার, ঢাকা মেট্রো না। সিফু দাদা শুনছি, আফরিন, আফরিন আপনাকে স্বাগত জানাচ্ছি। মাঝখানে আফরিন কিন্তু বিদায় নিয়েছিলেন, আমার যদি ভুল না হয়ে থাকে, আপনার কোনো একটা কারণে হয়তো বা বিদায় নিয়েছিলেন আপনি, আপনি আবার ব্যাক করেছেন, এটা দেখে খুব ভালো লাগছে, যাক আজকে আপনি মনে করে যে আমার সঙ্গে যুক্ত হয়েছেন। মোহনা আছেন আমাদের সঙ্গে রংপুর থেকে, আরও আছেন তৌহিদুল, আমাদের তৌহিদুল বন্ধু, আচ্ছা তিনি লিখেছেন আজকের প্লেলিস্টের গানগুলো চমৎকার লাগছে, থ্যাংক ইউ তৌহিদুল। আমাদের বন্ধু বনশ্রী থেকে লিখেছে, হে উস্তাদ শুনছি তোমাকে, কেমন আছো উস্তাদ? সবাইকে জানাই ঢাকা মেট্রো 9040-তে স্বাগতম। ওকেই, আচ্ছা লিখেছে আমাদের ভাইয়া, এটা খুবই স্যাড, এটা খুবই স্যাড সিনথিয়া, অবশ্যই তার জন্য অনেক অনেক দোয়া রইল। যাই হোক আপনি আরও আমাকে, আমি তো কালকেও আছি, অবশ্যই আপনি আমাকে জানাবেন আপডেটটা। আচ্ছা আরও আছেন আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে এফ এম পোকা আগ্নেয়গিরি, ওকে আছেন নেইমার। আচ্ছা ভাই নেইমারের কি বিদায় ম্যাচ কবে বা হবে কি? সিফাত ভাই মিতা রংপুর থেকে, নেইমারের ব্যাপারে আসলে আমি তেমন কিছু জানি না, নেইমারের ব্যাপার মেসির ম্যাটারটা যেমন হয়েছে সেটা হচ্ছে যে তিনি আসলে তার খেলার এই পর্যায়ে এসেও একটা সর্বোচ্চ লেভেলে আর কি ছিলেন, এবং তিনি আর্জেন্টিনার হয়ে দীর্ঘ একটা বিরতির পরে কিন্তু অনেকগুলো ট্রফি এনে দিয়েছেন, যেটা আর্জেন্টিনার জন্য অনেক বড় একটা সাপোর্ট, অনেক বড় একটা পাওয়া।
এবং আমরা যারা ফ্যান আছি সবার জন্য অনেক পাওয়া, দ্যাটস ওয়াই তাকে একটা আলাদাভাবে বিদায় দেওয়ার সম্বর্ধনা। তো দ্যাট ডাজেন্ট মিন যে না সব প্লেয়ারকে একইভাবে সম্বর্ধনা দিবে, এটা কোনো ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কোনো রুলস না যে তাকে ওইভাবে বিদায় দিতে হবে। এটা আর্জেন্টিনার যেটা হচ্ছে সেটা হচ্ছে আর্জেন্টিনার নিজ উদ্যোগে এটা করছেন। এখন যদি ব্রাজিল নেইমারকে নিয়ে এই ধরনের কিছু মনে করেন, নেইমারকে এবং এই ধরনের বিদায় সম্বর্ধনা যদি দিতে চান, সেই ক্ষেত্রে এটা আসলে ব্রাজিল যদি নিজেরা নিজেদের মধ্যে আসলে বা এই ধরনের কোনো আয়োজন করে তাহলে হয়তো বা সম্ভব, আদারওয়াইজ এটা আসলে আর সম্ভব না। ওই ক্ষেত্রে যদি আমি চিন্তা করি রোনালদোর ক্ষেত্রেও কিন্তু একই জিনিস হয়েছে, তাদের কাছে হয়তোবা মনে হয়নি যে না এইভাবে বিদায় দেওয়া যায় বা নতুন একটা ম্যাচ করে বিদায় দেওয়া যায়, তো তারা দেয়নি। মেসির ক্ষেত্রে মনে হয়েছে আর্জেন্টিনার, দ্যাটস ওয়াই তারা দিচ্ছে। তো বিষয়টা এরকম, এটা রুলস না যে না এইভাবে এইভাবেই বিদায় দিতে হবে, এটা হচ্ছে আপনার ভালোবাসা, আপনার সাপোর্ট, আপনি সেটাকে কি সম্মানের সাথে বিদায় দিচ্ছেন, এটা ডিপেন্ড করে ওই দেশের উপরে এবং ওই দেশের যারা মানে ফেডারেশন আছে তাদের উপরে এবং সেই প্লেয়ারের উপরে। ঠিক আছে বন্ধু, আশা করি আপনি ক্লিয়ার। যাই হোক, আমরা এখন আরেকটা গানে যাব, যে গানটা শুনবো সেটা হচ্ছে আরাশের গান ব্রোকেন এঞ্জেল। শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4 এর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: 8.4.
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি, আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো, চলো এখনি।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
6: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
7: মাশাআল্লাহ, স্টার্ট দ্য বিট।

0: Metro 9040.
1: Let's talk more music. Hot, hot music.
2: এই ঘন্টার শেষের দিকে আর খুব বেশি সময় নাই, একটু পরেই আমি জানিয়ে দিব আজকের ধাঁধার সঠিক উত্তর কি। তবে তার আগে একটু ধাঁধাটা বলে নিই। আজকের যে ধাঁধাটা সেটা হচ্ছে মুখ দিয়ে খায় কিন্তু পেটে কোনো খাবার থাকে না, পিঠ দিয়ে বের করে দেয়, জিনিসটা কি? তো এটার উত্তরই চেয়েছিলাম, মুখ দিয়ে খায় কিন্তু পেটে কোনো খাবার থাকে না, পিঠ দিয়ে বের করে দেয়, জিনিসটা কি? এটার উত্তর জানতে চেয়েছি, অনেক বন্ধু উত্তর দিয়েছেন, তবে আজকের তেমন একটু কঠিনই হয়ে গেছে ধাঁধাটা। যাক, মাঝে মাঝে একটু কঠিন হওয়া দরকার আছে। আর এদিকে আমাদের বন্ধুরা লিখেছেন বিভিন্ন কথাবার্তা, আমাদের লাস্ট লোকেশন লিখেছেন, কি বলবো, কালকে পরীক্ষা, আমি এখনো পড়িনি, সারাদিন FM শুনেছি। আচ্ছা, টাটা দিয়েছেন, ওকে। আফ্রিদা ওয়াসিমা লিখেছেন, ভাই আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি আফ্রিদা ওয়াসিমা, চিনতে না পারার কি আছে, যে আপনি তো এই অ্যাকাউন্ট থেকেই সবসময় কমেন্ট করেন। আচ্ছা, লাস্ট লোকেশনের নাম জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছেন আমার নাম অহনা আবার মুনিও। এটা কোন অহনা? অহনা ইসলাম, তাহলে তো চিনি। আচ্ছা যাই হোক, এখন তো উনি নাই এই মুহূর্তে। এখানে হচ্ছে আমাদের বন্ধু আরো কারা কারা আছে দেখি একটু। আচ্ছা, কথা হচ্ছিল যে মেসির বিদায় ম্যাচ নিয়ে অনেক অনেক কথাবার্তা। এই জন্য কিন্তু আসলে মানে রোজারিওতে কিন্তু আসলে খুব মানে উদযাপন মুডে আছে আর কি সবাই, এবং খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি যদি আপনাকে সংক্ষেপে বলি যে মেসি, আপনি নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন যে মেসি কিন্তু একটা বিশেষ জার্সি পরে নামবে এই মাঠে তার এই বিদায় ম্যাচে, এবং তাকে শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু আসলে অনেক অনেক আয়োজন করা হয়েছে। এবং আসলে যেটা বলছিলাম যে মেসি কিংবদন্তি মানে এমনি তো আর হওয়া যায় না, তিনি আসলে অনেক কিছু অর্জনের মাধ্যমেই হয়েছেন, তার খেলার মাধ্যমে হয়েছেন, খেলার জাদুর মাধ্যমে হয়েছেন। তো আসলে সেখানে রোজারিও হাওয়ার জল মেখে কিন্তু তিনি আসলে বড় হয়েছিলেন, এবং সেখান থেকে তিনি চলে যান বার্সেলোনা। এবং বার্সেলোনা থেকে তিনি, আমরা নিজেরাও দেখেছি যে বার্সেলোনাতে থাকা অবস্থায় তিনি কি করেছেন, তার পরবর্তীতে তিনি নিজের দলে মানে নিজের ন্যাশনাল টিমের ভিতরে কিন্তু অনেকবার ব্যর্থ হওয়ার পরেও তিনি হাল ছাড়েননি, তারপরে তিনি একেবারে জিতে দেখিয়ে দিয়েছেন যে না, আমাকে জিততেই হবে। যাই হোক, এটা হচ্ছে একটা অনেক কিছু শেখার ব্যাপার আছে, যে আপনি যখন কোনো লক্ষ্য নির্ধারণ করবেন সেখানে আপনি পৌঁছাতে বারবার ব্যর্থ হতে পারেন কিন্তু আশা হারানো যাবে না। এবং মানে ভোর 5টার দিকে কিন্তু এই খেলাটা, আসলে এই প্রীতি ম্যাচটা অনুষ্ঠিত হবে, এবং এই ম্যাচে অবশ্যই দেখা যাবে আমাদের লিওনেল মেসিকে, কিংবদন্তি লিওনেল মেসি, এবং তাকে শ্রদ্ধা জানাতে কিন্তু মানে আর্জেন্টিনার অন্যতম একটা স্থপতি হচ্ছে ম্যানুয়েল বেলগ্রানোর মৃত্যুর 137 বছর পূর্তিতে 1957 সালে কিন্তু বানানো হয় একটা ন্যাশনাল ফ্ল্যাগ মেমোরিয়াল। তো সেই মেমোরিয়ালের বেদিতে কিন্তু রাখা হয়েছে মেসির বিশাল এক জার্সি, 30 মিটার দীর্ঘ এই জার্সি বানানো হয়েছে। যেই মানে আগামীকালের যে ম্যাচটা, মানে 12টার পরে যে ম্যাচটা, সে বিশেষ জার্সি পরবেন তার অনুকরণে। এবং মজার ব্যাপার হচ্ছে সেই জার্সিতে কিন্তু মেসির নাম থাকবে না, সেই জার্সিতে থাকবে লেখা গ্রাসিয়াস, যার বাংলা করলে হয় হচ্ছে কৃতজ্ঞতা, মানে তিনি কৃতজ্ঞতার জন্য নামছেন, তিনি তো অলরেডি অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন, কৃতজ্ঞতার জন্য তিনি মাঠে নামছেন। এবং 21 বছরের ক্যারিয়ারে মেসির সংগ্রহ যদি বলি ন্যাশনাল টিমের হয়ে, 207টা ম্যাচে তিনি 125 গোল করেছেন, 68টা অ্যাসিস্ট করেছেন, এবং বিশ্বকাপ ও কোপা আমেরিকার মতো ট্রফি কিন্তু তিনি ঘরে নিয়ে গেছেন, দেশে নিয়ে গেছেন। তো এই জন্য রোজারিওবাসী তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে কিন্তু এত বড় একটা আয়োজন করেছে। এবং গত যে বন্ধুরা আমাকে প্রশ্ন করেছিলেন, এক বন্ধু প্রশ্ন করেছিলেন মনে, যে নেইমার বা তাদের ক্ষেত্রে কি এটা হবে কিনা, তো এটা এই জন্যই বলা যে তাদের দেশের যে মানুষগুলো আছে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এখন নেইমারের প্রতি যদি কৃতজ্ঞতা দেখায় তারা, বা তাদের কাছে এরকম মনে হয়, তারা হয়তো বা করতে পারে সামনে। তবে নেইমার কিন্তু অলরেডি অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন আরো বেশ আগে, ওয়ার্ল্ড কাপের পরপরই, কিন্তু মোটামুটি খুব বেশি সময় নেয়নি, তারপরে কিন্তু তিনি মানে আর কি অবসরের ঘোষণা দিয়ে দিয়েছিলেন। আর এদিকে আমার যে বন্ধুরা আছেন, বন্ধুদের কথাবার্তাগুলো একটু পড়বো আমি। আমাদের সঙ্গে আছেন হচ্ছে পশ্চিমপাড়া থেকে, ইব্রাহিমপুর পশ্চিমপাড়া থেকে, সবাই দোয়া করবেন। আচ্ছা, মুসলিম আর আম্মু হচ্ছে, আচ্ছা তিনি হচ্ছেন সিজারের রোগী, অবশ্যই অনেক অনেক দোয়া রইল। আমি কিন্তু প্রতিদিনই বলি এটা, যে আমার যে বন্ধুরা অসুস্থ বা যার পরিজন অসুস্থ সবার জন্য আমরা দোয়া করি। আমাদের অবসান যুক্ত হয়ে গেছেন, কালিয়াকৈর থেকে উত্তরের উদ্দেশ্যে রওনা হলাম, আমার কাজটা হলো প্রতিটা প্রজেক্ট সফলভাবে সম্পূর্ণ করা, আমার কোম্পানিকে প্রফিট করিয়ে দেয়া, গুড, খুব গুরুত্বপূর্ণ কাজ। আর আমার সাথে প্রতিটা প্রজেক্টে আরো 2টা কোম্পানি ইনভলভ থাকে, আমি সবাইকে ইন্ট্রোডাকশন গাইডলাইন দিয়ে কাজগুলো সম্পূর্ণ করি, ইনস্ট্রাকশন গাইডলাইন দিয়ে কাজগুলো সম্পূর্ণ করি। এটা একটা টিম ওয়ার্ক, বাট কিছু কোম্পানি আছে যারা ভাবে কাজটা শুধু আমার, সহযোগিতার খুব অভাব, আমার শুধু যদি একে অপরকে একটু সহযোগিতা করতাম তাহলে আমরা এতদিনে অনেকটা এগিয়ে যেতাম। একেবারে রাইট, আমাদের ভিতরে অনেক সময় অনেক ইগো কাজ করে, আমরা পারবো বলেও আমরা করি না, হেল্প করি না। তো এই মনোভাবটা আসলে থাকা উচিত নয়। আচ্ছা, এখানে আছেন আমাদের বন্ধু, কোন বন্ধু এটা, সালাম জানিয়েছেন, এবং এটা হচ্ছে আমাদের বন্ধু, বন্ধুর নাম দেন নেই। আচ্ছা, নাম দিলে ভালো হতো। তিনি আর্জেন্টিনার একটা ফ্ল্যাগ দিয়েছেন এখানে, এবং আচ্ছা এটা মনে ছবিও দিয়েছেন তিনি, কিন্তু বন্ধু নাম দেন নেই, ছবি দেখে নাম কিভাবে বুঝবো। আচ্ছা, এত সহজ ধাঁধা নিয়ে আমাদের সরম দিলেন জাহারা। আচ্ছা, এত গান কেন ভালো লাগে না জাহারা? আচ্ছা যাই হোক, জাহারা ভালো তো লাগতে হবে, কারণ সবসময় তো কথা, সবার তো কথা ভালো লাগে না। আচ্ছা, আজকে মনে হয় আপনার মন খারাপ কেন ভাইয়া, মেসির জন্য জাহারা? না, আমার একদমই মন খারাপ না, আমার মন ঠিকই আছে, এবং মেসির ম্যাটারটা তো বললাম, এটা আসলে বিদায় তো নিতে হবে, আমারও একটা সময় এই শো থেকে বিদায় নিতে হবে, এটাই লাইফ, এটাই স্বাভাবিক, এটা মেনে নিতে হয় আসলে। কিন্তু যারা এই যে যেমন মেসি, তার খেলার মাধ্যমে, তার পারফরমেন্সের মাধ্যমে কিন্তু সবার মনে সারা জীবন থেকে যাবে, তো সেই ক্ষেত্রে বিদায় নেওয়ার পরেও যখন তার প্রিয় বা ওয়েল উইশার্সদের মনের ভিতরে থেকে যায়, সেটা অনেক বড় একটা প্রাপ্তি। প্রতিটা মানুষ একেবারে মৃত্যুর একদিন পর্যন্ত কাজ করে না, ঠিক আছে, মানে যদি সুস্থভাবে বা তিনি যদি তার বয়সের পুরোটা তিনি উপভোগ করতে পারেন সেই ক্ষেত্রে। সো এটা নিয়ে আমার কোনো মন খারাপ নেই জাহারা, তবে অবশ্যই দেখতে পারলে ভালো লাগতো যে মেসিকে আমরা যদি সামনে আরও পেতাম, কিন্তু তার ব্যাপারটাও বুঝতে হবে, তার নিজেরও বয়স হয়েছে, আর এই বয়সে আসলে এরকম একটা মাঠে এত এই ইয়াং প্লেয়ারদের সাথে আসলে দৌড় ঝাঁপে পারাটা, এটা টাফ। তারপরে তিনি অনেক সাহসের পরিচয় দিয়েছেন, এবং তিনি মোটামুটি অনেকগুলো রেকর্ড কিন্তু ভেঙে ফেলেছেন মেসি, যে এই বয়সেও একটা টিম মানে এইভাবে আসলে কোনো খেলা ঘুরিয়ে দেওয়া যায়, এইটা আসলে খুব বিরল, ঠিক আছে। এটা আমি তো আমার জীবদ্দশায় দেখি নাই, হয়তো বা আমার সিনিয়র যারা আছেন তারা হয়তো বা দেখতে পারেন এই ক্ষেত্রে। আচ্ছা, আরও বন্ধুরা আছেন তো আমি একটু পড়ব। আমাদের বন্ধু লিখেছেন হচ্ছে মুইদ রংপুর থেকে, তিনি একটা মানে উত্তর দিয়েছেন, ওকে। আরও আছেন আমাদের সঙ্গে মুনতাহা, মুনতাহা স্বাগত জানাচ্ছি আপনাকে। আরও আছেন আমাদের সঙ্গে ধাঁধার উত্তর মাথায় ঘুরঘুর করছে, তবে উত্তরটা দিতে ভয় লাগে, তাও দিলাম, ওকে, তিনি একটা উত্তর দিয়েছেন। এটা হচ্ছে আমাদের বন্ধু আফরিন। আফরিন, আমি উত্তর সবগুলোই ডাকছি, আমি যে কিছুক্ষণের মধ্যেই কনফার্ম করে দিব উত্তরটা কি। জীবন লিখেছে ভাই এত কঠিন ধাঁধা কোথা থেকে পান, কই কঠিন, আজকেরটাই না কঠিন হলো, তার আগেরগুলো তো অনেক ইজি ছিল। আচ্ছা, আরেকটা বন্ধু আরেকটা প্রশ্ন করেছেন যে আচ্ছা আমি এটা পরে পড়ছি, মানে পরবর্তী ঘন্টায় এসে পড়ছি, এই মুহূর্তে একটা গানে চলে যাবো, ডানপিটে অ্যালবাম থেকে মিনারের গান সাদা, শুনতে থাকুন, সঙ্গী থাকুন।

হাতের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: টাইম চেক, এখন সময় সন্ধ্যা সাতটা। ঢাকা মেট্রো 9040।
1: নতুন এবং শেষ ঘন্টায় স্বাগত জানাচ্ছি আপনার বন্ধু সিফাত, এবং আপনি শুনছেন, টিউন করে আছেন ঢাকা এফএম 90.4। তো আমার বন্ধুদের আরো একবার মনে করে দিতে চাই যে ঢাকা এফএম এর কিন্তু একটা অ্যাপও আছে, আপনি চাইলে বা আপনার যদি অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন বা আইফোন যেটাই থাকুক না কেন, আপনি কিন্তু সেখানে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। তো অনেক বন্ধুরা বলেন যে আমরা আসলে ওই পুরনো বাংলা গানগুলো শুনতে চান, তাদেরকে আমি বলবো যে অবশ্যই রেডিও আম্বারটাও কিন্তু আপনি মানে এই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন, রেডিও আম্বার 102.4 FM, সেখানেও কিন্তু আমরা আছি। মানে স্টেশন দুইটা হলো, মানুষ কিন্তু আমরা একই। তো সেক্ষেত্রে আপনাদের জন্যই কিন্তু এই দুইটা স্টেশনের প্লেলিস্ট আপনি বেশি বেশি করে শুনতে পারেন। আর এখন সময় হয়ে গেছে আজকের ধাঁধার সঠিক উত্তরটি জানিয়ে দেবার। তো তার আগে আমি বলছিলাম যে মানে গত ঘন্টায় যে এক বন্ধু প্রশ্ন করেছেন সেটার উত্তর দিব। তো বন্ধুর নামটা কই? নাম তো আচ্ছা মুশফিক, রংপুর থেকে। তিনি প্রশ্ন করেছিলেন যে ভাই ফোক আর মেটাল গান মানে কি, এগুলো কি আলাদা গান? হ্যাঁ অবশ্যই আলাদা, দুইটা হচ্ছে দুই ধাঁচের গান। ফোক গানটা হচ্ছে কোনো একটা জায়গার যে ধরেন শত বা হাজারো বছর পুরনো যে ঐতিহ্য সংস্কৃতি বা এই ধরনের যেই থাকে, যেখানে আসলে ভালোবাসা বা প্রেমের একটা আধ্যাত্মিক একটা ব্যাপার থাকে এবং মাটির একটা ব্যাপার থাকে, ঠিক আছে? তো সেই গানগুলোকে হচ্ছে ফোক গান বলা হয়, যেগুলো আমরা প্রায় শুনি। আমাদের বাংলাদেশের ফোক গান অনেক রিচ, অনেক রিচ। তো আমাদের দেশীয় গানের সুর নিয়ে কিন্তু বাইরের দেশেও গান হয়। তো সেই ক্ষেত্রে ওই গানগুলোর ভিতরে আসলে যদি আপনি আলাদাভাবে আরও বৈশিষ্ট্য আমি বলতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই ফোক গানগুলোর ভিতরে কিছু দেশীয় ইনস্ট্রুমেন্ট পাবেন। এখন বর্তমানে অবশ্য অনেক এক্সপেরিমেন্ট হচ্ছে দেশীয় ইনস্ট্রুমেন্টের সঙ্গে একটা মডার্ন বিট এই ধরনেরও হয়, আমার নিজের গানেও আছে এটা। আর আপনি মূলত যেটা পাবেন সেটা হচ্ছে যেমন ধরেন একতারা শব্দ পাবেন, একতারা, দোতারা, বাঁশি, ঢোল, খমক, মন্দিরা, এই ধরনের যেই ইনস্ট্রুমেন্টগুলো থাকে সেগুলো কিন্তু ফোক গানে বেশি ব্যবহার করা হয়। এবং ফোক গান ওই যে বললাম যেটা, যেটা সুখ দুঃখ বা প্রেম ভালোবাসার একটা ব্যাপার থাকবে, আধ্যাত্মিক একটা ভাবধারা থাকতে পারে সেখানে। এবং এটার সবচেয়ে বড় একটা মানে বৈশিষ্ট্য হচ্ছে যে ফোক গান হচ্ছে খুবই সহজ সরল হবে, এবং এটা টিউন বলেন বা এটা লেখা সুর এই ব্যাপারগুলো খুবই সহজ হয়, মানে খুব সহজবোধ্য, মানে আপনি শুনলেই হয়তো বা মাথায় ঢুকে যাবে বা আপনি চেষ্টা করলেই পারবেন, এরকম একটা ব্যাপার কাজ করে। কিন্তু তার মানে এই না যে ফোক গান অনেক সহজ। যাই হোক, আর মেটাল গানের কথা যদি বলি, মেটাল হচ্ছে একটা ভিন্ন ধারার গান। এটা আসলে শুরু হয়েছে আসলে হচ্ছে আপনার 20 শতকের শেষের দিকে, এটা বিশ্বজুড়ে আসলে জনপ্রিয় হয়ে ওঠে। এবং এটা হচ্ছে মানে খুব উচ্চ মাত্রায় আর কি এই গানগুলোকে, এই টিউনগুলোকে ইউজ করা। যেমন ধরেন আপনি যে ইলেকট্রিক গিটার থাকে, সেই গিটারের আমরা বলি একটা বলি যে রিফ। এটা আসলে আমি কিভাবে বুঝাবো আমি বুঝতে পারছি না, এটা আসলে বাজিয়ে বোঝানো উচিত ছিল। এনিওয়ে, রিফ হচ্ছে মানে ইলেকট্রিক গিটারের প্রাধান্যটা বা প্রভাবটা বেশি থাকে সেখানে, একটু হাই টোন থাকে মানে, আর গানের যে স্টাইলটা থাকে, গানের স্টাইলটা একটু গর্জন টাইপের থাকে, ঠিক আছে? তো একটু ভয়েস অনেক বেশি পরিমাণ মানে আপ করে তারপর আসলে এই ধরনের গানগুলো গাওয়া হয়। এই ক্ষেত্রে আসলে প্রতিবাদী গান বা এই ধরনের গানগুলোর ক্ষেত্রে কিন্তু আসলে মেটাল বেশি ইউজ করা হয় এবং একটু ভিন্নভাবে প্রেজেন্ট করা হয়। সো ডেফিনেটলি ফোক গান এন্ড মেটাল গান, এই দুইটা দুই ধাঁচের গান। গান দুইটাই, বাট দুইটা হচ্ছে দুই প্যাটার্নে। যেমন পপ একটা ব্যাপার আছে, জ্যাজ একটা প্যাটার্ন আছে, তারপরে ব্লুজ একটা প্যাটার্ন আছে, হিপ হপ একটা প্যাটার্ন আছে, ইডিএম বা ইলেকট্রনিক ডান্স মিক্স একটা ব্যাপার আছে। তো অনেক অনেক আছে, ক্লাসিক্যাল আছে, তারপরে আপনি গজল পাবেন। গজল যদিও গান না, গজল আলাদা একটা জিনিস। সো তারপর আপনি সুফি পাবেন, কাওয়ালি সং পাবেন। তো অনেক অনেক ধাঁচ আছে। হ্যাঁ, তো আমরা যে গানগুলো এখন শুনি সেই গানগুলোর ভিতরে এখন আমরা দেখা গেছে যে খুব বেশি পরিমাণ রিসেন্ট টাইমে অনেক বেশি পরিমাণ ভাইরাল হয় সেগুলো হচ্ছে ফিউশন, যেগুলোকে করা হয়। যেমন ধরেন যেটা ফোক, শুধু ফোক না, ফোকের ভিতরে আবার একটা মডার্ন বিট অথবা একটা মানে একটা গিটার চলে আসলো এটার মাঝখানে, যেটা এক্সপেক্টই করে নেই কেউ। তো মানুষ যখন নতুন কোনো কিছু শুনে, নতুন কোনো কিছু মানে খুঁজে পায় কোনো কিছুতে, তখন সে সেই ব্যাপারে একটু বেশি ইন্টারেস্ট বোধ করে। আর আপনার প্রশ্নের উত্তর যদি হয় ফোক অ্যান্ড মেটাল, এই দুইটা দুই ধাঁচের গান, এবং আমি মোটামুটি একটু আমার মনে বিবরণ দিতে পেরেছি যতটুকু আমি বুঝি তো সেটার ভিতর থেকে। আর এদিকে যারা যারা আমার সঙ্গে আছেন এবং আমাকে উত্তর দিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ এই কারণে বললাম যে আজকের যে ধাঁধাটা ছিল সেটা হচ্ছে মুখ দিয়ে খায় কিন্তু পেটে কোনো খাবার থাকে না, পিঠ দিয়ে বের করে দেয় জিনিসটা কি। কিন্তু আনফর্চুনেটলি আমি কোনো সঠিক উত্তর পাইনি কারো কাছে আজকে, মানে এটা মনে বেশি কঠিন অথবা কেউ খুব বেশি পরিমাণ মাথা ঘামায় নাই না, অনেকেই ঘামিয়েছে মাথা। যাই হোক, অনেকে বলেছিলেন সুই, কিন্তু সুই না অবশ্যই, কেউ বলেছিলেন বাতাস, অবশ্যই বাতাস না। মেঘমণি কি লিখেছিলেন দেখি, সিরাজ ভাই আজকে আপনার নিউ ফ্রেন্ড হতে চাই, আমাকে প্লিজ আমাকে ফ্রেন্ড বানান। তো আপনি যখন কমেন্ট করেছেন নিয়মিত শুনবেন তখন অটোই আমাদের ফ্রেন্ড হয়ে যাবেন। আচ্ছা যাই হোক, আমি এবার উত্তরে আসি। উত্তরটা হচ্ছে যে কাট পেন্সিল কাটার যে কাটার থাকে অথবা শার্পনার, এইটা। কারণ এটা আপনি চিন্তা করেন, এখন নিশ্চয়ই আপনি চিন্তা করছেন যে আরে তাই তো, সেটা হচ্ছে মুখ দিয়ে খায় ওইটা, ওইটা যখন আপনি ঘুরিয়ে ঘুরিয়ে আসলে কাটবেন ওইটা পেন্সিলটা, সেক্ষেত্রে কিন্তু ও এই এইটাকে কিন্তু ওই যেই আপনার কি বলে এটা উচ্ছিষ্টটা বের হচ্ছে অথবা যেটা আপনি কাটছেন ওইটা কিন্তু ও পেটে রেখে দেয় না, ওইটা কিন্তু মানে এই ওটার পিঠের সামনে দিয়ে কিন্তু বের হতে থাকে। দ্যাটস ওয়াই এটা বলা হয়েছে মুখ দিয়ে খায়, কিন্তু পেটে কোনো খাবার থাকে না, পিঠ দিয়ে বের করে দেয় জিনিসটা কি। এটা হচ্ছে কাট পেন্সিল কাটার যে কাটার থাকে, হ্যাঁ মানে সেটাকে আরো শার্প করার জন্য যে শার্পনার থাকে, সেটাই হচ্ছে আজকের সঠিক উত্তর। তো আজকে অভিনন্দন আমি কাউকে দিতে পারছি না, ধন্যবাদ দিতে যাচ্ছি যারা যারা চেষ্টা করেছেন। তো সহজ ধাঁধা দিলে বলে বন্ধুরা যে এত সহজ ধাঁধা, হ্যাঁ সবাই পারে, আবার একটু কঠিন হলে অনেকেই পারে না। তো আজকে যেটা দেখলাম যাকে আমার বন্ধুরা অনেক বুদ্ধিমান, কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় যে এরপরের বার আরো বেশি বুদ্ধিমানের পরিচয় দিবে। যাই হোক, এটা হয় অনেক সময়। উম্মে রায়হান এতক্ষণ পরে, সিরাজ ভাই দেরিতে যুক্ত হলে উপস্থিত হয়ে গেছে, ওকে থ্যাংক ইউ, এটার জন্য থ্যাংক ইউ। আচ্ছা আফ্রিদা ওয়াসিমা লিখেছিলেন আমি আর শামা একই লোক, শামা আমার পেজ, ওকে এই যে জানালেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ শামা। আচ্ছা আচ্ছা বুঝতে শিখেছি যখন, এটা হচ্ছে আমাদের লাস্ট লোকেশন লিখেছে, বুঝতে শিখেছি যখন তখন থেকে মেসির ফ্যান, চলে যাওয়া মানতে পারছি না কিন্তু কিছুই করার নেই, তাকে ভালোবাসে না এমন কেউ নেই, যারা ফুটবল ভালোবাসবে তাদের মেসিকে ভালোবাসতেই হবে, এটা আমার কাছে মনে হয়। কারণ মানে তার যে নম্র স্বভাব এবং তিনি তার খেলা দেখলে মনে হয় যে না তার গোল পাওয়ার একটা খিদা আছে, এবং এটা যে কোনো মুহূর্তে কোনো প্লেয়ার যখন ফেলেও দেন উনি পারত পক্ষে কোনোদিন মাঠে শুয়ে থাকে না, মানে উঠে আবার দৌড় শুরু করে দেয়। সো আমরা অ্যাকচুয়ালি যেরকম দেখতে চাই, এক একজনের পছন্দ তো এক এক রকম, আমি অ্যাকচুয়ালি যেরকম দেখতে চাই, আমি ফুটবলের ভিতরে একমাত্র মেসিকে দেখেছি যার প্রতিটা মুভমেন্ট আমাকে আসলে মুগ্ধ করে এবং আমার মনে পুরো বিশ্ববাসীকে মুগ্ধ করে, দ্যাটস ওয়াই সে কিন্তু কিংবদন্তি অথবা বিশ্বসেরা। সো এটা বুঝতে হবে। আচ্ছা এটা হচ্ছে আমাদের নতুন অহনা, লাস্ট লোকেশন হচ্ছে আমাদের নতুন অহনা, ওকে। আচ্ছা আরও আছেন আমাদের সঙ্গে যারা যারা, একটু পড়বো আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি আমাদের বন্ধু। আচ্ছা গানের কি বিদায় দিয়েছেন ভাইয়া, আজকে আপনার হাসি দেখে আমার গানের এই লাইনটা মনে হচ্ছে যে কেউ তো বোঝে না হাসি মুখের ভেতরে লুকিয়ে থাকা শত যন্ত্রণা। যাহারা না যাহারা, আমি কিন্তু এটা আবার বলেও দিলাম যে এই ধরনের আসলে কোনো কিছুই না, আজকে অনেকক্ষণ আমার রাস্তায় কেটেছে জ্যামের কারণে, তো সে কারণে হয়তো একটু টায়ার্ড মনে হতে পারে, বাট একদমই মন খারাপ না, একদমই না। তো যাহারা এই জায়গায় একটু আমার মনে হয় যাক বলেও দিলাম, তারপরে তো আপনি আপনারটাই ধরে রেখেছেন, কি বলবো আমি যতই বলি আপনার কাছে মনে হবে যে না এরকম তো হতে পারে, এটা হচ্ছে আপনার ধারণা, এটা এই ধরনের কোনো কিছু না, কোনো বাস্তবতা নেই। যদি হতো আমি যেরকম স্ট্রেট ফরওয়ার্ড আমি ডিরেক্টলি বলি তো হ্যাঁ আজকে আমার মন খারাপ। আচ্ছা আরেকজন বন্ধু লিখেছিলেন ধাঁধার উত্তর হচ্ছে বদনা, না হয় না, এটা হচ্ছে আমাদের কোন বন্ধু জুয়েল মনে, না জুয়েল না, জুয়েল হয় নাই, এই উত্তরটা আমাদের আরেকজন বন্ধু দিয়েছিলেন ফেসবুকে, বাট হয় নাই উত্তরটা। পিঠ দিয়ে কখন বের করে বদনা পানি এটা বলে আমাকে, আর ও পেটে খাবার রাখে না, আমি ধরলাম যে পানি হচ্ছে খাবার, তো ও তো মানে পেটের ভিতরে তো খাবার রেখে দেয়, তো পানি রেখে দেয় তো ধাঁধার সাথে মিলল না তো। আচ্ছা শিবদ ভাই কেমন আছেন, আমি তুহিন সাথে আছি গাজীপুর শ্রীপুর থেকে, তুহিন স্বাগত জানাচ্ছি, আলহামদুলিল্লাহ বন্ধু ভালো আছি। আর এদিকে আরো আরো যে বন্ধুরা আছেন আমাদের সঙ্গে এস এম এস এর মাধ্যমে অনেক বন্ধুরা আছেন আছেন। আচ্ছা ধাঁধার উত্তর এত সহজ যে বলতে পারবো না, জি তোমা আমরা জানি যে প্রতিটা ধাঁধার উত্তর আপনার কাছে অনেক সহজ, এই জন্য আপনি উত্তর দেন না আমি জানি এটা। শারমিন আক্তার মুবারিকা হাই মিস্টার আর জে কিং, সিফাত ভাইয়া কথা গানটা প্লে করতে বলেছিলাম প্লে করেন নাই, ভাইয়া ভালো থেকো, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা শারমিন আক্তার মুবারিকা, আমার প্লে লিস্টে ছিল না, দ্যাটস ওয়াই হয়তো প্লে হয় নাই। আচ্ছা মুরগি খুঁজছি আর আপনাকে শুনছে, ডিফারেন্ট তো এটা, হ্যালো বন্ধু আমি জান্নাত আপনি আমি সিফাত, আর মুরগি পেয়েছেন এই সন্ধ্যাবেলা মুরগি খুঁজছেন একা একা রাত্রেবেলা। যাই হোক লোককে জিজ্ঞেস করেন আশেপাশে লোকে কি বলে দেখেন, আর আমার এই জায়গায় আমি শুনি লোকে কি বলে, নুসরাত ফারিয়ার গান লোকে বলে, শুনতে থাকুন সঙ্গে থাকুন।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার একটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আচ্ছা, মোটামুটি কোটি কোটি এস এম এস জমে আছে, তো আমি বেশি কথা না বলে এস এম এস এ চলে যাই। অনেক অনেক কথা তো আজকে শেয়ার করলাম, তার আগে এটা বলে নিচ্ছি, আপনি টিউন করে আছেন ঢাকা এফ এম 90.4, সিফাত আছে আপনার সঙ্গে। ঢাকা মেট্রো 9040 নিয়ে আমাদেরকে লিখেছিলেন অন্তরা সিলেট থেকে, ভাই আমাদের বাসায় কি সাথের বাসায় সাথে থাকে একটা ছেলে, একটা মা, ছেলেটার নাম সাজু, আমার সাথে মাঝে মাঝে কথা বলে, হাই হ্যালো নাম, ওরা এসেছে 4-5 দিন হয়, কাল রাতে আমাকে বলছে আমাকে ওর ভালো লাগে, আমার ফোন নাম্বার চেয়েছে, আমি টাইম নিয়েছি বলেছি বুধবারে জানাবো, সিলেট থেকে অন্তরা, বাকিটুকু পরে বলছি। আচ্ছা, অনেকটা ইতিহাসের মতো, আস্তে আস্তে শুনতে হবে। আচ্ছা, তিনি কি লিখেছেন, আরেকটা কি লিখেছিলেন, অন্তরা বালানি হুনলাম দা তো বুলে ফরি গেছে, হাসাওনি তমা আফা কইল আপনার বুলে দাঁত ফুরি গেছে, হাসা কইরা আমি আল্লাহ বিশ্বাস না হয়ে জিকাও সিফাত ভাই সিলেটি ভাষা বুঝেন, আমি আর আমি হালকা পাতলা বুঝি কিন্তু ভাল লাগে। ওকে, মৈত্রী লিখেছেন কি, আজকে দাদাটা খুব কঠিন মনে হচ্ছে, মাথায় কিছুই আসছে না। এটা এগুলো যেই এস এম এস গুলো পড়ছি সেগুলো কিন্তু আমার বন্ধুরা আরো বেশ আগে লিখে রেখেছিলেন, আমি মাত্র আসলে ওই যে সুযোগ পেলাম পড়ার জন্য। ইউসুফ শিকদার, ভাইরে আমিও তো একটা কি শহরে ভাই কেউ কি শিশুরে কেউ কোলে নেয় না, কিছু কিছু শিশু থাকে বুড়া শিশু, তাদের কোলে ওঠার জন্য যদি নিয়ত থাকে তাহলে সমস্যা আছে, তাদের কোলে নেওয়া যাবে না, তো এই জন্যই মনে নেন আপনাকে। আচ্ছা, ভালো লাগলো, খুব ভালোবাসি তোমাদের, বিশ্বাস করো গো ভাই, প্রতিটা ভালো কাজ তোমাদের আল্লাহ সহায় করে দিন তোমাদের, আমিন। ধন্যবাদ ইউসুফ শিকদার বন্ধু, আপনার জন্য অনেক অনেক দোয়া। আসমি আছেন আমাদের সঙ্গে সিলেট থেকে, ভাইয়া আমার একটা নিউ ফ্রেন্ড হয়েছে, তার নাম কি জানো, আমার নামে আচ্ছা মিনহাজ তার নাম, ওকে, ও দেখতে একটু একটু তোমার মতো তাই নাকি, ও অনেক সাধারণ একটা ছেলে, তা আমিও তো সাধারণ ছেলে, এরাও তো মিল আছে, ওকে তোমার কথা বলেছি, যাক তাহলে আরেকজন সাধারণ মানুষের সঙ্গে পরিচয় হতে পেরে ভালো লাগবে, তাকে নিয়ে আসবেন। সিরাজ ভাই, আমি মাহমুদুল হাসান বলছি, আপনাকে আমি শুনবো কিন্তু আজ আর এস এম এস করতে পারবো না, আমি আপনার সাথে থাকবো পুরোটা সময়, আর দাদার উত্তর হবে জানি না। আচ্ছা, এটা তো বলেছিলেনই, জানেন না তিনি, ওকে। আরো বিভিন্ন বন্ধুরা বিভিন্ন উত্তর, সানিম উত্তর দিয়েছিলেন, সানিম কি উত্তর দিয়েছিলেন আসলে, যেটাই দিয়েছে আমি তো পাইনি আসলে উত্তরগুলো, মানে সঠিক উত্তরটা পাই নাই। নুসাইব লিখেছেন, ভাইয়া আনসার দিয়েছিলেন তিনি, না হয় নাই, ভাইয়া আপনার সাথে কথাগুলো শেয়ার করতে ভালো লাগছে। আচ্ছা, তিনি কি লিখেছিলেন, আমার ফ্যামিলিতে হিউজ পরিমাণ কাজিন আছে, বাট প্রবলেমটা হচ্ছে একসাথে হলে সব কাজিনদের আমার আমার পালতে হয়। আচ্ছা, ওকে, আপনি মনে সবার বড়, কেউ ছোট কেউ আবার বেশি ছোট, আমার ফ্যামিলিতে 7 বছরের বড় কোনো কাজিন নাই, এটা আমার কি আমার আর আমার ভাইয়ের কষ্ট। আচ্ছা ভাই, আপনার সাথে কথাগুলো শেখা নুসাই ভাই, এটা কিন্তু একটা মজার ব্যাপার আছে, আপনি কয়েকদিন ওয়েট করেন এগুলাই দেখবেন চোখের নিমিষে বড় হয়ে গেছে, ঠিক আছে, তো আপনি কল্পনাও করতে পারবেন না যে যেগুলো এত ছোট ছোট দুষ্টামি করে, তো এই এগুলো দেখবেন কি সময়ের সাথে সাথে, মানে খুব অল্প সময়, আপনি আপনি কল্পনাও করতে পারবেন, আমি দেখেছি এরকম, আমার ছোট ভাই বোন বলেন বা আমার ভাগ্নে ভাগ্নি বলেন, মানে মনে হলো যে গতবার আসলো তখনও ছোট, এখন আসছে আমার চেয়ে লম্বা লম্বা একটা, তো এরকম একটা অবস্থা আর কি, একটা 5-6 ফুটের কাছাকাছি চলে গেছে, তো আমার নিজের কাছেই লজ্জা লাগে যে ওদের সাথে যে কথা বলতে মনে দাড়ি মোচ উঠে একটার, তো এরকম হয়, আপনি যে এখন যে পাচ্ছেন কিউটনেসটা এটা আবার তখন পাবেন না, তখন আবার আলাদা একটা বন্ধু পাবেন আর কি। সালিউ লিখেছেন, অনেকদিন আগে কথা, তখন আমাদের এলাকায় গম চাষ করা হতো, একদিন একটা গম খেতে কৃষাণ গম কাটছিল, ওই গম খেতে 5টা শিয়ালের বাচ্চা শুয়ে ঘুমাচ্ছিল, তো কৃষাণরা দেখতে পেয়ে তারা করে বাচ্চাগুলোকে ধরে বেঁধে রেখেছিল, তখন আমি শিয়ালগুলোকে আমি ধরে দেখেছি। আচ্ছা, শিয়ালগুলোকে আপনি ধরে দেখেছেন, ছাড়া না উচিত ছিল, ছেড়ে দিলে না ভালো হতো, বন্দি করে রেখে লাভ কি, অথবা বন বিভাগ বা তাদের সঙ্গে কারোর সঙ্গে মানে কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে দিয়ে দিতে পারেন। অনেকে আছে যে বন্যপ্রাণী পেলে একদম মানে মেরে ফেলেন, অনেক সময় আত্মঘাতী না হলেও মেরে ফেলেন, মানে তিনি যদি ক্ষতিকারক না হয় তারপরে মেরে ফেলেন, এটা করবেন না, এটা তো সম্পদ একটা, তাই না, আপনি জানিয়ে দেন যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে জানিয়ে দেন, তারা এটা উদ্ধার করে নিয়ে যাবে। আচ্ছা, আছেন না আমাদের সঙ্গে জান্নাত, লিখেছিলেন আপনার বাসা কোথায়, বাসা হচ্ছে আমি যেখানে থাকি ওইটা হচ্ছে আমার বাসা। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের বন্ধু কি কি লিখেছে, ভাইয়া 2টা খুশির খবর, আচ্ছা বলেছিল, আর 2টা খুশির খবর কিন্তু তুমি বুঝো না ভাই, আসবে মানে বোন না ভাই, এবার বুঝলা, আর ভাইটা একটু তাড়াতাড়ি আসবে, এটা হচ্ছে আরেকটা বুঝছো। আচ্ছা, ওকে, বোন না ভাই আসবে, এবং আপনি যতটা আসলে মনে করেছিলেন যে দেরিতে হবে কিন্তু আরো তাড়াতাড়ি চলে এসেছে, আচ্ছা এইবার বুঝেছি আমি। আচ্ছা, উত্তর দিলে না কষ্ট পেলাম গো ভাইয়া, জুলি ইউটিউবে কমেন্ট করেছেন, আসলে তো 20 আপনি যখন কমেন্ট করবেন সাথে সাথেই তো আর আসলে আমি দেখি না, আমি যখন চেক করি তখন কিন্তু আমি প্রায় সময় আনসার দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি কি আসলে ওই যে আমার আনসার পাওয়ার জন্য ইউটিউব দেখেন, তাহলে কিন্তু আসলে আমি ইন্সপায়ার করবো না, কারণটা হচ্ছে আমি চাই আমার কাজ বলবো, এটা যে কোনো আমার মনে হয় যে আর্টিস্টই চাইবে
যে তার কাজকে ভালোবেসে মানুষ শুনুক, ওই যে তার রিপ্লাই পাওয়ার জন্য বা এটা না, রিপ্লাই তো অবশ্যই আমাদের, আমার চেষ্টা তো থাকবে, আমি নিজেও হয়তো বা ওয়েট করি, কিন্তু ওইটার উপর বিবেচনা। যেমন ধরেন আমি অরিজিৎ সিং এর কোনো গানের নিচে কমেন্ট করলাম, এখন অরিজিৎ সিং ওইটার আনসার দেয় নাই, তো এটার জন্য যদি আমি কষ্ট পাই এটা আসলে, তাহলে আমি এই ব্যাপারে আসলে কি বলবো, আমি আসলে ওরকম না। তো সেই ক্ষেত্রে অরিজিৎ সিং এর গান যদি আপনি শুনেন, আপনি গানটা শুনেই তাকে ভালোবাসা উচিত। যদি মনে হয়ে থাকে যে না ফাইন, আপনি কমেন্ট করে তাকে উৎসাহিত করবেন, আর যদি মনে হয় যে না উত্তরই লাগবে, তাহলে আমার মনে হয় যে তাহলে তো আপনি হতাশ হবেন বারবার, কারণ অরিজিৎ সিং কে সবসময় রিকোয়েস্ট একসেপ্ট করে না। আমি নিজেকে ওইভাবে নিচ্ছি না, আমি অত বড় সিঙ্গার না, কিন্তু মানে আমি বললাম আর কি, যে কোনো ক্ষেত্রে হয়তো বা এটা আমাকে বললেন, হয়তো বা অন্য কারো ক্ষেত্রে আপনার সেম মাইন্ডসেট থাকতে পারে, তো এটা হলে দেখা গেছে যে আপনি হতাশ হবেন বিভিন্ন জায়গা থেকে, ঠিক আছে? তো আপনি হতাশ হন এটা আমি অবশ্যই চাইবো না। আচ্ছা, এখানে আছেন আমাদের বন্ধু, অনেকদিন ধরে শুনি বাট আজ ফার্স্ট মেসেজ করলাম, রূপগঞ্জ থেকে মিঠা কি রূপগঞ্জ অ্যান্ড মিঠাপুর থেকে নাজনীন আহমেদ, নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি বন্ধু আপনাকে। চুল লাল কালার করেছেন কেন? হ্যাঁ, কে? আমি চুল লাল কালার কখন? যাই হোক, এটা মনে হয় আমার বন্ধু কাকে ভুল করে লিখেছে আল্লাহ পাক জানে। আচ্ছা, মাম্পি আছেন আমাদের সঙ্গে, জিজ্ঞেস করেছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাম্পি লিখেছে, অনেক কষ্ট করে ধাঁধাটির আনসার খুঁজে পেয়েছি, আনসারটা হতেই হবে, আনসারটা হবে আমাদের সবার প্রিয় মিনা সিফাত ভাইয়া। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা কিভাবে

আচ্ছা হাই সিফাত একজন লিখেছেন, হ্যালো লুবাইনা লিখেছেন আমাকে, চিরল চিরল তেঁতুল পাতা তেঁতুল বড় টক, তোমার সাথে কথা বলতে আমার বড় শখ, আমারও খুব শখ আমার বন্ধুদের কথাগুলো পড়ার জন্য। মুহিত ছিলেন আমাদের সঙ্গে, আরো আছেন জানো ভাইয়া, কেউ যদি জোরে শব্দ করে চা কফি খায় আমার খুব বিরক্ত লাগে, তোমার কাছে কেমন লাগে? না এটা তো ঠিক না আসলে চা, তবে আমার কাছে পুরান ঢাকায় অনেকেই আছে এরকম, বা পুরান ঢাকার বাইরেও ঢাকার বিভিন্ন অঞ্চলে এরকম আছে অনেকে আর কি, এটা একটা অভ্যাস, কিন্তু এটা খুব ভালো অভ্যাস আমি বলবো না, যে মানে আপনি মানে খাওয়া দাওয়া করেন অথবা আপনি ধরেন নাচানাচি করেন অথবা আপনি গান গান, এটার জন্য যেন পাশের কেউ আসলে বিরক্ত না হয়, তার যেন ক্ষতি না হয় বা তার যেন বিরক্তির কারণ আপনি না হন, এটা কিন্তু আসলে একটা সভ্যতার ব্যাপার। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই চায়ের চুমুক দিয়ে খেতেই পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, তবে আমি আমি দু একবার মনে ট্রাই করেছিলাম, ভালোই লেগেছে, কিন্তু অবশ্যই এটা আমি সাপোর্ট করবো না, কারণ যদি কেউ মজা পায় এটা অন্য হিসাব, কিন্তু যদি আপনি বিরক্ত করার জন্য এটা করেন এটা আমি অবশ্যই সাপোর্ট করবো না, যে এরকম সাউন্ড করে করে খাওয়া আর কি। যাই হোক, ফ্যামিলির কেউ হলে কিছু কেউ কোনো কিছু বলা যায়? যারা শব্দ করে খায় মন চায় ভূত হয়ে গিয়ে মারতে, জানবি এই সিম্পল জিনিসের জন্য আবার ভূত হবেন, ভূত হয়ে যায় আবার মারবেন, থাক বাদ দেন, মাফ করে দেন, বাদ দেন। আচ্ছা রাইসা আছেন আমাদের সঙ্গে, আরও আছেন, আচ্ছা আশা ভাই আজকে ধাঁধাটা কি ভাই, আমার একটা এসএমএস পড়েন পুরাটাই পড়ছে। আচ্ছা আশা লিখেছিলেন আমাদেরকে যে শুভ সন্ধ্যা ভাইয়া, কিছু ভালো লাগছে না, সব কিছু কেমন এলোমেলো লাগছে, ভালোবাসি একজনকে বাট বিয়ে করতে হবে আরেকজনকে, কজ আমি যাকে ভালোবাসি সে আমাকে চায় না, কি করব এখন বলেন তো ভাইয়া। আপনি যাকে ভালোবাসেন তো ভালোবাসা না, এটা হচ্ছে ওয়ান সাইডেড, মানে আপনার একটা প্রেম, ঠিক আছে? তো আপনি যাকে ভালোবাসেন তিনি যেহেতু আপনাকে চায় না, তার কাছে যাওয়াটা আসলে ঠিক হবে না, ঠিক আছে? তো আপনি পরবর্তীতে তিনিই বলবে আসলে এই কথাটা, যে আমি তো তোমাকে চাইনি তুমি তো জোর করে আসছো, তারপরে অনেক কিছু এটা এটা বলাটাও ঠিক না, কিন্তু তারপর আমরা বাস্তবিকভাবে এই জিনিসগুলোই দেখি, তো সেই ক্ষেত্রে আপনার এগুলো ঠিক হয়ে যাবে, সময় হচ্ছে সবচেয়ে বড় মেডিসিন। আপনি আপনার কাছে আজকে যে জিনিসটা অনেক বেশি কঠিন মনে হবে, অনেক বেশি জটিল মনে হবে, সময় ঠিক কয়েকদিন পরেই আপনার ওই জিনিসটা খুব সহজ করে দিবে এবং আপনার সেটার আনসার দিয়ে দিবে, ঠিক আছে? সো একটু ধৈর্য ধরেন। সালিউল লিখেছেন, আমি এখন যা বলবো তারপর আপনি বলবেন, আমি নতুন তাও বলি, আজ শুরুতে টেক্সট দিলাম এখনো পড়া হলো না, না পাইনি এই জন্য পড়া হয়নি সালিহুর, এই যে এখন দেখেছি এখন পড়ে দিয়েছি। উত্তর হবে কঙ্কাল, আমি নিপা সিলেট থেকে, নিপা হয় নাই উত্তর। আচ্ছা মুনতাহা আছেন আমাদের সঙ্গে, কি লিখেছিলেন মুনতাহা? মুনতাহার এস এম এস আমরা পড়েছিলাম, মুনতাহা আবার একই কথা লিখেছেন। আচ্ছা এখানে নিচ্ছেন রিদিতা, রংপুর থেকে আপনার সাথে আছি, ওকে রিদিতা। আরও আছেন আমাদের সঙ্গে ফংসং এর কমেন্ট বক্সে, ম্যাক্সিমামরাই কমেন্ট করে এই গান ছেড়া, তারা হোমওয়ার্ক করে, আবার অনেকেই এই গান ছেড়ে নাকি স্টাডি করে, কিন্তু গানের কথা কিছুই বোঝা যায় না। রাকিব ফ্রম কি ফংক, যেগুলা ফংকটা আসলে আমিও খুব বেশি পরিমাণ মানে আকর্ষণীয় বোধ করি না আর কি, আমি বেশ কয়েকগুলো শুনেছিলাম, আমার কাছে একটু মনে হয়েছে যে একটু সাউন্ড নয়েজ বা এই টাইপের একটা জিনিস হয় আমার কাছে, কিন্তু ওই যে ধুমধারাক্কা জিনিসগুলো খুব ভালো লাগে, আমি মাঝে মাঝেই শুনি এবং ট্রাই করি বানানোর, বাট মানে কিছু কিছু থাকে না যে মানে একদম সাউন্ড ফেটে যাচ্ছে, ফঙ্কের ভিতরে আমি প্রায় সময় এই জিনিসটা দেখি যে এই জিনিসটা হয়। আরেকটা হয় এটা হচ্ছে লোফি, যেগুলো থাকে তো লোফির ম্যাটারটাই কিন্তু ওরকম, গানটার যে টিউনে থাকে ওইটার থেকে পুরো টোটালি বের হয়ে যায়, ওটা একদম পুরো ইকো হয়ে রিভার্ব হয়ে আশপাশ থেকে মনে হয় গান পুরো আত্মার মতো করে ছড়িয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার থাকে। তো ওইটা একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটা সিচুয়েশনে হয়তো বা শুনতে ভালো লাগে, কিন্তু এটা সব সময়ের জন্য, এবং ওইটার ভিতরে কিন্তু আপনি একদম প্রপার গান বলতে পারবেন না লোফিকে। যাই হোক, রংপুর থেকে আছেন আবির আমাদের সঙ্গে, আরও আছেন আমাদের সঙ্গে ধাঁধা ধরলাম উত্তর দাও। আচ্ছা কোন জিনিস কাটলে পারে, চুল কাটতে পারে? আচ্ছা আধার ঘরে বাদর নাচে, না না করলে আরও নাচে, জিব্বা, এই দুটো সমাধান করেন। এই আমাকে আসলে এই শোয়ের ভিতরে ধাঁধা জিজ্ঞেস করাটাই আপনার উচিত হয়নি, কারণ অলরেডি আমি একটা দিয়ে রেখেছিলাম, এটার উত্তরও নিয়েছি, ওইটাই জায়গায় শেষ। মানে আমার কাছে এই জিনিসটা এরকম মনে হয় যে মনে করেন যে আমি পরীক্ষা দিতে গেছি, স্যার আমাকে প্রশ্ন দিল, পরীক্ষার যথারীতি শুরু হলো, আমি পরীক্ষার উত্তর না লিখে আমি উল্টা স্যারকে একটা প্রশ্ন দিয়ে দিলাম যে স্যার প্লিজ এটার আনসার দেন, সো জিনিসটা কেমন ফানি না, এই জন্য আসলে আমি উল্টাভাবে আর কোনো ধাঁধা নেই না। তারপর আপনারটা চোখে পড়লো, দিয়ে দিলাম, ইজি ছিল ধাঁধা, এবং যতগুলো পেয়েছি সবগুলো ইজি ছিল, সবগুলোর আনসারই ছিল। যাই হোক সিফাত ভাই, আমি রংপুর থেকে উম্মে কুলসুম হাবিবা, আমি আপনার নতুন বন্ধু, আমি আপনাকে নিয়মিত শুনি তবে কখনো এসএমএস করা হয়নি, আমাকে মনে রাখবেন না, এসএমএস না করলে বন্ধু কেমনে মনে রাখবো, তখন ওই যে মাথার যে মেমোরি ওইটা ওই জায়গাটুকু ভাড়া নেওয়ার জন্য তো আপনার টাকা দিতে হবে, নাহলে কিভাবে মনে রাখবো বলেন, আপনারই মনে থাকবে না আমার কথা। যাই হোক জীবন আছেন, আমাদের গ্রামে শীত আসার আগেই ব্যাডমিন্টনের প্রস্তুতি শুরু হয়ে গেছে, আগের বার খেলতে খেলতে ব্যাট ভেঙে ফেলেছিলাম, এটা কিন্তু একটা মজার ব্যাপার। হ্যাঁ শীতের সময় কিন্তু এই খেলাটা আসলে সবচেয়ে বেশি জনপ্রিয় হয় এবং এটার মাধ্যমে আর কি শরীর গরম হয় আর কি, প্রচুর খেলতাম আমরা একসময়। আচ্ছা আজ বিকেলে আমাদের এলাকায় বড় একটা গরু কোথা থেকে

ছুটে এসেছে, এসে শুধু দৌড়াচ্ছে, কারো ভাষায় বাসায় ঢুকে যাচ্ছে। এলাকায় গন্ডগোল শুরু হয়ে গেছিল। লাস্ট পর্যায়ে এক বড় ভাই গরুটা গাছের সাথে বেঁধে দিয়েছে। আম্মু বের হয়ে বললেন, জবাই করে এলাকায় বিলিয়ে দাও, সবাই হাসতে হাসতে শেষ। তোমা আচ্ছা, উনি একটা বুদ্ধি দিয়েছেন, যাক বুদ্ধি একসেপ্ট হয়েছে কিনা মনে তো হয়নি যে একসেপ্ট হয়েছে। তারপর একটা সবার কারণ হয়েছে, হাসির কারণ হয়েছে একটা কথা, এটা একটা ভালো। আপনার আম্মুকে ধন্যবাদ সবাইকে এন্টারটেইন করার জন্য। আচ্ছা, লিখেছেন হচ্ছে সিফু দাদা, বেশি মাথা ঘামাই নাই, আমার সামনে জিনিসটা ছিল তাই বলছি। কোনটা এটা তো বুঝি নেই। উত্তর মাথায় ঘুর ঘুর করছে, উত্তর দিতে ভয় লাগে, তাও দিলাম ফানেল কোপ। না না না, দূর, আমি তো এটা বলি নাই, আমি বলেছি যে মানে আপনার ওইটা আর কি, এই উত্তরটা হয়নি আর কি, এটা বলেছিলাম। পারলে দিব, হোক পরের বার সঠিক উত্তর দিতে পারলে দিব ইনশাআল্লাহ। অবশ্যই শিবু দাদা, সাদা গানটা বাজানোর জন্য থ্যাংকস, মোস্ট ওয়েলকাম বন্ধু, এই গানটা আমার পছন্দের, তাই শিবু দাদা ভালো থাকবেন। ওকে, আফরিন বিদায় নিয়েছে, ঠিক আছে, আমিও বিদায় নিব, তবে আর একটু পরে লিখেছে আরো কিছু কথাবার্তা পড়ি, তারপরে একবারে বিদায় নিয়ে নিবো। অনেকক্ষণ ধরে পড়ছি কিন্তু আমি আসলে এখন। আচ্ছা ভাইয়া কেমন আছেন? শুনছি প্রথম থেকে টাকা নেই বলে এসএমএস দিতে পারিনি। আহারে বন্ধু আমার, সিমরান জাহান সাইলা, সাইল সাইল লিখেছেন আপনি। ওকে, দোয়া করি আপনার টাকা চলে আসুক অনেক অনেক। আচ্ছা, আমার মেসেজ কি আপনার চোখে পড়ে না, পড়তে মন চায় না? আপনি এস এম এস করেছেন 7:29, এখন এস এম এস মানে ই হচ্ছে 7:36, আপনি লাস্ট এস এম এস 5টায় করেছিলেন, ওইটা আমার পড়তে দেরি হয়ে গেছে, সেটাই আজকে বলছিলাম একটু আগে যে আমি পড়া শুরু করেছি। আচ্ছা লিখেছে, ভাই আমাদের বাসায় সাতের বাসা একটা ছেলে ছেলে আচ্ছা ছেলে একটা মা ছেলেটা, এটা তো আমি পড়লামই, এটা না না বন্ধু, শেষ, আপনি শেষ, আপনার আসলে মন নাই শোয়ের প্রতি, শোয়ের প্রতি মন থাকলে আপনি শুনতেন যে আপনার এস এম এস আমি পড়েছি। এনিওয়ে, তিনি লিখেছিলেন সিলেট থেকে আমাদের বন্ধু অন্তরা, ভাই ইষ্টু মিটিও কথার উত্তর কি বলেন প্লিজ, আপনার ধাঁধা আমার মাথায় ঢুকেই না, এই উত্তর দিব কি, ফুচকা খাচ্ছি খাবেন না, আপনি খান বন্ধু, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি তো পড়ছেন, পড়েন, পড়া ভালো, থ্যাংক ইউ, আপনিও পড়েন, পড়াশোনা করেন, যদি পড়াশোনা করে থাকেন বেশি বেশি করে পড়বেন। প্যাটার্ন মানে কি, মুশফিক ফ্রম রংপুর, ধাঁচ যদি বলি, ধাঁচ, যেমন ধরন থাকে না, ধরন, যেমন ধরেন ও এক ধরনের, সে আর এক ধরনের, ধরেন আপনি এক ধরনের, আপনার ভাই এক ধরনের, আপনার বোন আরেক ধরনের, অথবা আপনার কাজিনরা আরেক ধরনের, এরকম ধরন, ফোক একটা ধরন, মেটাল একটা ধরন, ঠিক আছে। আচ্ছা এখানে লিখেছে হচ্ছে আমাদের বন্ধু, আনসারটা পারতে হবে তার কি বুঝি নাই বন্ধু, আর একটু ক্লিয়ারভাবে লিখতে হবে। এনিওয়ে অনেক কথা বলে ফেলেছি, আজকে আর বেশি কথা বলবোই না, আজকে বিদায় নিব আমি। তবে তার আগে অবশ্যই আমার বন্ধুদেরকে বলবো যে ডেঙ্গুর প্রকোপ কিন্তু আসলে বেড়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের নিজেদের কিন্তু এটার ভিতরে এগিয়ে আসতে হবে এবং আমাদের নিজেদের চেষ্টা করতে হবে আমাদের যে আশেপাশের পরিবেশটা আছে সেই পরিবেশটাকে ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এটা খুব কঠিন কোনো কিছু না, আপনি যদি একটু নিয়ম করে যে প্রতিদিন একটু খেয়াল রাখলেন যে যাবে, বা বৃষ্টি হওয়ার পর একটু দেখলেন যেখানে এখানে বৃষ্টির পানি জমে আছে কিনা, বা এখানে মানে কোনো আগাছা অথবা শ্যাওলা জমে বা স্যাঁতস্যাঁতে কোনো পরিবেশ হচ্ছে কিনা, বা আপনার এরিয়ার ভিতরে বা ময়লা আবর্জনা আপনি যেখানে সেখানে ফেলছেন কিনা, এই সব কিছু জাস্ট একটু কেয়ারফুল হলেই এটা হয়। এটার জন্য আলাদাভাবে লোক রাখারও প্রয়োজন পড়ে না, আলাদাভাবে আপনার সময় বের করারও প্রয়োজন পড়ে না, এটা জাস্ট নিজের থেকে। আমরা সময় অনেক সময় হয় না, আমরা ঘরের ভিতরে গেলাম, ঘর থেকে বের হওয়ার সময় দেখলাম যে সুইচটা কি বন্ধ আছে কিনা, ফ্যানের সুইচটা বন্ধ আছে কিনা, অথবা গ্যাসের চুলাটা বন্ধ আছে কিনা, ঠিক অনেকটা এরকম যে আপনি যখন একটু বেরোচ্ছেন একটু খেয়াল করে বের হনো, বা বাসায় যখন আছেন যেদিন আপনার ছুটির দিন সেদিন আপনি একটু খেয়াল করলেন, যেগুলো এরকম যদি হয়ে থাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেন, এটাতে কি কি সুবিধা হয় আপনি দেখেন। পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে এই মশা আসলে বংশবৃদ্ধি করতে পারবে না, সো মশা কমে যাবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি নিজে একটা গুড ফিল করবেন যে আপনার আশপাশটা এত বেশি পরিমাণ পরিষ্কার, এবং একটা খুব ভালো একটা মানে আপনি নিঃশ্বাস নেওয়ার সময় একটা বুঝতে পারবেন খুব ভালো লাগছে। এবং তৃতীয়ত যে আপনার বাসায় যখন কোনো গেস্ট বা আপনার কোনো বন্ধু আপনার কোনো আত্মীয় স্বজন যারাই যাবে তারা এই জিনিসটাকে দেখে খুব অবাক হবে যে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তারা, তো আপনার একটা গুড ইমেজ ক্রিয়েট হলো। তো এই জিনিসটা কিন্তু চাইলেই আমরা আসলে পারি, সো আমাদের সবারই আসলে এই ব্যাপারটাতে অনেক এগিয়ে আসতে হবে। এবং অলরেডি এই ডেঙ্গু প্রতিরোধের জন্য অভিযান চলছে, ডিসেম্বর পর্যন্ত চলবে, তো সেই ক্ষেত্রে আমাদেরও আমাদের নিজ নিজ জায়গা থেকে কেয়ারফুল হতে হবে। তো আমি বিশ্বাস করি যে আমার বন্ধুরা সেই জিনিসটা অবশ্যই করবেন। এবং যেতে যেতে আমি কিছু হোয়াটসঅ্যাপের কথা পড়ে যাব। মোশারফ হোসেন মহারাজ তিনি লিখেছেন ইব্রাহিমপুর পশ্চিমপাড়া থেকে, ভাই অনেকেই নজরুল সঙ্গীত শুনতে চায়, আমাকে একটা নজরুল গজল শোনানো যাবে কি প্লিজ? না বন্ধু, আমার প্লেলিস্টে যদি থাকে অবশ্যই প্লে হবে, তবে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, এই জন্য আসলে কথা দিতে পারছি না। তবে ঢাকা এফএম এর প্লেলিস্টে কিন্তু আপনি নজরুল সঙ্গীত পাবেন, রবীন্দ্রসঙ্গীত সবই পাবেন আপনি। আচ্ছা নিশি বলছি, আসসালামু আলাইকুম সিয়াদ ভাই, কেমন আছো? আমি কিন্তু ধাঁধার সঠিক আনসার দিয়েছি, এই নম্বর দিয়ে এস এম এস দিয়েছিলাম, এস এম এস পড়ো নাই দেখে তো নাম্বারটা কি দিয়েছিলেন এস এম এসটা বলেন তো।
আপনি কি দিয়েছিলেন, যদি দিয়ে থাকেন, আপনি যদি আনসার দিয়ে থাকেন যে এটার উত্তর হবে হচ্ছে কাট পেন্সিলের যে শার্পনার অথবা যে মানে কাটা হয় যে কাট পেন্সিল যেটা দিয়ে, সেটা যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই সঠিক উত্তর হয়েছে। তাহলে তো আপনি আজকে একদম পুরা মানে এক নাম্বার চ্যাম্পিয়ন, ঠিক আছে। আর আমাদের জাহারা কি লিখেছে দেখি একটু, জাহারা লিখেছে সরি ভাইয়া আপনার রাস্তায় জ্যামের কথা শুনে শুনি নাই তাই এরকম কমেন্ট করছেন, এটা কোনো ব্যাপার না, আপনি প্রশ্ন করেছিলেন বিধায় তো আমি উত্তর দিতে পেরেছি, সত্যি জ্যাম অনেক বিরক্তিকর আর ঢাকায় তো এটা কমন। জাহারা ভাইয়া পড়তে পড়তে বাঘের মধ্যে কি ব্যাগের মধ্যে হাতে চকলেট পেয়েছি, ওকে অর্ধেক আছে এখন, না আপনি খান, থ্যাংক ইউ ভেরি মাচ জাহারা, ধন্যবাদ আপনাকে। আর আজকের মতো আর বেশি কথা বলছি না, বিদায় নিব, যেতে যেতে যে গানটা প্লে করে যাচ্ছি সেটা হচ্ছে ট্রয় সিভানের গান হ্যাপি লিটল পিল। আগামীকাল আবারও সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ কথা হয়ে যাবে বিকেল পাঁচটায়, তো অবশ্যই যুক্ত হবেন ঢাকা এফএম 90.4 এর সঙ্গে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি, টাটা, বাই বাই অ্যান্ড

0: স্যার আসব?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
3: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বালাইজি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambalaiji.com.bd।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। 1. বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। 2. গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। 3. শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। 4. মশারি ব্যবহার করুন। 5. ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: প্রায় সবকিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।

আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শানাস পারভিন। শুরুতে শিরোনাম, শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে পরিবারের পাশাপাশি দেশের ভিত্তিও শক্তিশালী হবে, শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি রাষ্ট্রপতির আহ্বান। সাব রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে লটারি পদ্ধতি চালু বললেন আইনমন্ত্রী। আগামী বছর ষষ্ঠ শ্রেণীর কারিকুলামে খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে জানালেন শিক্ষামন্ত্রী। বিশ্ববাজারে তেলের মূল্য স্থিতিশীল হলে দেশেও দাম সমন্বয় করবে সরকার, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

0: মৃত্যুতে 10 জনের মৃত্যু, হামের উপসর্গে মৃত্যু 6 শিশুর। নিউট্রিনো কণা শনাক্তের জন্য এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন বেলজিয়ান বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। এবং ফয়সালাবাদে নারী অনূর্ধ্ব 19 টি টোয়েন্টি ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে স্বাগতিক পাকিস্তানকে হারালো বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিশুর মধ্যে কোনো না কোনো প্রতিভা রয়েছে। তাদের সেই প্রতিভা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, স্বল্প সংস্কৃতি ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি আজ শিশু অধিকার দিবস 2026 এবং বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিশুরা পরিবারের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তারা সঠিকভাবে বেড়ে উঠলে পরিবারের পাশাপাশি দেশের ভিত্তিও শক্তিশালী হবে।
2: আমি সমগ্র বাংলাদেশের সকল গার্জিয়ানদেরকে অনুরোধ করব, দেখুন, আমরা প্রত্যেকে যেই ঘরটিতে থাকি সেই ঘরটি মজবুত থাকে তখনই যখন তার খুঁটিগুলো শক্ত থাকে। আমাদের আজকের শিশুরা, প্রত্যেকটি শিশু, আপনার পরিবারে আপনার ঘরে যে শিশুটি আছে সেই শিশুটি আপনার পরিবারের খুঁটি। সেই শিশুটি যদি সুন্দরভাবে সঠিকভাবে বড় হতে পারে, বেড়ে উঠতে পারে, আপনার পরিবারের ভিত্তি যেরকম দৃঢ় হবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি সামগ্রিকভাবে আমরা সমগ্র বাংলাদেশে আমাদের সকল শিশুকে যদি সঠিকভাবে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে পারি তাহলে আমাদের দেশের ভিত্তিটা অনেক মজবুত হবে, যা এই প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের বাংলাদেশকে বিশ্বের বুকে শক্তিশালী একটি দেশ হিসাবে গড়ে তুলতে সক্ষম হবে।
0: প্রধানমন্ত্রী শিশুদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শিল্প, সংস্কৃতি ও সঙ্গীত সহ বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণের আহ্বান জানান।
2: শুধু শহর না, আমাদের প্রত্যন্ত অঞ্চলের গ্রামের শিশুরাও যাতে এই সুযোগগুলো পায় সেই জন্য আমরা সরকারের পক্ষ থেকে স্কুল লেভেল থেকে আমরা আর্ট বলেন, কালচার বলেন, স্পোর্টস বলেন, মিউজিক বলেন, ফ্যাসিলিটি গুলো আমরা তৈরি করার চেষ্টা করছি যাতে প্রত্যেকটি বাচ্চা তার পছন্দ মতো সাবজেক্টটিকে সে বেছে নিতে পারে। কাজগুলো আমরা মোটামুটি ভাবে গুছিয়ে এনেছি। ইনশাল্লাহ 27 না হলে 28 সাল থেকে ইনশাল্লাহ আমরা পুরো প্রক্রিয়াটা শুরু করতে পারব।
0: প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে নতুন করে কর্মসূচি চালু করেছিলেন। বর্তমান সরকার সেই উদ্যোগের পাশাপাশি শিশুদের খেলাধুলার বিকাশেও নতুন কর্মসূচি গ্রহণ করেছে। শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার এমন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে মানুষ শুধু মানুষের প্রতিই নয়, প্রকৃতি ও প্রকৃতির সৃষ্টির প্রতিও সদয় হবে। তারেক রহমান পরিবেশ পরিচ্ছন্ন রাখতে শিশুদের ভূমিকার উপরও গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর জুবাইদা রহমান বক্তব্য রাখেন। ডক্টর জুবাইদা রহমান বলেন, শিশুদের শৈশব হতে হবে নিরাপদ, তাদের ভবিষ্যৎ হতে হবে সুরক্ষিত।
3: স্নেহের ছোট্ট বন্ধুরা, সকল বাধা বিপত্তি ছিন্ন করে তোমরা প্রস্ফুটিত হবে, আশা আকাঙ্ক্ষার সার্থকতার আলোক রশ্মি দুহাতে বরণ করবে। প্রত্যেক শিশুর মাঝেই ঘুমিয়ে আছে অপার সম্ভাবনা, সেই প্রতিভাকে প্রকাশ করতে দিতে হবে নতুন উদ্যমে, নতুন উদ্যোগে। ইনশাল্লাহ তোমরা সফল হবেই। প্রতিটি শৈশব হোক নিরাপদ, প্রতিটি শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত, এই আমাদের কামনা।
0: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে এই তথ্য জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গণতন্ত্র চর্চায় কানাডার দীর্ঘ

0: ঐতিহ্যের প্রশংসা করেন এবং বাংলাদেশেও এক্ষেত্রে কানাডার সহযোগিতা কামনা করেন। এ সময় রাষ্ট্রপতি বাংলাদেশে কৃষি, খাদ্য নিরাপত্তা, আইটি, শিক্ষা, প্রযুক্তি, নার্সিং ও শিক্ষা খাতে কানাডার সহযোগিতা বৃদ্ধি এবং রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায় ও নিরাপদ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে দেশটিকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। কানাডার হাইকমিশনার রোহিঙ্গা ইস্যুতে দেশটির অব্যাহত সহযোগিতার বিষয়টি তুলে ধরেন এবং কানাডার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরের বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের খ্রিস্টান সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা নিশ্চিত করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ঢাকা ক্যাথলিক আর্চ ডায়োসিসের সহকারী বিশপ সুব্রত বরিফাস গমেজের নেতৃত্বে 25 সদস্যের একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চায় না বাংলাদেশ। স্বৈরাচার ও ফ্যাসিবাদ ফিরে আসুক, তাও কখনো কাম্য নয়। এজন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, কোন নাগরিক যেন ধর্মীয় পরিচয়ের কারণে বঞ্চিত বা বৈষম্যের শিকার না হন সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এদিকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও বর্তমান ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানান। সাব রেজিস্ট্রি অফিসগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং নানা অনিয়মের সিন্ডিকেট ভাঙতে দেশের এ ক্যাটাগরির 131 জন সাব রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে 18 জনকে ঢাকায় পদায়নের জন্য নির্বাচিত করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে তাদের পদায়ন আদেশ জারি করা হবে। আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান লটারির মাধ্যমে এই বদলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। লটারি কার্যক্রম শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, পাবলিক পারসেপশনে যেসব এলাকাকে দুর্নীতির আখড়া মনে করা হয় সেসব স্টেশনের সিন্ডিকেট ভাঙতেই এই লটারি পদ্ধতির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, লটারির মাধ্যমে পদায়ন পাওয়া কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কিনা তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে 24 ঘন্টা মনিটরিংয়ে রাখা হবে। শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও আনন্দময় শেখার পরিবেশ নিশ্চিত করতে আগামী বছর থেকে ষষ্ঠ শ্রেণীর কারিকুলামে খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন। তিনি আজ কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, সরকার আনন্দময় শিক্ষা ও কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে যাতে এমন একটি নতুন প্রজন্ম গড়ে ওঠে যারা আগামীর বাংলাদেশকে সত্যিকার অর্থে নেতৃত্ব দিতে পারবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে একটি নির্দিষ্ট ও টেকসই জায়গায় স্থিতিশীল হলে সরকার দেশেও মূল্য পুনঃসমন্বয়ের কথা চিন্তা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তিনি আজ রাজধানীতে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করার পাশাপাশি ভিজিএফ কার্ড সম্পর্কে সাংবাদিকদের বলেন,
1: খুচরা বাজারে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখা ও কমিশন কর্তৃক নির্ধারিত মূল্যে এলপিজি ও অটোগ্যাস বিক্রয় নিশ্চিত করতে নজরদারি বৃদ্ধি ও প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে সকল জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি মন্ত্রী এলপিজি সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে একাধিকবার বৈঠক করে এটার পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং যারা এলপিজি সংশ্লিষ্ট ব্যবসায়ী আছেন তারা বাজার স্বাভাবিক রাখার ব্যাপারে মন্ত্রীকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন। ভিজিএফ কার্ডের আওতায় মাসে 10 কেজি করে চাল দেওয়া হয় ভালনারেবল সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এই কার্ডের আওতা সম্প্রসারণ করা হচ্ছে, মানে কার্ড বাড়ানো হচ্ছে এবং সবচেয়ে জরুরি কথা, এটা 20 কেজি করে এখন থেকে চাল দেওয়া হবে।
0: এছাড়া প্রেস ব্রিফিং এ উপদেষ্টা পরিবেশ

0: দূষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, জ্বালানি খাত ও বিদেশি কর্মী পাঠানো সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সার্বিক অগ্রগতির কথা তুলে ধরেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সর্বজনীন পেনশন ব্যবস্থা শুধু অবসরকালীন আর্থিক সুবিধা নয়, এটি মানুষের ভবিষ্যৎকে নিরাপদ করার একটি দীর্ঘমেয়াদী সামাজিক সুরক্ষা ব্যবস্থা। তিনি আজ ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে ময়মনসিংহ বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা 2026 উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভার্চুয়াল উপায়ে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সবাইকে সরকারের পেনশন স্কিমে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়ে বলেন, পরিবারের নিরাপত্তার জন্য এটি অত্যন্ত জরুরি। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানীবালা। বৈদেশিক খাতের শক্তিশালী অবস্থানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রেমিটেন্স। এর ধারাবাহিক প্রবাহে বেড়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ, পাশাপাশি 2025-26 অর্থ বছরের সার্বিক লেনদেন ভারসাম্যেও এসেছে বড় উদ্বৃত্ত। বৈদেশিক খাতের এই শক্তিশালী অবস্থানের পেছনের কারণ ও সম্ভাবনা নিয়ে এখন শুনুন রেমিটেন্স থেকে রিজার্ভ ও বৈদেশিক খাতে এর প্রভাব।
3: প্রবাসী আয় বাড়ায় শক্তিশালী হচ্ছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অবস্থান। বাংলাদেশ ব্যাংকের হিসাবে আগস্টের শেষে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় $3,735 কোটি। এক বছর আগে একই সময়ে ছিল $3,117 কোটি, তবে কিছুটা কমে 29শে সেপ্টেম্বরে রিজার্ভ দাঁড়িয়েছে $3,614 কোটি। অন্যদিকে 2025-26 অর্থ বছরে সার্বিক লেনদেন ভারসাম্যে উদ্বৃত্ত হয়েছে $661 কোটি। আগের অর্থ বছরে যা ছিল $339 কোটি। বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে প্রবাসীদের আয় ও সঞ্চয়ে চাপ তৈরি হলেও রেমিটেন্সে নেতিবাচক প্রবৃদ্ধি না হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
4: বৈশ্বিক একটা জটিল অবস্থা দেখা যাচ্ছে, আমাদের অনেক প্রবাসী তারা কর্মহীন হয়ে পড়েছে, তারপরেও আমরা নেগেটিভ কোন গ্রোথ দেখতে পাচ্ছি না। এখন দেখতে পাচ্ছি যে পজিটিভ ট্রেন্ডটাই বজায় আছে, হয়তোবা আগে ছিল ইনক্রিজিং ওয়ে, এখন তা না, এখন একটা সমান্তরাল ভাবে পূর্ববর্তী অর্থ বছরের সাথে সামান্য বৃদ্ধি লক্ষ্য করছি, অর্থাৎ এটাও একটা পজিটিভ সাইন।
3: রেমিটেন্সের এই প্রবাহের প্রভাব সরাসরি পড়ছে রিজার্ভে, তবে বন্ধ থাকা কারখানা চালু এবং ব্যবসা বাণিজ্যে গতি ফিরলে কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির আমদানি বাড়বে। এই চাপকে অর্থনীতির উৎপাদন বাড়ার সঙ্গে সম্পর্কিত ইতিবাচক চাপ হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।
4: বন্ধ কলকারখানা চালু করতে যাচ্ছে বা যে সকল ব্যবসা কিছুটা স্থবির হয়ে আছে সেগুলিতে গতি সঞ্চার করতে যাচ্ছে, সেগুলো যখন গতি সঞ্চালিত হবে তখন স্বাভাবিকভাবে আমাদের ডলার উপর চাপ পড়বে, কারণ আমরা অনেক ইম্পোর্ট হবে, ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট হবে, র মেটেরিয়ালস ইম্পোর্ট হবে, তখন রিজার্ভের উপর কিছু চাপ পড়বে, তবে সেটা আবার আমাদের কাছে ফিরে আসবে এক্সপোর্ট প্রসিড হয়ে।
3: রেমিটেন্সে পাওয়া বৈদেশিক মুদ্রা যেমন রিজার্ভকে শক্তিশালী করছে, তেমনি উৎপাদনমুখী আমদানি বাড়লে ভবিষ্যতে রপ্তানি আয় বাড়ার মাধ্যমে সেই বৈদেশিক মুদ্রা আবার অর্থনীতিতে ফিরে আসবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
2: জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি আজ রাজধানীর একটি হোটেলে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস 2026 উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। রাজধানীর ধানমন্ডি লেকের উন্নয়ন, সৌন্দর্য বর্ধন ও আধুনিকায়নে লেকের খনন কাজের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি বলেন, ধানমন্ডি লেকের উন্নয়নে 26 কোটি টাকা ব্যয়ে দুটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পগুলোর মাধ্যমে লেকের পরিবেশ ও সৌন্দর্য উন্নয়নের পাশাপাশি নাগরিকদের বিনোদন ও সুস্থ জীবনযাপনের উপযোগী বিভিন্ন অবকাঠামো গড়ে তোলা হবে। উন্নয়নের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এ সময় উপস্থিত ছিলেন। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণের উপর গুরুত্বারোপ করেছেন। তিনি আজ রাজধানীতে আয়োজিত এক কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, প্রাকৃতিক জলাশয় সংকুচিত হওয়া ও পরিবেশগত পরিবর্তন সহ নানা কারণে দেশীয় মাছের প্রাপ্যতা কমেছে। তিনি বলেন, গভীর সমুদ্রের মৎস্য সম্পদ কাজে লাগাতে দক্ষ জনবল, উপযুক্ত জাহাজ ও প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তুলতে হবে। প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের অধিকার ও সেবা নিশ্চিত করতে চলতি অর্থ বছরেই দেশের 22টি জেলায় সরকারি উদ্যোগে শিশু স্বর্গ গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতালে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে সেরিব্রাল পালসিতে আক্রান্ত প্রায় 3.5 লাখ শিশুর সমন্বিত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতে এসব শিশু স্বর্গ গড়ে তোলা হচ্ছে। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে শিশুদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ব্যবস্থা গড়ে তোলা সবচেয়ে জরুরি। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 10 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1996 জন। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গে 6 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়, এ সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1393 জন। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে সব হাসপাতালকে শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এক্ষেত্রে ঢাকার হাসপাতালগুলোকে বাড়তি গুরুত্ব দিতে বলা হয়েছে। সম্প্রতি সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা শেষে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য শয্যা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ থেকে বার্ন ইউনিটে কিছু রোগীকে পাঠানোর ব্যবস্থা করা হবে। এছাড়াও ঢাকা মেডিকেল স্থাপিত ফিল্ড হাসপাতালটি চালুর চিন্তাভাবনা করা হচ্ছে বলেও জানান তিনি।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবারে আন্তর্জাতিক সংবাদ। বেলজিয়ামের পদার্থবিজ্ঞানী অধ্যাপক ফ্রান্সিস হালজেন মহাকাশ থেকে আগত কণা শনাক্তের কৌশল আবিষ্কারের জন্য এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। হালজেন দক্ষিণ মেরুতে 1 ঘন কিলোমিটার বরফের ওপর আলোক সেন্সর ব্যবহার করে নিউট্রিনো নামক কণা শনাক্ত করার গবেষণায় নেতৃত্ব দেন। নিউট্রিনো কণা মহাবিশ্বের অতি উচ্চ শক্তিসম্পন্ন প্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন তথ্য বহন করে। আজ স্টকহোমে এই পুরস্কার ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি। বেলজিয়ামে জন্মগ্রহণকারী ফ্রান্সিস হালজেন যুক্তরাষ্ট্রের উইসকনসিন ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং আইস কিউব এর প্রধান গবেষক। ভারতে ভোটার তালিকা সংশোধন বিতর্কে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে মিছিলের চেষ্টা করলে দিল্লির পুলিশ বিরোধী দলীয় বেশ কয়েকজন আইন প্রণেতাকে আটক করে। প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, তাঁর বোন প্রিয়াঙ্কা ও অন্যান্য পার্লামেন্ট সদস্যকে জোরপূর্বক পুলিশের গাড়িতে তোলা হয়। কিছুক্ষণ পরেই মুক্তি পেয়ে তারা আবার মিছিল শুরু করেন এবং নির্বাচন কমিশন সদর দপ্তরের কাছে অবস্থান ধর্মঘট করেন। দেশব্যাপী ভোটার তালিকা সংশোধন নিয়ে ক্রমবর্ধমান বিবাদের জেরে সর্বশেষ এই ঘটনা ঘটে। ফ্রান্সে মাধ্যমিক শিক্ষায় অপর্যাপ্ত বরাদ্দের প্রতিবাদে শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রমিক সংগঠন দেশজুড়ে বিক্ষোভ করছে। একটি শ্রমিক সংগঠন জানায় 1800 মাধ্যমিক বিদ্যালয় অবরুদ্ধ অথবা বন্ধ এবং 90% বিশ্ববিদ্যালয় অবরোধের আওতায় রয়েছে। সরকার জানায় ফ্রান্স জুড়ে 891টি বিদ্যালয়ে পাঠদান সম্পূর্ণ বা আংশিক স্থগিত করা হয়েছে। খেলার খবর। ক্রিকেট। পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ নারী অনূর্ধ্ব 19 টি-20 ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ 13 রানে পাকিস্তানকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 139 রান করে। জবাবে পাকিস্তান 126 রান করে অল আউট হয়ে যায়। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর 12টায় একই ভেন্যুতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রতিভা বিকাশের সুযোগ দিতে পরিবারের পাশাপাশি দেশের ভিত্তিও শক্তিশালী হবে। শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি রাষ্ট্রপতির আহ্বান। সাব রেজিস্টার বদলিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে লটারি পদ্ধতি চালু বললেন আইনমন্ত্রী। আগামী বছর ষষ্ঠ শ্রেণীর কারিকুলামে খেলাধুলা সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে জানালেন শিক্ষামন্ত্রী। বিশ্ববাজারে তেলের মূল্য স্থিতিশীল হলে দেশেও দাম সমন্বয় করবে সরকার জানালেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা। দেশে একদিনে ডেঙ্গুতে 10 জনের মৃত্যু হামের উপসর্গে 6 শিশুর মৃত্যু। নিউট্রিনো কণা শনাক্তের জন্য এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন বেলজিয়াম বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। এবং ফয়সালাবাদে নারী অনূর্ধ্ব 19 টি টোয়েন্টি ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের স্বাগতে পাকিস্তানকে হারালো বাংলাদেশ। খবর শেষ হলো।
6: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার, যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: FM Taka FM 90.4.
1: হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। 1. বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। 2. গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। 3. শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। 4. মশারি ব্যবহার করুন। 5. ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 94.4

কার হয়ে মিশেছি আলোর বৃত্তে, মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, নিঘের পালক চাঁদের নোলক কাগজের খে।

এই শহর আচ্ছা ভোর টের পায় না, জল টুপ টুপ পায় ছন্দ রাত্রির জুই ফুল।

0: সাধারণ সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড.
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music. How hot is music?
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বারআইটি আইপি ফোন অ্যাপে। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ। আম্বারআইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হল নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
2: মানে কি?
1: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
2: কেন, আমি কি ঢাকা এফএম যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা এফএম শোনো। ঢাকা এফএম 90.4,
3: এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: এই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তের নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বারআইটি আইপি ফোন অ্যাপে। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ। আম্বারআইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: destination, এক স্টেশন।
1: কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো? মনে পড়ে কি?

90.4 FM. ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Laga FM 90.4.
1: শান্তি নাই রে।
2: আছে
1: কই?
2: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
2: পাবেন
1: কি
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সরে সরে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM 90.4।
0: শুনছেন ঢাকা FM 90.4।